জল ছবির সুগভীর সত্য আজও আমাদেরকে প্রত্যাবর্তনের হাতছানি দিয়ে ডাকে। তার দিয়ে যাওয়া উপলব্ধি এখনও আমাদেরকে শাশ্বত লৌকিক জীবন প্রবাহে দৃষ্টি স্থির রাখতে অনুপ্রেরণা যোগায়। পথের পাঁচালী সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। ওই সত্য কেবল পথের পাঁচালিতে নয়, তার সব উল্লেখযোগ্য রচনাতেই বিদ্যমান। ব্যক্তিক মনোজগৎ এবং শিল্প প্রকল্পের স্বাতন্ত্র্য বিভূতিভূষণের বোধ এবং উপলব্ধিকে আলাদা করে পরিবেশন করে। জন্ম মৃত্যু চক্রের নিয়ন্ত্রণকারী অবোধ অদৃশ্য এক দেবশিল্পী যেন তাকে চিনিয়ে দিয়েছে এই পৃথিবীর মিথ্যা বাস্তবের চেহারা। এ সম্বন্ধে দিনলিপি ত্রেড়াঙ্কুর গ্রন্থে বিবৃত তার জীবনবোধ থেকে আমরা কিছুটা বলতে পারি। মনে হয় যুগে যুগে এই জন্ম মৃত্যু চক্র কোনো এক দেবশিল্পীর হাতে আবর্তিত হচ্ছে। হয়তো 2000 বছর আগে জন্মেছিলাম ইজিপ্টে, সেখানে নল খাগড়ার বনে, শ্যামল নীল নদে, রৌদ্রতৃপ্ত তটে, কোনো দরিদ্র ঘরের মা বোন বাপ ভাই বন্ধুবান্ধবদের দলে এক অপূর্ব শৈশব কেটেছে। তারপর এতকাল পরে আবার 60টি বছরের মধ্যে এসেছি এখানে, আবার অন্য মা, অন্য বাপ, অন্য ভাই বোন, অন্য বন্ধুজন। 5000 বছর পরে আবার কোথায় চলে যাব কে জানে। এই সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ যিনি নিয়ন্ত্রণ করেছেন, আমি তাকে কল্পনা করে নিয়েছি, তিনি এক বড় শিল্পী। মনে হলো আমি দীনও নয়, দুঃখী নয়, ক্ষুদ্র নয়, মোহগ্রস্ত জড় মানব নয়, আমি জন্ম জন্মান্তরের পথিক আত্মা। দূর থেকে কোনো সুদূরে নিত্য নতুন পথহীন পথে আমার গতি। এই বিশাল বিশ্ব, এই বিপুল নীলাকাশ, অগণ্য জ্যোতির লোক, এই সমস্ত সহস্র শতাব্দী আমার পায়ে চলার পথ। নিঃসীম শূন্য বেয়ে যে গতি আমার, ও সারা মানবের যুগে যুগে বাধাহীন হোক। বিভূতিভূষণের কাহিনী বয়নের পরিচিত গতির কিঞ্চিত বাইরে অবস্থান আরণ্যক। এর গল্প প্রক্ষেপণ এবং পরিবেশন শৈলী অরণ্য রহস্য এবং অরণ্য বিনাশের কাহিনীর অন্তরালে বিপন্ন অপরাধী শিল্পীর যেন আঁকছেন সভ্যতার আগ্রাসনের ছবি। উপন্যাসে বিবৃত প্রকৃতি চরাচরের শান্ত স্নিগ্ধতা, বিপুল বিশ্বব্যাপী নাস্তির বিপরীতে মহাকালাশ্রয়ী চৈতন্যের দীক্ষার প্রান্তরে হাতছানি দিয়ে রাখে। যে আহ্বান পার্থিব প্রাপ্তি এবং অপ্রাপ্তির চিন্তালোকের অন্ধকার থেকে অনেক দূরে এগিয়ে যেতে শক্তি যোগায়। কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনদর্শন এবং শিক্ষাদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে থাকে জগৎকে, জীবনকে দেখাবার বিশেষ দৃষ্টিভঙ্গি। তার ডায়েরি থেকে আমরা জানতে পারি তার আত্মভূলব্ধির যে বারতা, সুন্দর জ্যোৎস্না ভেঙেছে নদী চলে, কি অপূর্ব শোভা। ভগবানকে ডেকে বললুম, তোমার নিত্যসঙ্গী হয়ে থাকতে চাই। ওই সন্ধ্যা তারার মতো রহস্যের মধ্যে, জ্যোৎস্না আলোকিত আকাশের উদার ব্যাপ্তির মধ্যে, বরপুষ্পের সুভাষ এবং বিহঙ্গ কাকুলির মধ্যে, আমায় তোমার খেলার সঙ্গী করে রেখো যুগে যুগে। তুমি আপন মনে বিশ্বের বনতলে নবীন কিশোর সেজে বনফুলের মালা গলায় উদাসী হয়ে বেড়াও, কে তোমায় পৌঁছে? কেউ না। সবাই ধন জন মান যশ নিয়ে ব্যস্ত, কে দেখেছে এই জ্যোৎস্নাময়ী নিশার অপূর্ব মন মাতানো শোভা? তোমায় দেখবার চোখ দিয়েও জন্মে জন্মে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই আগরতলা কেন্দ্র থেকে আপনাদের রেলে করে শোনানো হচ্ছে কব্বরক অনুষ্ঠান হায়ংনি খরাং।

0: ফুঙ্কা হাম, আকাশবাণী আগরতলা, তাবুক চেংজাগ চিনি তিনি নিফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং, তিনি সাংগ্রং শাল, তালতুং তালনি শাল নই চিব্রী, চিব্রীরা থামচি বা দিব্রা বিশি, মে তালনি শাল চিব্রী নৈশাই নৈচিদক ইংরেজি বিশি। ও পান্ডা আওয়াই খেলাইজাগি দঙ্গ, মিটার নৈরা থামচিদক ফুটাবরি, এবার সাসাই নৈরা দক চিচুকু কিলোহার্য। শালবুরুমনি হাই তিনিব পান্ডাও, কক কাহামনি বিশিং তুই ন চিনিও পান্ডা ন চেঙ্গানো। বেবাক বরক রোগনি ইয়কজাক ওয়ান সুকনানি মানথাই দঙ্গ, যং কে বফানো বরক রোগনি মানথাই সেগৈ নাহারি মান দিয়া, ইমাং নুকনানি মানথাই যতনি ন তংনা নাঙ্গু, কেব সাউই মানিয়া কাইসে কাইসা ইমাং কুবুইফানো অঙ্গৈ থাঙে মানু, কোনো বরকন চায়া খেলাই সাতকানি আবো চায়া, মৈতুমা নারক নাই জেসা ফুরুফানো দকচিপ্রীনি থমু সেলাইজাক থাঙে মানু, গনাংতাই বিগ্রা রোগনি বিশিঙ্গ সকাক মৌনি রিক্তাংন ডাক্তি ডাক্তি হুনানি নাঙ্গু, হায়াকে হায়ুঙ্গ টংকচাং ফাইলাক, হায়ুংনি বেবাক বরক রোগনি বিশিঙ্গ ন খানাংলাইমুং টংনাই, খরকসা খরকসানি সাকাও চায়া সাতকমুংনি এবার সাতকমুং খ্লাইমান মানগলাক, তুমুং লাইবুমাও কোনো ফুরুপানো আনি মুং খুজাকে আনি আ সামুংনি বাগিন অংনাই, আরো আং সাকবাই মাংবাই গসিমুং রেখা, হায়ুঙ্গ খরকসা বরক ইয়ক সুয়ান বাই থাঙ্গি টংনাই, বনতামুঙ্গি চং মুনি এবা সেবুক পাইজাক খ্লাই এবা আওহাই হেনে ওয়ান সুকনাই, ও কক কাহামরক চিং তিনি খনালাইখা আব্রাহাম লিঙ্কন সালাংমান কক বরক বাই
1: ফাইদি তাবো খনালাইন লাই থাংজাক জরা রক তাম তাম পাটি লাংখা আবন মৈতু সতন লাইন ভারতনি প্রাইম মিনিস্টার এবার মন্ত্রী বকরক সাকলাইকা তিনি হাই শালন পারমাণবিক বোমারক খিকলাই জাকমানিন ককটুমাও সাকলাই জাকমানিন সিসি সিটিবিটি ককটুমা সাকলাই জাকনানি বাকি সাজাকা তাই তঙ্গ চুকোচি রা দকচি তিনি হাই শালন পইলা ভারত নিউ ইয়র্কনি বিশিংতই বীরখুং বিরসানানি চেঙ্গো, আবো কাইসা ভারতনি বীরখুং চালক নাইরকনি লাইবুমা হিনে সিনিজাখা, চুকোচিরা চারচিসা তিনি হাই শালন অল ইন্ডিয়া রেডিওনি মুং স্লাইজাগৈ আকাশবাণী হিনে রেজাকমানি শাল, হাই নহাই তঙ্গ চুকুরা চুকুচিথাম বিসিব মার্কিন যুক্তরাষ্ট্র পইলা নখালঙ্গ স্কাইল্যাব স্নামই রহরমানি শাল, হাই নহাই ইয়াঙ্গ তঙ্গ 1992 ভারত এলটিটিই তামিল টাইগার এবা বুথারমানি তামিল টাইগার বুথারমারি বুথারমারকন মুথাগৈ রেজাকনানি বাকি সাকলাই জাকা, তিনি অংখা মেগটরি বার্থ ডে আমো বিশ্ব ওয়াইনৈ পালাই জাগো, কাইসাংখা মে তিনি হাই সালো মে তাল তাই কাইসাকাই অক্টোবর তাল পালাই জাগো, অমো অংখা ফাদারনি টক রক্ন টক রক ফাইমানি ন মথাঙ্গি নারকনানি তাই তুমুং অমহাই টক রক ফাতারনি টক তুমুং ভারত হাও ফাইকাই বন মূংসা সাতকিয়াকারে

0: লিউকিমিয়া বেমার হিনমা অংখা থৈ কুফুর অমহাই বেমার অংখে সাগ থৈ কুফুর পীর সাজাগৈ থাঙ্গো অ বেমার অংখে কুবুনি ক্যান্সার অংমাহাই নো শাক রক রবনমা নুকজাগো অ বেমার চিনি শাক নো তরক তরকে সকমরনানি ফাশিংগত লাং থাঙ্গো চিনি শাক লিটার কাইবা থৈ দঙ্গো অ লিটার কাইবা থৈ তুমং নো থৈ কুফুর বাংখে অ লিউকিমিয়া ব্লাড ক্যান্সার হানে হেমজাগো যেন অ বেমার বাই তমং নো পৈলানি সিমিন শাক হামনগো এবার শাক নাইক্রেন রক বাই চেতনখাই নাইজাকাঙ্কাই যেন বন কাসুই মানু চিনি বসাকি থৈ কুফুর তং বাংগাই যেন সামুগ এবার চিনি থৈপুর নিয়াশিনি নো যেন গবাং মা বরক রক যাই জরার নো কাইজাকমানি বাকেব অমহাই বেমার অঙ্গ হানে হিনজাগ তাই তুমুং নো যেন অ বেমার বাই হাকসালে তাই হিনগাই পৈলানো চিনি ক্লাইটাই অংখা যেন শাক হামগ্রাই নগো শাক নাইক্রং বাই নাইজাকি চামু কাহাম জানানি রমদি থৈ খাজাকাই যেন আইরন গনাং মানই ফল ফকলা তৈ গখ্রাং মানই নো গবংখে জানানি বাকে সাকলাই যাগো আবংখা তিনি শাক হামগ্রাই গগ যেন নিউ কেমিয়া ব্লাড ক্যান্সার নো তৈ কিছা সাইমা লাইখা
1: পান্ডাব তাবু খানা লাইন তাং বিটি রক নাকাদি ককথুম রক ককথুমনি পুলিয়াও দঙ্গ ত্রিপুরানি আওয়াইজাক আন্দ্রসন হায়ং বেরেম তেব মং পীর না বাকি তৈ হায়ং হাতি অবনি অংথতকন আওয়াই না বাকি ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভেল নৈসাই নৈচি দক সংসার জাগান ফাইনাই নৈচি স্নি জুন নিশিমি নৈচি চুকু জুন নৈসাই নৈচি দক সালথামরমই দিল্লি নি মেজর ডেনচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম
0: আকাশবাণী বিশি চুকু চি পুমানি নৌরগৈ কাইসা পান্ডা সংসার জাকনানি থাঙ্গ ক্লাসিক্যাল রেচামুং পান্ডা ক্লাইজাকনাই সুকান্ত একাডেমি ও মেটালনি খনা এবার ফিফটিন মে ও সালমারি ও সানজা জরানি দামদক তামপুরু সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রেচামুং পান্ডা ক্লাইজাকনানি থাঙ্গি দঙ্গ অ পান্ডা ও যতন মানজাকনানি বাকি আকাশবাণী বখাকতে লুকুরকন কৈহরজাকা
1: ত্রিপুরাসা হামক্রাই বেটেক হাস্তে হাফাং কাইসা আইমুংনি বিশিং তৈ সাকলাইকা রংরেম দক নিশিমি রেবজারো পড়িনাই সন্দক সরংনাই সরংনাই জগ্রগ্ন প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি বিএমএস পোর্টাল অনলাইন তৈ কইলাই ইয়াফারমান বাইনাই বিএমএস ডট ত্রিপুরা ডট জিওবি ডট ইন অ পোর্টাল জুন তালনি সালথামচি নৈসাই নৈচি দক ইংরেজি বেশি জরা কয়লাই ইয়াফার মানবাইয়ানো কয়লা ইয়াফার পুরো স্কল স্কুলনি ইউনিফর্ম চুমচাক কাইসা মাংপিলি পাসপোর্ট সাইজনি রুনা নাংনাই তাইবো রুনা নাংনাই এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট তাই ইনকাম সার্টিফিকেট ইয়াফার নাংনাই তাইবো রেশন কার্ড আরো সরংনাই সরংনাই জগ্রগনি মূল কাসা জাকনা নাংনাই তাই ইয়াফার নাংনাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাস্তে হাফাংনি ককথুম তৈ হুকুমু বেদেকনি সাকথার মুংবাই হাস্তিনি বেবাক হাংকরন ফাইনাই সালচিচার মে নিশিমি সালচার জুন নৈসাই নিচিদকনি বিশিঙ্গ তংলাং মলনি রংনক হলপজাক তংফ্রু বিষ্মদেব মুকুমু চেরাই থুংনক বাতাইলাইমুং সংচাজাকেনে ও বাতাইলাইমুঙ্গ হাংকরনি গবাংমা রংনকনি তৈ থুংনুক বদলনি থুংনুক মশানাই রক মানজাক ফাইমায়েন হাংকর বেরেম থুংনুক বাতাই মুঙ্গ মানজাকনা মুচুংনাই রকনি উমর বাংকু গহনমানি নখা বিশি চিদক অংনা নাগনাই জেরাই রকনি জেসা কক পথমানি সাকাও থুংনুক খ্লাই মানবাইনাই বদল অংনা বদল মশানাই রক অংয়া হনমানি ন খরক বাতে বাংগো হনমানি ন খরকসি অংনা নাগনাই থুংনুকনি জরা হনকে সতী নৈচি নিশিমি

0: প্রতি থামচি জরা অংনা নাগাই মুচুংনাই রংনক এবা থুংনক বদল রকনি মূ তিসানাবাকি কয়লাই জানিজা হাঙ্করনি ককথুম তে হুকুমু বেদেকনি হাঙ্কর এবা বখাক্তিনি হাবানগ ফাইনাই সালচিব্রৈ মে জরা হাবানক খুলকজাক জরা ও ইয়াফার মানবায়নি কয়লাইও রংনক এবা থুংনক বদলনি মূ খুরসাজাক টংনা নাই খরক বসুক থুংনুক মশানাই তাই থুংনুক সৈনাইনি মূ নাইকলনাইনি মূ আকরকব খুরসাজাক টংনা নাই
1: ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেডনি ভাই চেয়ারম্যান বিশ্বজিৎ রায়নু স্লাইজাগৈ কতাল আচকথাই এবার কচার চেয়ারম্যান স্নামজাকানী ককটুমা রেখা স্নামখরতাই বানিয়া নাইখুংনি বেদেকনি আদংরক তাই সালজা সালিনী বিশিঙ্গন কতাল বাই চেয়ারম্যান স্নামজাগান হইব ককটুমা রেখা
0: লুকুর কচাং কচাং তৈ কাহাম করংখে টংমানা বাকি সিপাহী জরা হাঙ্করনি বিশিঙ্গ খবজাক ভারত বাংলাদেশ আর আমচাই রই বারা মিটার আমচাই রগ হর দাম চারনি সিমি তৈনি ফুং দাম্বা জরাও লুকুরকনি সাকাও কিসাসু কেরং বক্সাজাকা বিএন এস এস নৈসাই নিচিথামনি সারা দোক চিথাম কেরং নরুকসাওই সিপাহী জলা হাঙ্করনি দাগিফাং ও আওয়নি বিশিং তৈ কাইসা কক সাকলাইখা তুমুকে ব কেরং বারকা হানকে বরগ্ন বিএন এস এস নৈসাই নীচি থাম নি ধারা তৈ মাজরা বেরজাকনাই হিনি বসাজাকা ও কেরং বক্সাজাক টঙানো ফাইনাই জুন তালনি সাল চিনই সালমারি জরা আসুক জরা যেন ককথুম রক খালাইখা তাবো খালায়নো সেবুগ বরক লংমানি ক ত্রিপুরা হাইকোর্ট কাইসা আইমুংনি বিশিংতৈ জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আচুকথাই সুপুংনা বাকি কয়লাই ইয়াচাকি দঙ্গ বেকুলি বুকস আচুকথাই দঙ্গ কাইবা আরো বিশিং ইউ আর দঙ্গ কাইনই এস টিনি বাকি কাইনই তাই এস টিনি বাকি কাইসা খাতি যাক রংমারি হনকে অর সাজাকা ইংলিশ সাবজেক্ট মাস্টার ডিগ্রি খাই যাক এবার কেবা ত্রিপুরানি গসি যাক কক এবার সরকারি কক মাস্টার ডিগ্রি খাই যাক তাই লগেও কম্পিউটার গরংব উংনা নাই হিনে সাজাগো তালোমান মারি রাজাগান অর খক বাসাই সিনিরা নিশিমি চেঙ্গি খক নই চিবুরই সাই কয়লাইয়াফরপুর কিসাসক ফি বোমারা ফানাই এস তিরকনি বাকি রংমারি সাজাক তঙ্গ রং খক থামরা কয়লাইয়া ফানানি পাইথাক সালমারি হিংকে জুন তালনি সাল চিথাম সালমারি জরা নর অবনতিতে ব যাই যাইকে সিনামুচুংখে ও ওয়েবসাইট বনাই মানো tsc.nic.in ও ওয়েবসাইট
1: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান ইলেকট্রিক্যাল গ্রুপ বি গ্রেজুয়েটেড আর গ্রেজুয়েট ব্রক চিতক যাক নাই আপনি বাকে বুকচা থাই দঙ্গ ইউআর খড়গথাম এস সি খড়গসা এস টি খড়গসা বেগলই খড়ক বাদ লংজাক নাই আপনি বিশুঙ্গ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল গ্রুপ সি নন গ্রাজুয়েটেড হব বরক চিতক যাক নাই আর তঙ্গ বুক চাথাই তঙ্গ ইউ আর খড়ক নই এস টি খড়কসা যতই খড়ক থাম লংজাক নাই আপনি বাকি নরক অনলাইনতে টিপিএচসিনি বখাক থেকে কয়বলাই রহর মানাই কয়বলাইনি পাইথাক সালমারি অংখা 12/6/2026 এবা বস্কাং তালনি সাল চিনই জরা
0: এনিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট বেতেক খাজাক জরানি বাকি ওয়াক ইন ইন্টারভিউ অনাহার চাকি তঙ্গ আচুক থাই নিমং ড্রাইভার বেগুলি বুক চা আচুক থাই তঙ্গ কাইবাচি আর বিশিং এসি রংবাগে খাতিজাক তঙ্গ কাইচিবা সালচিব্রৈ মে অবনী বাকি ওয়াক ইন ইন্টারভিউ নাহার জাগানো খ খুবই।

0: আশোক চড়া কন্ঠ দিয়ে জমাতিয়া নি খরাং বাইরে চাপ মুখনা বাইখ্যা আকাশবাণী আগরতলা চিনি কক বরক পান্দা ফুংনি হায়ুনি খরাং অরণ মথাক চিনাইছেন তিনি চিনি হ হায়ুনি খরাং পান্দা ন কম থিংতানি টঙ্গ আংরুমা
1: আং সবিতা
0: যত ন পাই থাকো হাইন হাই হামবাই।

그러다 보느라 এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্বরক অনুষ্ঠান হায়ুনি খড়াং। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরতে এখন সময় সকাল 6:55 হয়ে 40 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সাতটায় শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে, 7:45 শুনবেন গীতালি আসরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরূপ মজুমদার। ৮:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। সকাল 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান নিয়ে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্দনা। 10:30 শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে ভজন। সকাল 11:05 থেকে শুনবেন FM অজয়ন্তী থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান কবিতার আকাশ। ২:15 আসরে আজকে কবিতা শোনাবেন মুনমুন মুখোপাধ্যায়। এরপরে শুনবেন আমি নারী এই অনুষ্ঠানটি। বিকেল 3:05 থেকে শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার প্রচারিত অনুষ্ঠান। বিকেল 5:10 শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান অবকাশ রজনী। 5:45 লোকসঙ্গীত শুনবেন ককবুরুক অনুষ্ঠান সন্ধে 6:00। 6:30 কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। 7:05 শুনবেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিমূলক গান। রাত 8:05 শুনবেন এ পক্ষের পাক্ষিক কুইজ। 9:00 শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 9:30 শুনবেন

সরগম অনুষ্ঠানে শেহনাই বাদন, শিল্পী আলী আহমেদ হোসেন। রাত 10টায় শুনবেন হারানো দিনের গান। এছাড়া নির্ধারিত সময়ে কলকাতা, আগরতলা এবং দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। এতক্ষণ জানিয়ে দেওয়া হলো আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন অনুষ্ঠান আজ সকালে।

0: সুস্বাগতম।
1: সমস্ত শ্রোতা বন্ধুদের দিন সুরহকর্ণের শুভকামনায় প্রতিক্ষণ শুভক্ষণ, এ প্রত্যাশা নিয়ে আজকের এ আজ সকাল। শ্রোতা বন্ধুরা, আজ সকাল মানে হচ্ছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের গাঢ় বন্ধন, সেই নিরিখে এখন আমরা জেনে নেব আজকের দিনের গুরুত্ব সম্পর্কে। আজ 14 মে, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 134তম দিন। 1575 সালের আজকের দিনেই অ্যাঙ্গোলা পর্তুগিজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়। চতুর্দশ লুই মাত্র 4 বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন। 1643 সালের আজকের দিনেই 1796 সালের আজকের দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন। স্পেনের শাসক থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে 1811 সালের আজকের দিনেই। ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয় 1842 সালের আজকের দিনেই। 1889 সালের আজকের দিনেই লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়। ভার্জিনিয়া উলফ এর

উপন্যাস মিসেস ডালোয়ে প্রকাশিত হয় 1925 সালের আজকের দিনেই। 1939 সালের এই দিনই লেনা ম্যাডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন, যার বয়স ছিল মাত্র 5 বছর। সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইসরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। সনটা ছিল 1948 সালের এই 14ই মে। ১৯৫০ সালের আজকের দিনেই ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। 1958 সালের আজকের দিনে আদমজি পাটকলে বাঙালি এবং অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়। সোভিয়েত রাশিয়া এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালের আজকের দিনে। 1965 সালের এই 14ই মে চীন তার দ্বিতীয় আণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্কাইল্যাব উৎক্ষেপণ 1973 সালেরই আজকের দিনে। 2018 সালের আজকের দিনে আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ওব্রায়ান। এই ছিল ইতিহাসের পাতায় আমাদের আজকের ঘটনাবলী। আসছে আরও কিছু তথ্য নিয়ে, শুনতে থাকুন আজ সকালে।

ভারতে ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি হলো স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলিতে সামাজিক এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পরিকল্পিত উচ্চ অগ্রাধিকারমূলক বৃহৎ উদ্যোগ। 2026 সালের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প, ট্যাপের জলের জন্য জল জীবন মিশন, আবাসনের জন্য পিএম আবাস যোজনা এবং পিএম জনধন যোজনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি। স্বাস্থ্য এবং পুষ্টির ক্ষেত্রে আয়ুষ্মান ভারত PMJAY বা HWC সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করে এবং পোষণ অভিযান নারী এবং শিশুদের পুষ্টির উপর আলোকপাত করে। পরিকাঠামো এবং আবাসনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY আরবান এবং গ্রামীণ, এর লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে আবাসন, অন্যদিকে স্মার্ট সিটিজ মিশন শহুরে ও ডিজিটাল পরিকল্পনার উপর আলোকপাত করে। গ্রামীণ জল এবং উন্নয়ন জল জীবন মিশনের লক্ষ্য ছিল প্রতিটি ঘরে ট্যাপের জল পৌঁছে দেওয়া, এর পাশাপাশি ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা গ্রামীণ কর্মসংস্থান প্রদান করে। আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনধন যোজনা ব্যাংকিং পরিষেবা সুযোগের উপর গুরুত্ব দেয়, এর পাশাপাশি অটল পেনশন যোজনা এবং পিএম সুরক্ষা বিমা যোজনার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো রয়েছে। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়া মিশন, উমাং অ্যাপের মতো উদ্যোগের সহায়তা ডিজিটাল শাসনকে সক্ষম করে। ক্ষমতায়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্কিল ইন্ডিয়া মিশন বা PMKVY দক্ষতা উন্নয়নের উপর আলোকপাত করে এবং বেটি বাঁচাও বেটি পড়াও নারী শিক্ষাকে উৎসাহিত করে। মূল বৈশিষ্ট্য বলতে উচ্চ অগ্রাধিকারের ক্ষেত্রে এগুলো সরকারের নীতি এবং উন্নয়ন লক্ষ্যমাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এগুলির জন্য উল্লেখযোগ্য আর্থিক ব্যয় এবং ব্যাপক পরিধি প্রয়োজন হয়। কৃষি এবং স্যানিটেশনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে অগ্রগতি ত্বরান্বিত করার উপর দৃষ্টি নিবদ্ধ হয়। গ্রামীণ ও শহরে জীবনযাত্রার উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগগুলি কেন্দ্রীয়ভাবে পৃষ্ঠপোষিত প্রকল্প বা কেন্দ্রীয় খাতে প্রকল্প হিসেবে পরিকল্পিত হয়েছে। তো জানলাম গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সম্পর্কে। ভারত সরকারের যে ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি বা প্রকল্প রয়েছে সেগুলি সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, আজ সকালে আমরা আজকে গতানুগতিক ভাব ছেড়ে একটু অন্য ভাবনায় স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে জানব স্বামীজির কিছু ভাবধারা। স্বামীজি বলেছেন, এগিয়ে চলো। এখন তোমাদের ভেতর কেউ যদি সত্য সত্যি এই বিজ্ঞানের অনুশীলন করতে চাও, তাহলে জীবনের যে কোনো বিষয় কার্যের জন্যে যতখানি দৃঢ় সংকল্প হওয়া বা নিয়ে এতে লেগে পড়া প্রয়োজন, ঠিক ততখানি বা ততপেক্ষ অধিক দৃঢ় সংকল্প নিয়ে এই বিষয়ে অগ্রসর হতে হবে। বিষয়কর্মের জন্যে যত মানে কত মনোযোগী না আমরা আমাদের দিতে হয় আর কি, কঠোরভাবেই না এটা আমাদেরকে পরিচালিত করে। মা বাবা স্ত্রী সন্তান এড়ে মরে গেলেও বিষয়কর্ম বন্ধ থাকতে পারে না। বুক যদি ফেটেও যায়, তথাপি কর্মক্ষেত্রে আমাদের যেতেই হবে। প্রতিটি ঘন্টা দারুণ যন্ত্রণাময় বলে বোধ হলেও কাজ করতে হবে, এর নামই বিষয়কর্ম। আর আমরা ভাবি এটা যুক্তিসঙ্গত, এটা ন্যায়সঙ্গত। যে কোনো বিষয়কর্মের চেয়ে অনেক বেশি পরিশ্রম করা প্রয়োজন হয় এই বিজ্ঞানের জন্যে। বিষয়কর্মে অনেকে সফলতা লাভ করতে পারেন, কিন্তু এতে সফল হন খুব কম লোক। কারণ যিনি এর অনুশীলন করেন তার চরিত্রের বৈশিষ্ট্যের উপর অনেক কিছু নির্ভর করে। বিষয়কর্মের বেলায় যেমন সকলের প্রচুর সমৃদ্ধি লাভ করতে না পারলেও প্রত্যেকেই কিছু না কিছু লাভ করি, এই বিজ্ঞানের বেলায়ও ঠিক তাই। প্রত্যেকে কিছু না কিছু আভাস পাই, যার ফলে এর সত্যতায় আস্থা আসে এবং বিশ্বাস আসে যে বহু লোক সত্য সত্য এই বিজ্ঞানের অন্তর্ভুক্ত সব কিছুই প্রত্যক্ষ করেছেন। যথাযথভাবে অনুষ্ঠিত হলে অতি সামান্য কর্ম অদ্ভুত ফল দিয়ে থাকে। অতএব যে যতটুকু পারে করুক। জেলে যদি নিজের আত্মা বলে চিন্তা করে, তবে সে একজন ভালো মৎস্যজীবী হবে। ছাত্র যদি নিজেকে আত্মা বলে চিন্তা করে, তবে সে একজন ভালো বিদ্যার্থী হবে। উকিল যদি নিজেকে আত্মা বলে চিন্তা করে, তবে সে একজন ভালো আইনজ্ঞ হবে। এভাবেই অন্যান্য সর্বত্রই মহাবীরের মতো অগ্রসর হও, কিছুতেই ভ্রুক্ষেপ করবি নে। কদিনের জন্যেই বা এই শরীর, কদিনের জন্যেই বা সুখ দুঃখ। যদি মানব দেহই পেয়েছিস, তবে ভেতরের আত্মাকে জাগা আর বল, আমি অভয় পদ পেয়েছি। তারপর যতদিন দেহ থাকে, ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা। তত্ত্বমসি উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবদেত, স্বামীজি বলেছেন।

শ্রোতা ভবনের গানটি শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। আজ সকালে তো স্বাস্থ্য বিষয়ে এখন আমরা জেনে নেব, সুস্থ জীবনযাপনে শুধু রোগমুক্ত থাকা নয়, শরীর মন দুটোকেই ভালো রাখা, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস গড়ে তোলে সুন্দর লাইফস্টাইল। যেমন সকালে তাড়াতাড়ি উঠুন, ভোরের নির্মল বাতাস এবং সূর্যের আলো শরীর মন দুটোকেই সতেজ রাখে। খালি পেটে পর্যাপ্ত জল পান করুন, সকালে 1 থেকে 2 গ্লাস জল শরীরে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করুন, প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেটা শরীরকে সুস্থ রাখে। সুষম খাদ্য গ্রহণ করুন, সবুজ শাকসবজি, ফল, ডাল, দুধ, প্রোটিনযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি কম খান। অতিরিক্ত ফাস্টফুড শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে। পর্যাপ্ত ঘুম অন্তত অত্যন্ত জরুরি, প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে এবং মানসিক চাপ কমায়। বিশেষ করে মোবাইল এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। দিনক্ষণ মোবাইল ব্যবহার বা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার চোখ ও আমাদের মস্তিষ্কের উপর চাপ ফেলে।

শ্রোতা বন্ধুরা, এখন কিছু টুকরো খবরাখবর। টসে হেরে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে 193 রানের টার্গেট রাখে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে 66 রান তুলল ব্যাঙ্গালুরু। ক্রিজে রয়েছে বিরাট কোহলি 30 রান এবং দেবদত্ত পারিকল 16 রানে। জ্যাকব ব্যাথলে 15 রানে আউট হয়েছেন, উইকেট নিয়েছেন কার্তিক ত্যাগী।

ইরানের সঙ্গে আমেরিকার সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা অনেকেরই। এর মধ্যে কোনো রাগটাগ না রেখেই সে কথা নিজের মুখে বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা মাত্র 1%, গোটা পরিস্থিতি এখন লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের খাইবার পাতকোয়ান প্রদেশে লাকি মারফাত জেলায় এক ভয়াবহ বিস্ফোরণে 2 পুলিশকর্মী সহ অন্তত 7 নিহত হয়েছেন। বিশ্বকাপ শুরু হতে বাকি 30 দিন, কিন্তু ভারতে কোনো চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে এই প্রতিযোগিতার সম্প্রচার হবে তা এখনও অজানা। ফুটবল প্রেমীদের অনেকেই মনে প্রশ্ন, বিশ্বকাপ কি আদৌ দেখা যাবে? তাদের জন্য সুখবর, দিল্লি হাইকোর্টের উচ্চ আদালতের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্র এবং প্রসার ভারতীকে। দিল্লি হাইকোর্টের নির্দেশ, দূরদর্শন এবং ডিডি স্পোর্টসে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করতে হবে। ভারত BRICS বিদেশমন্ত্রী বৈঠকের আয়োজন করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস

ব্যানার্জি দুদিনের সফরে ভারতে পৌঁছেছেন। দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এই সফরকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রবল ঝড়ে অন্তত 17 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রশাসনের তরফে উদ্ধার কাজ চলছে। ভারতীয় ফুটবল দল ইউনিটি কাপের পর তাজিকিস্তানের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চলেছে। আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে জাসপ্রীত বুমরা। এই ছিল আমাদের আজকের আজ সকালে। আগামী রবিকা আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশায়। একটু পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের প্রথমে বাংলা এবং পরে কক বুড়ুক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে 2 নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে 2 দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সেদেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব চেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ

0: সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2661 টাকা, এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8,450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: 2026 শতাব্দী বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে, এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহী জেলায়, মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
2: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper.
0: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্ব জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষের 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নয়াদিল্লিতে আজ থেকে ব্রিক্সভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন ব্রিক্স সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলো ব্রিক্স এট 20 বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি শীর্ষক একটি অধিবেশনে অংশগ্রহণ করবেন। এরপরে রিফর্মস অফ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড মাল্টিলেটারাল সিস্টেম শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 2025-এর 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে UNGA-80 পার্শ্ব বৈঠকে ব্রিক্স বিদেশমন্ত্রীরা তাদের সর্বশেষ বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আবুধাবি সফর করবেন। এ মাসের শুক্রবার থেকে 20 তারিখের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন, যা তাঁর 5 দেশ সফরের প্রথম গন্তব্য। পররাষ্ট্র মন্ত্রকের পশ্চিম এশিয়া সংক্রান্ত সচিব সিবি জর্জ জানিয়েছেন, তাঁর 5 দেশ সফরের প্রথম পর্বে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়ে, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। বিগত 5 মাসের মধ্যে শ্রী মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এটি হবে দ্বিতীয় মুখোমুখি বৈঠক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনের সেবামূলক কাজ স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানবতরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি CCEA 2026-27 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খরিফ ফসলের MSP বাড়িয়েছে। তিনি বলেন, এই খরিফ মৌসুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে 2,60,000 কোটি টাকা। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল MSP তে সর্বোচ্চ 622 টাকার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এরপর তুলার জন্য প্রতি কুইন্টাল 557 টাকা এবং তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ গ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য MSP হবে কুইন্টাল প্রতি 2,461 টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি 4,023 টাকা, বাজরার জন্য হবে 2,900 টাকা এবং অড়হর ডালের জন্য হবে কুইন্টাল প্রতি 8,450 টাকা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী খবর জানিয়েছেন। তিনি জানান, আজ আগরতলার নাগেরচোলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করবেন। চরিলাম ব্লকের অধীনে সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত গতকালের এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক গতকাল থেকে কার্যকর হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর 5% এবং প্ল্যাটিনামের কাঁচামালের উপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশিয়া সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজয়ী বিজেপির জহর চক্রবর্তী গতকাল রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভার লোপিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্য সদস্যগণ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংহের PTA মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামীকাল দুটি সেমিফাইনাল খেলা হবে।
আগামী 24 ঘন্টায় ঊনকোটি জেলার উত্তর জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 7.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা আবুধাবি বেড়াইমাও থাঙ্গানো অতালনি নৈচি শালমারিনি বিশিং মন্ত্রীবক্রক কথা জাগার বামিরাত নেদারল্যান্ড সুইডেন নরওয়েতে ইতালি বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুং শালথং এশিয়ানি তাংরা সিবি জর সাকা মন্ত্রীবক্রকনি কাইবা হাকতর বেড়াইমানী পুইলা বখাগো মোজাং মৌদি কথাজাক আরব আমিরাতনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাই মালায়ান খড়ক নিহজানি বিশৃঙ্গ জুদা জুদা নাংকুকমা বাবায় ককলাম অঙ্গানে হই বসাকা দিল্লি কতালো তিনি নিশমি ব্রিক্স মানজাকমুং হাকতর রকনি বুইহা মন্ত্রী রকনি নখা সালনাইনি ককলাম সালাইমা চেংজাগানো অ ককলাম সালাইমানো তুই দুলানো ভারতনি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ ককলাম সালাইমা ও ব্রিক্স নি আদং তে মানজাক নাই হাকতর রকনি বুইহা মন্ত্রী তে লুকো আদং বক্রক রক কুথুমলাইমা ও মানজাগানো বরক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাইব মালাইনানি কক তঙ্গো কুথুমলাইমানী কচার ব্রিক্স নি আদং হাকতর রকনি বুইহা মন্ত্রী রক বাইথাংনি হাকতনি হামক্রাইন তৈয়ী হায়ুং বেরামনি তাই আনচাই হামক্রাইনি কক নতৈয়ী ককলাম সালাইয়ানো রাংসাকতে কুবুনি হলং কচং পাইথানী এবার ইম্পোর্ট খাইথানী ও টেক্স বং রেখা কেন্দ্র হাপাং অ টেক্স বং রিমা মিয়ানি সিমি সামুঙ্গ থেপাজাখা রাংকক চং লাইনক সাকা রাংসাকতে রূপফাই রাও বা তে প্লাটিনাম রাও বা দশমিক ব্রী টেক্স ফিনজাখা আবনি সিগাং সালথাং এশিয়াও অঙ্গি তংমা জঞ্জালনি বাকে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লুকরকন রাংসাকতা পাইদিহিনী কবখা কেন্দ্র হাপাংনি কাইচিব্রী ওয়াতিমলনি হুকবার বুথায় চংজাক রাংমারি বাংরানী গসিমং রেখা কেন্দ্র মন্ত্রী সভানি ককলাম সালাইমানী উল ককথুমতে আওয়াইমং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অ ককন ন সাকা বসাকা হুকবার খাইনাই রকনি মৈ কথং থাই কথং থাই রুবুই রাংমারি কবাং মান্ডানী বাকে ওয়াতিমলনি চংজাক রাংমারি এম এস পি রাং বাংরাজাখা অ ওয়াতিমল হুকবার খাইনাই রক হকনৈ রাশাই দকসি সাই রাজাক সক রাং মানানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে ও সাকামনি সেপসাপ হামক্রায় তৈ আবুনি মানমুং গবাং খাইথানি হাস্তে হাপাং আলাইদা ফান্ডবই তঙ্গো আবুবাইন হাস্তেনি রেফারেল বেমার রাও চার্চিহাই হলিকা মিয়া আগরতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন সাকাম নাইখুং বাই সংসাজাক হায়ুং

রেমনি নার্সিং শাল পালাইমুং পান্দাও মন্ত্রীয়করা অকক ন সাকা মন্ত্রীয়করা নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি লাংমাও চুবা মুংনি সামং তাংমানো মুইতুখলাই সাকা বখরকসা সৈ সৈ বরক মনুষ্যনো হামজাকায় মন্ত্রীয়করা সাকা সাখামনি সেবসাব হামক্রাইনি বাকি হাস্তে হাপাং হাস্তেও কাইসা মেডিকেল ইউনিভার্সিটিস নামই দিশানানি সাকথারই টঙ্গো হাস্তেও তৈব সুপার স্পেশালিটি সাখামতেই কতালমকল নাইজাকমানি সাখামনক আজুগ রাজাগানো এডিসি আমসাইও কতাল মেডিকেল রংনক কতর কাইসা স্নামই তিসা জাগানহনি বসাকা মন্ত্রীয়করাতেই বসাকা ই খেপেন খরক সারা বাচি থাম নার্সিং স্টাফ সেবুক চিতক জাখা তৈব খরক সারান চিতক জাগান চরিলাম ব্লকনি সুতারমুড়া রেমচিনে রংনগ সিপাহীজলা হাঙ্কর বেরেমনি শিবির সংসার জাখা হাঙ্কর নাইকল ফাংবাই সংসার জাক অশিবির সুতারমুড়া বংশীবাড়ি রামনগর নখবই গানাগিনি আমসাইনি লুকুরক বরকনি নাংমানি নাইকল ফাংনি সেপ নাহারকা নাইকল ফাংনি অসেপ মানমাবাই খা তংথকলাইজাক আমসাইনি লুকুরক শিবির মানজাখা সিপাহীজলা হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাং সিদ্ধার্থ শিব জাসওয়াল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান তিনি নিশিমি মন্ডল ফরংমুং পান্ডা চেংজাগানো মিয়া আগরতলাব ককতুমা থুমনাই রকনি থুমো প্রদেশ বিজেপিনি খুকফাং সুব্রত চক্রবর্তী অকক্তমানো রেখা বতেই বসাকা তিনি আগরতলানি নাগের চলাব মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও সামুং বোতাং চেঙ্গই রিওয়ানো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বাই নাইকল জাগ্রে এমচিনি আমজক মুংনি অংখারি সাকলাই জাখা মিয়া অংখারি সাকলাইয়ী সিবিএসসি সাকা খরক চিসনি রাশাই দক চিস আর সাইনি কবাং স্রংনাই রক মানজাখা আবনি বিশিঙ্গ পাসংখা খরক চি বা রাশাইসনি সাইনি কবাং স্রংনাই রক তাকলাই বিশিব পাসংমানি মারি অংখা রাও চারচি বা দশমিক নই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুঙ্গ কসমোপলিটন ক্লাব তাই স্পোর্টলিঙ্গ ক্লাব সেমি ফাইনেল কাশাকা মিয়া কোয়ার্টার ফাইনেল থংমুং কাইনি সংসার জাখা এমবিবি স্টেডিয়ামও স্পোর্টলিঙ্গ ক্লাব উইকেট কাইসনি বাই হারবে ক্লাব নো তাই নরসিংগরনি পিটিএ থংখলাব কসমোপলিটন ক্লাব রান কাইদক বাই বনমালীপুর ক্রিকেট ক্লাব নো মেচেনখা বসকাং সালচি বাবো সেমি ফাইনেল থংমুং অঙ্গানো তাবুক নবার্তিবানী ককতমা বসকাং দাম নৈচি ব্রিয় হাস্তেনি উনকৌটি তাই সালচি হাঙ্কর কমাংখে ওয়াতৈ ওয়া নহনৈ হজাক লাইকা নবার্তিবার নাইখং আবনকারী কুবুনি জেলাও ফেরানকি দামসাও ব্রৈচিনি সিমি বাচি কিলোমিটার দবৈ নবার কতর ফাইয়ী ওয়াতৈ ওয়াইমানো তিনি সালনি তুমারি সাকাও থামচি ব্রি ডিগ্রি তে খামাবো নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আইচুকবুখাকো খামানি তুমারি টংমানি নৈচি থাম দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াকা স্নি দশমিক সাহ মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানো হরনি দামসনি তামৈ সতী ব্রৈচি বাওয়া

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:47:02। এখন শুনবেন গীতালি আসরের রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরূপ মজুমদার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অরূপ মজুমদারের কণ্ঠে গীতালি আসরের রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 8:15 হয়ে 37 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাংলা ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়াগীতি।

বন্ধুরা, সঙ্গীতের দৃষ্টিকোণ সর্বকালের অন্যতম জনপ্রিয়। সঙ্গীত আমাদের আবেগগতভাবে স্পর্শ করে, যেখানে একা শব্দটি বা শব্দগুলি আমাকে বা আমাদেরকে সেটা স্পর্শ করতে পারে না। সঙ্গীত সম্পর্কে একটা দুর্দান্ত জিনিস হলো যে যে কেউ আপনার থেকে সঙ্গীত কেড়ে নিতে পারে না। সঙ্গীত মন ও আত্মা এটা মেডিসিনের মতো, বলতে গেলে এটা ঔষধ। সঙ্গীতের শক্তি একটি ইতিবাচক নিরাময় প্রভাব রয়েছে। সঙ্গীত মন এবং আত্মার একটা মেলবন্ধন। বিজ্ঞানও সিদ্ধান্তে পৌঁছেছে যে মানুষ ভালো সঙ্গীতের প্রতি সাড়া দেওয়ার জন্য কঠোরভাবে প্রস্তুত। মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে মিউজিক্যাল থেরাপি। তো আমি এই বিষয়ে নিশ্চিত, তবে একটা বিষয়ে জানি যে তুমি কোথা থেকে আছো, কোন সংস্কৃতির আছো, কোন জাতির আছো। তোমার ভেতরে কোথাও না কোথাও তুমি সঙ্গীতের প্রতি আকুল ভালোবাসো, কারণ সঙ্গীত নিজেই একটা জীবন।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মন্দিরা ছবি থেকে অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবি নিয়ে গান। একজন চিত্রশিল্পী ক্যানভাসে ছবি আঁকেন, কিন্তু সঙ্গীতজ্ঞরা তাদের ছবি আঁকেন নীরবে। সঙ্গীত শিল্পীদের অবিশ্বাস্য আবেগ। সঙ্গীত হল আত্মার ভাষা, এটি জীবনের শান্তিময় আলোয়নের রহস্য উন্মোচন করে। সঙ্গীতের দৃষ্টিকোণ সর্বকালের অন্যতম জনপ্রিয়। আমরা জানি সঙ্গীত বা গান আমাদের কতটা ভালো করে দেয়। জীবনের সকল সময় মধুর সঙ্গীত দোল দেয় না বন্ধুরা। সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ, উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজন অনুভূত হয়। এবারে ছবি ছোট বউ, শিল্পী আশা ভোঁসলে।

বন্ধুরা, সঙ্গীত হলো ঈশ্বরের উপহার। আমি খুঁজে পেয়েছি সেই জীবন আমাকে যাই নিক্ষেপ করুক কেন, সঙ্গীত আঘাতকে নরম করে।

হল আধ্যাত্মিক এবং ইন্দ্রিয়গত জীবনের মধ্যস্থতাকারী। সঙ্গীত বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। তোমার আমার চরিত্র এবং সংবেদনশীলতাকে শুদ্ধ করবে এবং যত্ন সুখ এবং দুঃখের সময়ে তোমার মধ্যে আনন্দের ঝর্ণাকে জীবন্ত রাখবে। এবারে ছবি মঙ্গলদ্বীপ, জেলে গানটি প্রতিদান ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

সঙ্গীত একবার আত্মার সাথে মিশে গেলে আর কখনো মরে না বন্ধুরা। সঙ্গীত একটি নৈতিক নিয়ম, এটি মহাবিশ্বকে, আত্মা, মনকে ডানা, কল্পনাকে উড়ান এবং জীবন এবং সব কিছুকে আকর্ষণ এবং উল্লাস দেয়। সঙ্গীত হলো হৃদয়ের সাহিত্য, যেখানে কথা শেষ হয় সেখানেই এর সূচনা হয়। সঙ্গীত এক ধরনের আনন্দের উৎস, যা ছাড়া মানুষের প্রকৃতি চলতে পারে না। সঙ্গীতের মাঝে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। এবারে ছবি জ্যোতি, শিল্পী কিশোর কুমার।

সুন্দরকে বলার এক আধ্যাত্মিক উপায় হলো সঙ্গীত এবং হৃদয়ের কাছে এক কাব্যিক ছন্দ। জীবনে অমাবস্যায় সঙ্গীত হলো পূর্ণিমার চাঁদ স্বরূপ, যা সকল দুঃখ কষ্টকে ঘুঁচিয়ে দেয় নিমিষেই। ভাষা যেখানে শব্দ হারিয়ে ফেলে, সঙ্গীত এর শুরুটা সেখানেই। সঙ্গীত হলো জাদুর সবচেয়ে শক্তিশালী একটা রূপ। আত্মার সঙ্গীত মহাবিশ্বের দ্বারা শোনা যায়। ছবি আই লাভ ইউ, শিল্পী বাবুল সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষাল।

বন্ধুরা, সঙ্গীত একটি প্রশান্তিদায়ক শক্তি এবং একটি অনুপ্রেরণাদায়ক সহযোগী। সঙ্গীত একটি স্বপ্নের মতো, সঙ্গীত ছাড়া জীবন একটি ভুল হবে। একমাত্র সত্য সঙ্গীত, সঙ্গীত হলো আবেগের সংক্ষিপ্ত বিবরণ। সঙ্গীত ছিল এবং আছে ও থাকবে আমার আপনার চিরন্তন আশ্রয়স্থল হিসেবে। এবারে ছবি জোয়ার ভাটা, শিল্পী কুমার শানু এবং স্বপ্না মুখার্জী।

বন্ধুরা, একটি নিছক গান কি মানুষের মন পরিবর্তন করতে পারে? আমার সন্দেহ আছে যে আসলে এটা সত্যি। কিন্তু একটি গান তোমার হৃদয়ে প্রবেশ করতে পারে এবং হৃদয় তোমার মন পরিবর্তন করতে পারে। সঙ্গীতের মাধ্যমে আমরা সময়ের সাথে সাথে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারি এবং অতি মানে প্রতি শতাব্দীতে আমরা বন্ধু খুঁজে পেতে পারি। দুঃখের বিষয় হলো মানুষ সবসময় গান বাজাতে পারে না, তাহলে হয়তো আর যুদ্ধ আর হতো না। সঙ্গীত সেই ক্ষত সারিয়ে তুলতে পারে যা ঔষধ কখনো পারে না। কি একমত? এবারে ছবি বন্ধন, রাঘব চট্টোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে আমরা শুনবো এবারের গানটি।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে। সকল সঙ্গীতের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের মহিমা বা মনোরম একটা বিনোদন। সঙ্গীত হলো আমাদের ভেতরের অনুভূতিগুলিকে গভীর ঘটনা এবং বস্তুর সাথে সংযুক্ত না করে রূপ দেওয়ার একটা মাধ্যম। যদি তুমি ভুল ধরনের সঙ্গীত ভালোবাসো এবং শোনো, তাহলে তোমার ভেতরের জীবন শুকিয়ে যাবে এবং একসময় তুমি মারা যাবে। এটা জোর দিয়ে বলাটা অত্যুক্তি নয় যে আপনি যে ধরনের সঙ্গীত উপভোগ করেন তা থেকে আপনি ভেতরে কেমন তা স্পষ্ট হয়ে ওঠে। তাই সঙ্গীত ছাড়া জীবন ভুল হতো। আজকের অনুষ্ঠানের সবশেষ গান চোখের আলোয়, ছবি থেকে শিল্পী আশা ভোঁসলে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন না বাংলা ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়াগীতি আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা গানটি শুনলেন তুমসে আচ্ছা কৌন হ্যায় ছবি থেকে, তৌসিফ আখতারের কণ্ঠে। শুনছেন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারের গান আপনারা শুনবেন আতিফ আসলাম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, লাভ হো গয়া ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা গানটি শুনছেন বাহুবলী ছবি থেকে এম কে ক্রিম এবং পালক মুচলের কণ্ঠে। আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে রিফিউজি ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন অলকা ইগনিকের কণ্ঠে, তামাশা ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে শুনছেন জান্নাত ছবির গান কে কের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন বাজরঙ্গি ভাইজান ছবি থেকে জুবিন নটিয়ালের গান। শুনছেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সাইয়ারা ছবি থেকে, শিল্পী জুবিন নটিয়াল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্ধনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

এতক্ষণ ভজন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর, পণ্ডিত ভীমসেন যোশী এবং অনুপ জালোটা। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এবং সংবাদের ঠিক পরই শুনবেন FM উজ্জয়ন্তীর কাকবরক অনুষ্ঠান।

থাকো সারাসা পয়েন্ট মেঘা হারসাই ফেমু জয়ন্ত হাজারা স্টুডিও আসুক সাং বিনোদা গেছেন হাজুক নি চাপং পান্দ খালাই খানা তো তবরু চাপং রকমকে খাখলাই অনুরোগ অঞ্চলা যতন টিউন খাইজাক সারাসা পয়েন্ট মেঘা হরসাই ফেমু জয়ন্ত খাই দমবাই খানা গাই যতন পান্দা পায়ের সাক জরা খাই দমানি বাকে কবক যাও গাই নরকনি লগি নরকনি হামসা পুং টঙ্কা কাইসে যেন জিনি খারক বং থাকো গাই তিনি সাংরং সাল যেন তাবো হাজুক নি চাপং পান্দা নই দুলুই দো আবার ইয়াগুলো মৈতুমানো পান্দা পাই থাকো যেন খোনাতো খরাং পান্দা বহাই কেন দিবুরনি দামনি দামই সতী থামচি জরা নরকনি কাজারাং দমাই গাই নরক আনো লগি দং দি খাই দি খাতো তবরু চাপং রক ফাইদি অজরাও যেন তাবো খালাই হাইনো হাই খাতো তব রুচাপং ও রুচাপং তাবুক যেন জাদুনি রুচাপং রুচাপনাই শিবমক আগে ফাইদি খালাই বিনি খরাঙ্গ খাতো তক ও রুচাপং ন

那这个怎么嘞？哥哥的大哭，卡在眼睛里。怎么嘞？哥哥的大哭。

Ha tamale kagur

ஆ தமலை கொக்கரோ தாக்கோ கதையாசிலே.

0: se yagar hima thakuru luk se mana yana luk se
1: নরনি বাগে হেন হাইটে তাংসা জাতনিরা চাপুং খনাই তংদি লগি তংদি।

送去。

মানিক সাহা সাকা হাস্তেও সাকামনি শেপসাপ হামক্রায় তৈ আপুনি মান মুং কবাং খ্লাইথানী হাস্তে হাপাং আলাইদা ফান রুবুই দঙ্গ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাই নাইকল জাগ রেম চিনে আমজকনি অংকারি সাকলাই জাখা কেন্দ্র হাপাংনি কাই জিব্রে ওয়াতৈ মলনি হুকবার বথায় সংজাক রাংমারি বাংরানী গসিমুং রেখা রং চাকতে কুবনে হলং গজং পাইথানী ও এবা ইম্পোর্ট খ্লাইথানী ও ট্যাক্স বাং রেখা কেন্দ্র হাপাং ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংবাড়ি ইয়াকচুনি চংজাক বিজেপি বদলনি জহর চক্রবর্তী মিয়া হাস্তে বিধানসভানী আদং অঙ্গি সময় তাংখা জরিলাম ব্লকনি সুতারমুরা রেমচিনি রিংনগর সিপাহীজলা হাংকর বেরেমনি শিবির গাছা সংসার চাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণি নগাওটি ক্রিকেট বাতাইমঙ্গ কসমোপলিটন ক্লাব তে স্পোলিঙ্গ ক্লাব সেমিফাইনেল কাশাখা বসকাং দামনি চিব্রেও হাস্তিনী উনুকুটি তে সালচি হাংকর গবাং খেওয়াতে ওয়াওই মানুহনি হজাক খ্লাইরেকা নবার তৈবার নাইখং আবনকারী কুবনি জেলাও ব ফেরাঙ্কি দাম সাও ব্রেচিনি সিমি বাজি কিলোমিটার দৌই নবার কতর ফাইয়ে ওয়াতেই ওয়াই মানুহনে সাকলাই জাখা তিনি সালনি তুংমারি সাকাও 34 ডিগ্রি তৈ খামাও 23 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গানো আশ্রিক জরা খোনাবাইকা তারপর জরা মানমানি কক বড় কক তোমা বুবাগ্র হাইকেচন হাচুকনি রেচাবমুং পান্ডাও খোনালাই দঙ্গ খোনাতক রেচাবমুং খনাই তুমি তৈ লগি তুমি

Oman sangma kaba no tayay. Oja do tangdei.

কক দুগ্দ হিংকে জং দিনে বো মৈদু মানমানি কক রক জং সালাইনে মৈদু মানমানি কক তো গবং মানা দো সাবই সাবাইয়া সারক দে বো মৈদু মানরক হায়া দা হংকে জং জসক ফানো জং সাদি পাইয়া হাই হংকে থাঙ্গো মৈদু মানমানি কক রক হংকা আসে কে বাঙ্গো তামনি হিংকে জং আসাই দ্রব নি সিমি যে লাই থাংজং জরা হংকে জং দাবো সুক জরা যে টঙি টংমানি যে লাই থাংজং জরা লাই যা আবো বে বাক নো চিনি মৈতু নি মারি হায়া দেবা হংকে জং ববন সানাই ববন সায়া এবার ববন মৈতু মান জং মৈতু মান মানে কক তো সাবই সাবাই হায়া দে না হংকে জং কাইসা চঙি না লাইনে জং ব জরা নি কক নো জং তিনি মৈতু মানু পান্ডাও সালাইনাই আবনো তুই বচন সানাই হিঙ্গে পিয়াবা অজরাও ফাইলি রোজা পুংতাং সাকালাই চিনি তিনি নি মৈতু মানু পান্ডানো চং চেংলাইনাই আমনি উলো তিরক তিরক চং চিনি পান্ডানি বুসকাং বুকাক থাকনাই তে নর কক দুক খাইডি 0381 232 6253 অকক দুক নাম্বার অকক দুক খাই সাহর দি নরকনি মৈতু মানমানি কগ্র হংকাই ব মৈতু মানমানি কগ্র সানাই তিনি নরক তা মোহিনী চঙ্গি দং সাইমানি হায় দাদা হংকে আবতো সঙ্গ কক দু গিয়া সাখানো সাইমান নাই ব মৈতু মানমানি কক ফিয়াবা আং নরক ন তিনি কিসা মৈতু খাইরে ওয়ানো ব মৈতু মানমানি কক রক সানাই সঙ্গ যত ন তিরুক তিরুক জরা বাই বাক্সা সেলাই জাগি থাঙ্গু হায় দাদা চিং চেরাই নি সিমি চিং আচাই দ্রব নি সিমি নাই নাইকা হংকাই বড় রকম সেলাই যাবো হায় দেবা চ আপসা ক্লাইনি সিমি চেঙ্গি তির তির বরক দর্শাই ফায় সেলাই জাগে থাঙ্গো শাকমাং গরন বেবাক না সেলাই জাগে থাঙ্গো হায় দা হংকাই অমহাইনো চিনি দংগ্রং বেবাক না সেলাই জাগে থাঙ্গো তির তির জরা বাই বাকসা হংকাই চিনি হাতি রক থাঙ্গা হংকাই ব চিনি মৈখেদং থাইকেদং মুইহান বেবাক ন আবনি রাংমারি সেলাই যাবো হ্যাঁ দা হংকাই তিরুক তিরুক জরা বেপাক সাবরক বেপাক ন সেলাই যাবো হংকাই সিং দিনে মৈতু মানু পান্ডাও সালাইনাই নরকনি মৈতু মানমানি কক ন ফিয়াবা জং হাতি রগ ব মৈখেদং বুসং রাংমারি নিসিমি জং চাই ফাইকা মৈখেদং এবার মৈহান অংথুন মৈখেদং থাইকেদং অংথুন আবরক ন দেই সালাই জরা কাইসাও জং থাইপুং রক মুই রক জানানি হংকাঙ্কাই বাইনানি নাঙ্গা কিয়াবা দাবু হংকাঙ্কাই চিং বাইনানি নাগো শেরসাও বুসু কামহাই সঙ্গে হায় দা হংকাই জরা কাইসাও ওঙ্গেই মানো বাক্সা বাক্সানি লাংমাও মুই হান রোম দি দাবু হাতিও বুসুক ওঙ্গেই দং রাংমারি কিয়াবা বুসুক নিসিমি চাওয়ে ফাইমানি দাবু মো চাওয়ে দংখ সেলাই জাকা রাংমারি হায় দা না হংকাই আবরক ন তৈ নরক নরকনি মৈতু মানমানি কক রক নরক আং বাই তিনি শেয়ার খাই মারো হংকাই কক দুক খাইনা বাকি তিয়ার দং দি যতন 0381 232 6253 হিংকা ফাইদি আং নরক ন সাই রেখা তিনি ব মৈতু মানমানি কক রং ন সঙ্গ মৈতু খাইলাইনাই আবরক ন তৈ হিংকে ফাইদি অজারাও রোজা মুং খানা লাই না হিংকা রোজা মুং তাংসা নরকনি বাকি বেলাই ন খানা তত রোজা মো চিনি তাকুক অক্রা তাকুক বরম গুণ বিকাশ রায় দেব বর্মানী খরং বাই রোজাব জাক বেলাই নখরা তক রোজাব খাকলাই নরক যত্ন রোজাব নখরা তক যাবায় না।

tabuk rangsak richak rokhana unkha sikango rangsak richak busuk tong mani tabuk busuk ngekha jeng muito ma khlai layo na ngai aba haina jeng tini muito mana pandao muito man mani kok rok salai nai narok pukhuru ne simi mui handok busuk rok ka chai phaikya arom din narok narok ne je sana mu jung mani je slaizak mani rang mari abo narok sawi mano rom din rangchak ni phano sana ke sawi mano narok ni mu tuman mani kobro jora ka sho busuke pai phai mani bri rok ke to kamang ko rangchak de chak hamja ko go eba pai ko ko haya dana ke a chung busuke pai mani ge jora ka sho chung rom di a tabuk cycle rok busuk tong mani tabu busuko shopai haya daba ge aborok no tei no ching tini mui to mano pandao mui to man mani kok rok salai nai ge na rok busuk rang mari busuk ni simi tamo mani pai kha eba chamung rok busuk ni simi chai phi mani tabu busuk jara tei chawi tong abo je sa phono na rok ni mui to man sak nai kok rok tong kan ke na rok ang bai share klai mano kok duk number 0381232623 o kok duk number o kok duk klai shahar di na rok ni mui to man mani kok rok ke phia ba kok duk to phai tong o ke kok duk ya chak mani khorang khanai anka ang kisa khana ka phungo bo kisa khorang rok khanai hane ke sai man ya kok duk rok bai kisa sai ya rok ta ni tong kha ngai narok pai kok sana hanai to pai kya phia ba kok duk tik rang mai yang ka to tam sana hai ya thang ke receive khaina le ne ya cha ke shabaton hello hello sai man ya jora da sali ya hanja e ba kok duk tik rang mai ya da hanja ke ba sinoro da kisa ham yang ni tong kha sai man ya phungo bo kisa mo hai hini no khana ka ba angkai tam khlai nai hai pano kong tu ya sak nai nai na sabo tam kada kana hello hello kana ya sai man ya kong tu lok kisa saya rok no ung kana angkai mui tu man mani kong rok to shawi shabaya jeng lai thang jak jora jeng gobang ma okra chakra rok ni khogo khana o tabo mui ke tang thai ke tang ni kok ni simi chengana মুখে তং থাকে তং রক আগি রগ তাবুনে যে মুয়ানি জরা রকনি কক সানা থাকা হাঙ্কে আগি রগ বাক্সা সাব মুয়া মথাসা ওয়াথে মুয়া মথাসা খং নেই রকে পাই পাই চাই ফাইকা পিয়াবা তাবুক আ মথা পাইনে নেই থাঙ্কা হাঙ্কা হাঙ্কে হান্ড্রেড রাসা নাঙে থাঙো আবহাই রক এবার গতাল গতাল ফুরু হুঙ্কে আসে মরক গো ngai balok ang kang ka bo khok ba chi eba 50 rokong go pya ba jora kai shao abo khok nei eba khok ba kai pai chai phai mani kabang ma bor rok tong mui tu khlai layo ta bo khe muya busuk se moro khe ma cha jora kai shao pai na shudu no nang ya hai bedok bedok gi phan se pai ya hanai nai bo jora lai phai ka bo pya ta bo le রুতুকি পাশে মায়া এবার রাংমারি মরক নুগুই থাকো ফেবা রাংমারি মরক নি বাকে বাক্সা বাক্সা তাবুক চায়া কহিনিব ইয়া কারের মানে সালব তো হ্যাঁ দা গাফাই দিয়ে কৌতুক ইয়া চাকলে স্বাগত কৌতুক হ্যালো হ্যালো সাইমাইয়া কৌতুক ইয়া চাক ফান খরাং খানাইয়া হাইনি বাকে নরক বা আনি খরাং খানাই দে তং আবো সাইমাইয়া পিয়াবা আনি ইয়ং বখাকলে খরাং কিসা ফানো খনায়া হাইনি বাকেই নরক বাই গ্রঙ্গে মানি ইংগি তংকা হ্যালো হ্যালো হ্যালো নরক কক দুক তো খ্লাই ন তঙ্গ ফিয়াবা আং বো কক দুক ইয়া সাগে ন তঙ্গ কক দুক খরাং সে খনা লাইয়া গা বাইকে কক সানাই বানা গা হাইনো হয় কক দুক ইয়া সাক ফিনাই সাবতং হ্যালো হ্যালো হ্যালো খনায়া হাইনো হয় সাইমানিয়া সাবজানি ইংখা আংকাই চাইতগুই ন কংটুক খাই দঙ্গ পিয়াবা চিনর কংটুক ইয়া চাগিব দঙ্গ হাইপন কংটুক খরাং খনায়া আংকাই ফুঙ্গো বকিসা বহাইন খরাং খনায়া হিনি সাইমান খা আংকাই ইয়া চাক নাই নাই কদা খনা হ্যালো হ্যালো খনায়া আংকা ফাইদি ও জরাও রেচাপ মং খনালায় খনা তো তক রেচাপ মং নরকনি বাগাই খাকলায় নরক যতন খনা তক জাগানে ও রেচাপ মং নমুই তো মানো পান্দা হংকে চং কক বরক হিন্দি রেচাপ মং চং খনালায় হংকে

क्लासिकल म्यूजिक कन्सर्ट नाइ जतनो आरो भाई मानजक नि बागे कबक जाओ जतनो नरक भाई नाइ फाइदि चिनि आकाशवाणी नि फिल चुकुचि बिशि बुंमानो रगे हालाय दाका साजदा पांदा जुगाले जाक खनांग नाय आबो आगरतलानि सुकान्त एकाडेमीओ शारिक निये बा सानजानि दामदक हेबा 6 p.m. ও হেনি বাকি নরক যতন নকই চাও নরক ভাই মানজাকানি বাকি হিংকে চেং মুইতমান পান্ডাও মুইতমান মানে কক রক চেং সালাই দঙ্গ হিংকে পিয়া নরক বাই গরং নানি মুচুং ফানো গরং গে মানিয়া তামা হিমালে চিনরো কক তো কিসা হামিয়া গই দঙ্গ তিনি নি বাকি লাই গরং গে মান গলা গ হনি মানো গাই চেং কক তো গবাং মানো তং না নরক অচরাও মুইতু মানি ন থাংকনা গবাং মা কক রক মুইকু মো হাপলক রক নতুয়ে এবা মুইকু মো আতকিরি রক নতুয়ে বা বাকসা বাওয়ান চুগি দংখানা সানানি মুচুঙ্গি দংখানা উসুকে মুই হান পাই চাই ফেমানি তাবো উসুগ সক পাই খা হানে হাই আদা চং মুইকে তং থাইকে তং রক বেবাক ন সলাই যাগো রাং মারি সলাই যাগো চং চামং ন মু চিনি শাক মাং তিরক তিরক চং সলাই যাক মানে হাই ন চিনি বেবাক হিয়াক সিয়াগ্রা বেবাক ন মানে খনে রাং মারি বেবাক ন সলাই যাগো হাই আদা বাঙ্গে চং মুইতুমা খ্লাইও জরা জরাও আগে উমতি তংমানি তাবুক আতে ওংখা আগে এসেকে পাইমানি তাবুক আতে এসেকে পাইমা তঙ্গ আবহাই রক চং গবাং মা মানে খনে রক পাইথানি রক চং বাইয়াব কিচিং পাল বাকসা বাই মালাকে হাঙ্কে চং মুইতু খ্লাইলাইও তে চং অবহাইব উঙু যে বাইয়াব রক বাই চং মালাইকা সালগদ মা এবা বিশি চং যতন জানি জানি সামুং বাই চং পাইলাইয়া ওঙ্গু না চং যতন জানি জানি নক নুকুং রক খাগা হাই চালই থাঙ্গু বাইয়া পাল বাকসা রক বাই ফেয়াবা চম দি তাল ওয়াইসা তো মালাই ন মালাইয়া হানি মানো বিশি ওয়াইসা ফানো তমুং ন মালাইকা হাই কক সানানি সেপ মানকাকাই চমন সালাই আগে বুতেই তমানে চং তাবো বুতেই থাকা সেলাই জাক মানে জরানো চং মুইতোখ্লাইও সেলাই জাক মানে মানে খনে পাইমানি রক চং আবো রকনো চং মুইতোখ্লাইও চং হাতি রক পাল বাকসাকে থাঙ্গে তামো পাইলাইখা হাঙ্কে তাবো হাতি রক থাঙ্কা হাঙ্কে তামো পাই দো বুসং রাং মারি গবাংখাই পাই মা দো আবো রকনো চং মুইতোখ্লাইও আর জরা রক পাই তাবুকনি অজরা রকনো চং মুইতোখ্লাইলাইও মুই তো মানো হাই দেবানা হাঙ্কে ফাইদি অজরাও হানো হয় রোজাবং চং খালাইনাই খোনাতক রোজাবং অজরাও নরকি বাকি খাই থি লগি থি বেলাই নো খোনাতক রোজাবং

0: শেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্রিকস দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকের প্রারম্ভিক অধিবেশনে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, শান্তি ও নিরাপত্তা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে সংঘাত দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আলোচনা এবং কূটনীতির গুরুত্ব বেড়েছে।
1: Our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation. Development issues remain central. Many countries face challenges on energy, food, fertilizer and health security as also access to finance. BRICS can help them respond more effectively.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সহ ব্রিকস দেশগুলির বিদেশমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আজ বিকেলে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী ৪০ লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তারা। পশ্চিম এশিয়ার সংকটের ফলে খনিজ তেল সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে আলোচনায় তা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করা হচ্ছে।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। ২০১৭ সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র ২০ বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফের বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফের কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফের কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্ট স্কলার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৬ সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি 17 জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি মানুষ আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ ডানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহু বিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থী দায়ের করা মামলায় সওয়াল করেন। পশ্চিমবঙ্গে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। ওই স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল 2 দিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজ ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হবার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্যে হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া প্রায় 800 ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCS স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফর শুরু করছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

বাক্সা বাক্সা তাবুক মুইটু খাইতাম খানা পের মানি রম দি বাক্সা বাক্সা চিনি আরো আগি পের ওর ওখানে মুইটু খাইতাম খানা হায়াদা হাই যে জায়গাও পের ফানো তাবুক আরো পের ইয়ার খনঙ্গি মানো আমতে হাই অঙ্গ হাঁকা বহাই রকমগো মুইকে মহাপলক রকম হাই নো পের মানি জায়গা হাঁকে তো মার কেন পের হাঁকে পের ইয়া হাঁকে তো নং যে সুকনো রুতু দি বড়লে মানাই বা হায়াদা হাঁকাই জরা তো তুরুক তুরুক থাঙি দো হাঁকা ফাইদেও জরাও হাইনো হয় নরকনি বাকে চাপং খোনা লাইনে হাঁকাই নরকনি বেখাকি মুইটু মান মানি কক রব খাই মানলাইয়া হাঁকা বাতে নি তাই কুবনি সাল রগত যেন গবং মাতে মতো মান মানে কক রকম সালাইনাই গাফিয়াবাতি তো কক দোকামিয়ানি বাকে নরকাই গ্রেঙ্গি মানলিয়াবা গেরচা মন গবং খাওয়াই যেন নরকনি খানো যে মানসাক টং থগ্রিনানি চাই তোগান হে নরকনি বাকে ও খোনাতো টক রচাপ মন খাই টং দি লগি টং দি বেলাই নখনাতো টক রচাপ মন নরকনি বাকে

কক তিনি নরক বাই কবাং মা সানা মুচং মানে হাইফানো সালাই মালালিয়া কক তো খামিয়ানি বাকে বিয়াবা তেকুবনি পান্দা রক নরক বাই হাইনো হাই গ্রং লাইনাই কক লাম রক সালাইনাই হিংকাই মৈতুমানো পান্দানি দাবো পাই থাক রুচাপুং জং খনালাইনাই ও রুচাপুং খনালাইনো চিনি তিনি নি মৈতুমানো পান্দানো জং পাইনি লাইনাই বিয়াবা চিনি পান্দা তো পাইয়াকো দামনি দা মৈ সতি থামচি জরা তংনাই হিংকাই মৈতুমানো পান্দানি ইয়াগুলো জং খনালাইনাই খনাতো তো খরাং পান্দাও খনাতো তো কক ব্রক রুচাপুং রক হিংকাই ফাইডি অজরাও ও রুচাপুং খনালাই যেন চিনি তিনি মৈতুমানো পান্ডানো পাইনি লাইনাই যতন ন সানানি মুচুঙ্গ পান্ডা পায় শাক জরা লগি দি তৈ খাই দি টিউন খাই দি 101.6 মেগাহার্টজ এফএম চিন্তনা।

এতক্ষণ পরিবেশিত হল আকাশবাণী উজ্জয়িনীর ককবরক অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

ঈশ্বরীর জন্মচিহ্ন বুকে নিয়ে হেঁটে যায় দূরে, কখনো কান্নার দাগে, কখনো আগুনে যায় পুড়ে। এই দেহ তুমি চেনো, যতুগৃহ করেছ তুমি, তুমি যত বিষ মাখো আমি সেই বিষ তুলে নি। মেয়ের মানচিত্র জুড়ে উড়ে চলে ঘাতকের শ্বাস, অথচ তোমারই হাতে রাখা ছিল আমার বিশ্বাস। বিশ্বাস ভেঙেছে দেহ, দেহ আজ অন্ধকার বই। এ সময় জেনেছে যা, লিখে যাবে সমস্ত সত্যই। সুস্পষ্ট চিনেছি নখ হিংস্র থাবা লুকোনো তোমার, জেনে গেছি যুদ্ধ মাঠে হাতে নাও ধনুক ঘৃণার। কত আর করবে তাক অস্ত্রহীন আমার শরীর, এ দেহ পুরুষেরও জন্ম আর মৃত্যুর শিবির।

মন্ত্রগত আপেল, একটি আপেল পারে প্ররোচিত করতে, একটি নিরীহ ফল পারে তোমার শরীর জুড়ে বেঁধে দিতে উন্মাদ ঝড়, আগুন চিৎকার, তোমার দুচোখ জুড়ে যতটা না বেজে ওঠে আহির ভৈরব, তার চেয়ে ঢের বেশি শব্দ নিয়ে আছড়ে পড়ে পার ভাঙা নদীর আক্রোশ। এ তুমি নিজেও জানো, জানো খুব সুস্পষ্ট ভাবে তুমি হেরে যাচ্ছ প্রতিদিন নিজস্ব ইচ্ছের কাছে। যুদ্ধের মাঠে আমাকে প্রতিপক্ষ ভেবে নিজেকে বর্মে শিরস্ত্রাণে নিরাপদ করেছ, রচনা করেছ বুহ, আর বুহের অন্তরাল থেকে যোজনা করেছ তোমার সর্বনাশা স্বর। অথচ আমি তো কোনোদিন প্রতিপক্ষ ভাবিনি তোমাকে। ইডেন উদ্যান থেকে ছিঁড়ে নেওয়া ফল তোমাকে দিয়েছি অকাতর বন্ধু ভেবে। মনে করে দেখো সেই ধূসর গ্রহ, গ্রহের শরীর জুড়ে এক নয় দুই নয় হাজার হাজার সেই অবিশ্রাম বৃষ্টিতে ভিজে যাওয়া দিন, সেদিনের সেই ঘুমে স্বপ্নে স্পর্শে সঙ্গমে কখনো ছিল না শাসক আর শাসিতের সম্পর্ক, ছিল না যুদ্ধ তার প্রতিরক্ষার কৌশল, ছিল না তোমার ক্রোধ আর আমার কান্না সুরঙ্গে নিভে যাওয়া ঋতুদের আবির ওড়ানো আলো। তুমি অস্ত্র বানিয়েছ, আমি তাকে সুতীক্ষ্ণ করেছি আরো, তুমি মাঠে ছড়িয়েছ বীজ, আমি ফসল এনেছি সুদীর্ঘ উঠোনে, আমাদের শিকার কাহিনী কৃষির কবিতা আমরা লিখে গেছি জন্ম থেকে জন্মান্তর যৌথ শ্রমের অক্ষরে। অথচ কি আশ্চর্য ভাবে একদিন তুমি লুকোতে চাইলে তোমার সহজ মুখ, তোমার সবল দুহাত কি অদ্ভুত অন্ধকার মেখে হানা দিল আমার শিবিরে। আমি সিন্ধু দেশের মেয়ে, আমি মেসোপটেমিয়ার মেয়ে, আমি মিশরের কন্যা, তাকিয়ে তাকিয়ে দেখলাম তুমি বন্ধ করে দিলে সিংহ দরজা, আমি বিস্ময়ে দেখলাম আমার সমস্ত জানালায় তুমি আটকে রাখলে তোমার নজরদারি চোখ, যেন তুমি চাইলেই আমার সমস্ত বাকল ঝরে যাবে, যেন তুমি চাইলেই আমি নদী হয়ে বিছিয়ে রাখবো আমার শরীর। কি আশ্চর্য দখলের মোহ, কখন থেকে যেন জন্ম নিয়েছে তোমার ভিতর, তোমার এখন আর কিছুই মনে পড়ছে না, তুমি ভুলে গেছো গুহার গভীর মন্ত্র, শিকারের প্রকৃত শ্লোক, কৃষির কাহিনী, তুমি ভুলে গেছো আগুন বীজ চাকার আখ্যান। আমি তো চেয়েছিলাম প্রকৃত পুরুষ হয়ে ডাকো, দেখো প্রেমিকের বাঁশি হাতে তোমার দুহাত এত যুদ্ধ যখন নিয়ে ছুটে আসে কেন, দেখো আমার কণ্ঠস্বর

চুপ। ঠোঁটের ওপর পাথর রেখেছে কেউ। চুপ। শরীরের কথা বলতে নেই, বলতে নেই অনিচ্ছের কথা, জানাতে নেই প্রতিটি মুহূর্তে মৃত্যুর মতবরে মিশে যেতে যেতে আত্মস্বরের কথা, শোনাতে নেই মেরুদণ্ড দিয়ে প্রতি রাতে যে চাষ উঠে এসে ছিঁড়ে নেয় আমার বেঁচে থাকবার স্পন্দন, বলতে নেই পৌরুষের দেহের কিনারে নিরুপায় সমর্পণের কথা, নেই নেই নেই আর নেই, নেই কি ঘুরে তোলে দুঃসাহসের ভূমি, নেই কি মানুষের হাতে তুলে দেয় যুদ্ধের প্রবণতা জয় করবার তুল, নাহলে কেন আজ খুলে রাখছে পায়ের মন,

0: জল বাতাসের গায়ে ছড়িয়ে পড়া সুর আমার দুঃখ থাকা দশ দরজা খুলে দিচ্ছে অসম্ভব জেদে।
1: আমি যাব, আমি যাচ্ছি। কে না খোঁজ করে চির আশ্রয়ে, কে না চায় তার সমস্ত সুন্দর খুঁজে পাক নিজস্ব আকাশ নদী মাঠ।
0: যে কিশোর আমার দুঃখ প্রান্তরে স্নিগ্ধ শাল গাছ হয়ে ছড়িয়ে দিচ্ছে শিকড়, সেও কি পারবে আমার মুছে দিতে সমস্ত বিষাদ? পারবে এই উজার চুম্বন চিহ্নে ঢেকে দিতে বদ্ধভূমির দিকে আমার অনিচ্ছুক সেই কুশকাঠ বহন করবার দিন? মন খারাপের সেই সব ক্ষত আর মুহূর্তদল
1: জানি, সমস্তই অনিশ্চিত এবং শূন্যতা।
0: আমি তো দেখেছি জলক দুহিতার উজ্জ্বল মুখ থেকে নিভে যেতে আস্থার আলো, দেখেছি যে পুরুষের হাত একদিন সে মুঠোবন্দি করেছিল হৃদয়ের শান্ত শ্লোকে,
1: সেই হাত ক্রমশ শিথিল হয়েছে।
0: আমার কিশোরের চোখে ছিন্ন করবার রং ওই, আমার কিশোর প্রেমিকের চোখে আজ খেলা করে পুরুষের বিনাশী কৌশল, কিন্তু সে আজ আমার থেকে দূরে মিশে যাচ্ছে মার দিগন্ত পার হয়ে। শাসকের মোহনদণ্ড তাকে ডেকে নিচ্ছে দূরে, আর চার ঘোড়ায় টানা রথ ধুলো দিয়ে মুছে দিচ্ছে পিছনের পথ যাপিত সময়ে সেই সব গভীর আশ্লেষ স্পর্শকান। কিন্তু আমার সমস্ত নিবেদন আর বিশ্বাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।

না, স্বেচ্ছায় নয়। একজন নিয়ে আমার দু চোখে কাপড় বেঁধেছিল সময়। সময় ঠিক নয়, পুরুষের আশ্চর্য দখল প্রবৃত্তি, করায়ত্তের ইচ্ছে। যার স্বামী অন্ধ সে কি করে খোলা চোখ নিয়ে দেখবে রাত্রির শরীর পেয়ে উঠে আসা ভোরবেলার মুখ? যার স্বামীর দু চোখ আলোহীন সে কোন সাহসে চোখ রাখবে হস্তিনাপুরের মাঠ চড়ে নেমে আসা নীল জ্যোৎস্নার চোখে? আমি কোনোদিন দেখতে পাইনি রমণ ক্লান্ত পুরুষের শরীর চড়ে জেগে ওঠা শ্বেত বিন্দু। দেখতে পাইনি কোনোদিন উন্মাদ পুরুষ যখন আমাকে তছ নছ করে খুঁজে চলে গোপন কস্তুরীর সুবাস। তখন আমি কিভাবে সর্বং সংখ্যা পৃথিবীর মানচিত্র হয়ে ছড়িয়ে যেতে থাকি দূর শূন্যের দিকে। বন্ধ চোখের অতল অন্ধকার আমাকে শ্বাসরোধ করে ঢেকে রাখত কুঠুরির ভিতর। আমার মাথায় একটা মুকুট ছিল, মুকুটে ছিল রত্নের কাজ। রত্ন পাথর থেকে যে আলো ছড়িয়ে পড়ত আম জনতার দিকে, সে আলো আসলে প্রগাঢ় হমিথ্যে বানানো। সে আলোর ভিতর শুদ্ধতা ছিল না কিছু। সম্রাজ্ঞীর মুকুট থেকে ছিটকে যাওয়া আলো আসলে অন্দরমহলের চাবুক চিহ্নগুলোকে আড়াল করবার কৌশল। ওই তো বিকেল পাক সাট দিচ্ছে, তার দীর্ঘ দুই ডানা থেকে ঝরে পড়ছে গুঁড়ো গুঁড়ো মন কেমন আলো। আমি সেই মন কেমন আলোয় ভেজে দাঁড়িয়ে রয়েছি প্রাসাদের অলিন্দে। আমারই চুপ করে দাঁড়িয়ে থাকাই কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলো আর রঙের ঝরে পড়া শুধু শরীর দিয়ে স্পর্শ করে বুঝে নিয়ে একের পর এক মেয়েবেলা দৃশ্যদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখে যাওয়াই কাজ। এই তো দুর্যোধন বলে গেল যাচ্ছি, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করা যাবে না। সন্তান হলেও সেও তো পুরুষ, আর পুরুষ কখনো কৈফিয়ত দিতে পছন্দ করে না। পছন্দসই প্রশ্ন না হলে নিরুত্তর থাকাই পৌরুষ। আমাকে ছড়া ফুল হয়ে শরীর বিছিয়ে রাখতে হবে শুধুই শয্যায়, পাপড়ি জুড়ে রাখতে হবে শুধুই নিবেদন। আমার সমস্ত সুগন্ধ শুধু তাক

0: তাকিয়ে থাকবে তাদের আল্লাহিত মুদ্রার দিকে। আমার নিজস্ব ইচ্ছে থাকতে নেই, স্বপ্ন থাকতে নেই, থাকতে নেই নিজস্ব সম্ভোগের ইচ্ছে।
1: কেন? আমার ধমনী নেই?
0: আমার ধমনী জুড়ে রক্তদল অশ্বারোহী হয়ে চায় না ছুটে যেতে, মাঠ দিগন্ত পেরিয়ে সীমান্ত পেরিয়ে উধাও হয়ে যেতে অচিন দেশের দিকে।
1: আমার হার নেই,
0: পরিচ্ছন্ন হারের ভিতর থেকে বেজে ওঠে না দেহাতি গানের সুর। আমার পাঁজর নেই, পাঁজরের গোপন ঘর থেকে ডেকে ওঠে না সাত রঙের পাখি।
1: নাকি আমার নিজস্ব কোনো ঋতুকাল থাকতে নেই?
0: অথচ আমারই গর্ভের শান্ত জল একুশ পক্ষকাল পাহারায় রাখে পুরুষের ভ্রম। একুশটি পক্ষকাল জুড়ে আমরা কথা বলে গান গেয়ে গড়ে তুলি শাসকের দেহ। একদিন আমারই মতো আরো কেউ কেউ শোষিত হবে বলে। দুঃশাসন কর্ণপাত করেনি আমার কথায়, প্রকাশ্য সভায় পাঞ্চালির পোশাক খুলতে খুলতে কি আনন্দ পেয়েছিল সে। সে আমার সন্তান নয়, সে তখন শুধুই পুরুষ।
1: আর পুরুষ মেয়েদের মন নয়, ভালোবাসে শরীরের মানচিত্র।
0: শরীরের মানচিত্রে ছেড়ে দেয় অশ্বমেধের ঘোড়া, আর অশ্বমেধের ঘোড়া
1: অবরোধ পছন্দ করে না।
0: না, স্বেচ্ছায় নয়, আমার দু চোখে কাপড় বেঁধে দিয়েছে সময়। সময় ঠিক নয়, পুরুষ শাসিত সময়ের আধিপত্য। আর সেই আধিপত্যের তলায় দিনে দিনে ক্ষয় হয়েছে আমার স্বপ্নের স্থাপত্য, ইচ্ছের ভাস্কর্য, মেধাও মনের মায়াবী ক্যানভাস।
1: আমি সেই গান্ধারী।
0: আমি তো একক নই,
1: আমি কখনো কুন্তি,
0: কখনো শস্য মাঠ থেকে কুড়িয়ে পাওয়া জানো কি চিরলাঞ্ছিত স্বরূপ না খাও।
2: এতক্ষণ পরিবেশিত হল কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন মুনমুন মুখোপাধ্যায়। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় আজ রয়েছেন শিক্ষিকা পায়েল মালাকার।
3: নমস্কার, আমি পায়েল মালাকার। আমি সাবরুম দক্ষিণ ত্রিপুরার একজন স্থায়ী বাসিন্দা। বর্তমানে ভোকেশনাল টিচার হিসেবে সারাসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। ছোটবেলা থেকে আমার রোল মডেল ছিল আমার মা। আমি আমার মাকে দেখেছি ঘরের কাজের পাশাপাশি আমাকে আমার ভাইকে পড়াশোনা করানো, এবং তারও পাশাপাশি আমার মা গৃহশিক্ষিকাও ছিলেন। আমি যখন মাধ্যমিক পরীক্ষা শেষ করে ফলাফলের অপেক্ষায়, তখন সবার একটাই চিন্তা, এরপরে আমি কি নিয়ে পড়াশোনা করব। ছোটবেলা থেকে মেডিকেল লাইনে পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল আমার, কিন্তু হয়তোটা হয়ে ওঠেনি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হলো যে আমি ডিপ্লোমাতে ভর্তি হব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। মনের মধ্যে অনেক রকম প্রশ্ন, অনেক চিন্তা ঘুরপাক খেতে শুরু করে। প্রথমবার আমি বাড়ি থেকে বেরিয়ে একা কোথাও গিয়ে থেকে পড়াশোনা করব। কিন্তু আমার মা সব সময় আমার পাশে ছিলেন, আমাকে উৎসাহিত করতেন আর আমাকে বলতেন যে তুই যাই করিস আমি তোর সাথে আছি। মা ছোটবেলায় বলতেন মায়ের অনেক স্বপ্ন ছিল যা মা পূরণ করতে পারেননি, আর ওই স্বপ্নগুলি মা আমার মধ্য দিয়ে পূরণ করতে চান। আমার জীবনে আমি যাই সিদ্ধান্ত নিই না কেন, আমার মা আমার পাশেই থাকেন সব সময়। আজ আমি যা কিছুই সব আমার মায়ের অবদান। সবশেষে আমি এটাই বলতে চাই, আমাদের জীবনে আর কেউ পাশে

0: থাকুক না থাকুক, মা বাবা সর্বদাই আমাদের পাশে আছেন। আমি ধন্যবাদ জানাই আমার মা বাবাকে, শত কষ্টের মাঝেও আমাকে একটা সচ্ছল জীবন উপহার দেওয়ার জন্য। এই বলে বিলোনিয়া আকাশবাণীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার মনের কথাগুলো শোনার জন্য।
1: আমার কথায় আজ ছিলেন শিক্ষিকা পায়েল মালাকার। অনুষ্ঠানে এবার শুনবেন এই পক্ষের গিন্নি, আজকের গিন্নি জয়া বিশ্বাস নন্দী।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান এপক্ষের গিন্নি। আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কাছের এবং দূরের আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন, সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি অর্থাৎ দিদিকে। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার।
3: নমস্কার
2: দিদি, প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার পরিচয়টা, আপনার নাম।
3: আমার নাম জয়া বিশ্বাস নন্দী, আর বাড়ি দক্ষিণ মির্জাপুর বিলোনিয়া।
2: দক্ষিণ মির্জাপুর বিলোনিয়া, আচ্ছা। তো কেমন আছেন প্রথমে বলুন।
3: হ্যাঁ,
2: আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আপনি গিন্নি।
3: ঠিক আছে, হ্যাঁ ভালোই আছি।
2: আচ্ছা দিদি, আপনি আপনার যে গিন্নিপনা, সেই কখন থেকে শুরু হয়েছে? অর্থাৎ এই যে আপনার শ্বশুর বাড়িতে আসার পরেই তো একজন গিন্নি হয় নাকি? তো তারপরে আপনি কখন এখানে প্রথম পদার্পণ করলেন, সেই সালটা জানতে চাইব।
3: আমার বিয়ে হয়েছে 2011। 2011 থেকে আমার জার্নি শুরু হয়।
2: আচ্ছা, 2011 সেই মাসটা কোন মাস ছিল?
3: ফাল্গুন, এই মার্চ মাস।
2: মার্চ মাস ছিল। তো সেদিন যখন প্রথম এই বাড়িতে পদার্পণ করলেন, সেই অনুভূতিটা নিশ্চয়ই সবার ক্ষেত্রেই আলাদা, তাই না? তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বা ছিলেন?
3: আমি যখন এই পরিবারে এসেছি তখন আমার শ্বশুর ছিল, তারপর আমার শ্বশুর এখন তো নেই, মারা গেছে। আর এমনিতে আমার শাশুড়ি আছে, আমার ভাসুর আছে, যা আছে আর যা ছেলে আছে।
2: আপনারা কি যৌথ ফ্যামিলি?
3: হ্যাঁ, আমরা যৌথ ফ্যামিলি,
2: এখনো একসঙ্গে আছেন?
3: এখনো একসঙ্গে আছি আমরা।
2: তা আপনার বিবাহিত বৎসরে আজকে কত বছর চলছে? 2011 থেকে এখন 26, 16 বছর চলছে। 16 বছর, হ্যাঁ 16 বছর জার্নি। বাহ, অনেক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন তাহলে।
3: ঠিক
2: আচ্ছা, তো একসঙ্গে তো আছেন, সে মানে কেমন মজা লাগছে সবাই একসঙ্গে যে ধরে রেখেছেন? নিশ্চয়ই আপনার অনেক গুণ আছে, এখনকার দিনে তো এটা খুব কমই শোনা যায় যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি, ঠিক না দিদি? তো যে একসঙ্গে থাকার মূল মন্ত্রটা বা যে টিপস গুলো কিভাবে, একটু যদি আমাদের শ্রোতাদের বলেন, থাকতে হলে কি গুণটা লাগে একজন গিন্নির একসঙ্গে থাকতে?
3: অ্যাকচুয়ালি কি, যৌথ ফ্যামিলি হতে হলে পরিবারের মধ্যে মহিলারাই অন্তত ঘর সামলায়, তো মহিলারাই ঠিক থাকতে হয়। আর এর মধ্যে আমার শাশুড়ি এবং আমার জা দুজনেই আমাকে হেল্প করে, আর তারা অ্যাকচুয়ালি সবাই ভালো থাকতে হয়। আমি ভালো থাকলে অন্যজন যদি খারাপ থাকে তাহলে ওই সংসার কখনো এক হয় না। আমি আমিও ভালো থাকতে হবে, সঙ্গে আমার সঙ্গে যে থাকবে উনিও ভালো থাকতে হবে, আর আমার যা খুবই আমাকে সাপোর্ট করে সব কিছুর মধ্যে, আর হেল্পফুল শাশুড়িমা তো আছেই, আর যা খুবই হেল্পফুল সব কাজে সব কিছুতেই আমার যা আমাকে হেল্প করে।
2: বুঝতে পেরেছি, প্রথম থেকে হয়তো আপনি এই বাড়িতে নতুন এসেছেন, তো আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিল, আপনিও সেটা মেনেছেন, এই জন্যই সেটা আরো বেশি সুন্দর হয়েছে, ঠিক না? উনি যেভাবে আপনাকে বড় বোনের মতো বুঝিয়ে দিলেন যে এটা এভাবে করো বা এটা এভাবে করো না, অনেকে তো আছে দেখি না আমি মানবো না, এমন অনেক ফ্যামিলিতে দেখা যায়, মানে আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, অন্যদের সিদ্ধান্ত আমি মানবো কেন, এমন গোড়ামিপনা তো থাকেই। কিন্তু না, একটা ফ্যামিলি যৌথভাবে থাকতে হলে আপনি যেটা বলেছেন, বিশ্বাস, ভরসা এবং ধৈর্য
3: দুইটাই করতে
2: থাকতে লাগবে, ঠিক না? তো পরিবারে রান্নাবান্না নিজেকে করতে লাগে না দুজন মিলেই করেন?
3: না, রান্নাবান্না দুজন মিলেই করি।
2: আচ্ছা,
3: আমরা দুইও যাই মিলে করি।
2: দুবেলা করতে তো অবশ্যই হয়।
3: হ্যাঁ, দুবেলা
2: কখন কোন বেলা
3: রান্না করি।
2: ভাগ হয়েছে নাকি এমনিতে দুজনে একসঙ্গে
3: না,
2: রান্না করে?
3: একদিন একজনে রান্না করি।
2: শাশুড়িমা ঠিক করে দিয়েছেন?
3: হ্যাঁ হ্যাঁ, একদিন একজনে রান্না করি, একদিন একজনে রান্না করবে আরেকজন রেডি করে দেবে, ওই রকম আর কি।
2: আচ্ছা, তো ভাত দেওয়া।

0: বা সবাইকে পরিবেশন করা, ওটা
1: ওটা সবাই যে কোনো কেউই দে,
0: যে কোনো দিন,
1: হ্যাঁ
0: যে
1: আমি
0: যখন
1: যে
0: বাইরে থেকে
1: যখন
0: আসলো?
1: পারে, যখন যে ফ্রি থাকে তখন সে দে।
0: আচ্ছা,
1: অনেক সময় আমিও কাজে ব্যস্ত থাকি, তখন আমার যা দে বা আমার যা যদি ব্যস্ত থাকে আমি
0: আপনি
1: দিই,
0: দিয়ে দিলেন।
1: ওইরকম আর কি।
0: আচ্ছা, তো আপনার বাচ্চা কাচ্চা আছে তো?
1: হ্যাঁ, মেয়ে আমার একটা মেয়ে আছে, মেয়ে ক্লাস 9-এ পড়ে।
0: আচ্ছা, আর আপনার হাজবেন্ড কি করে?
1: হাজবেন্ড দোকান,
0: দোকান করে, কিসের দোকান?
1: জেরক্স কম্পিউটার এগুলোর।
0: আচ্ছা আচ্ছা, ভালো। তো দিদি, পরিবারের তো অনেকগুলো কাজ থাকে, সবগুলো একা হাতে সামলাচ্ছেন বা দু যা মিলে সামলাচ্ছেন, তো এগুলোর পরে আপনার কি কোনো কিছু করতে ইচ্ছে করে না?
1: হ্যাঁ, করার তো অনেক কিছু ইচ্ছে করে,
0: আচ্ছা,
1: ইচ্ছের তো মানুষের শেষ নেই অ্যাকচুয়ালি। তাতে
0: ইচ্ছে থাকলেও তো এটাকে পূরণও করতে হবে, চেষ্টা করতে হবে নাকি? আমি মনে মনে ইচ্ছে করলাম, ঘরে বসে মোবাইল দেখলাম, বসে থাকলাম, ইচ্ছেগুলো তো আর পূরণ হবে না। কিন্তু আপনি নিশ্চয় কোনো কিছুর সঙ্গে তাহলে কি যুক্ত আছেন?
1: হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি SBI লাইফ যেটা, ওইটা আমি
0: আচ্ছা
1: করি,
0: আচ্ছা আচ্ছা,
1: ওইটার মধ্যে যুক্ত আছি, ওইটা নিয়ে আমি কাজ করি। যতক্ষণ আমি রান্না বান্না করি বা ওই কাজগুলোর ফাঁকে যখনই আমি সময় পাই, হয়তো প্রত্যেক দিন আমি সময় দিতে পারি না, যখনই আমি সময় পাই তখনই আমি ওইটা নিয়ে কাজ করি। আর এমনিতে আমার কেকের বিজনেস আছে,
0: আচ্ছা,
1: ওইটা আমি হোমমেড
0: বাহ।
1: কেক আমি
0: ঘরে বসে
1: ঘরে
0: তৈরি
1: বসে,
0: করেন,
1: হ্যাঁ হোমমেড কেক আমি যারা চায় আমি তাদেরকে দিই
0: হোম
1: ওইরকম।
0: ডেলিভারি নাকি বাড়ির থেকে এসে নিয়ে যায়?
1: না, কেউ কেউ বাড়ি থেকে নিয়ে যায়, কেউ কেউ বলে যে একটু কষ্ট করে এনে দাও, তখন নিয়ে দিই ওইরকম আর কি। বেশিরভাগই নিয়ে যায়, বাড়ি থেকেই নিয়ে যায়।
0: তাহলে তো আপনার ছোটখাটো বলবো না, অনেক বড় একটা অ্যামাউন্টের ঘরে বসে ইনকাম হচ্ছে নাকি?
1: আছে মোটামুটি
0: হাত
1: আর কি,
0: খরচটা তো চলে
1: হাত,
0: যায়,
1: হ্যাঁ হাত খরচটা চলে যায়।
0: আনুমানিক কত হতে পারে?
1: ওইটা তো ঠিক নেই, কোনো মাসে তো অনেক সময় কোনো মাসে 2,000-ও হতে পারে, আবার কোনো মাসে 3,000-ও হতে পারে, ওইরকম আর কি।
0: আচ্ছা আচ্ছা, আর যেটা
1: ওইটা কেকের উপরে ডিপেন্ড করে
0: কেকের
1: আর কি।
0: উপরে ডিপেন্ড করে, যেমন একদম লোয়েস্ট কত থেকে কেকের ডিমান্ড শুরু হয়?
1: 300-র থেকে
0: 300 থেকে, আর হাইয়েস্ট?
1: হায়েস্ট তো এবার যত হতে পারে,
0: আচ্ছা আচ্ছা,
1: যে যত পাউন্ডের কেক দিবে ওই রকম ভাবে আর কি।
0: ওইটা নির্দিষ্ট একটা ইয়ের
1: ওয়েটের
0: মধ্যে
1: উপরে
0: পড়ে,
1: আর কি।
0: ওয়েটের উপর নির্ভর করে। যেমন ডেইলি এমন অর্ডার পড়ে না?
1: না, ডেলি অর্ডার পড়ে না, হয় সপ্তাহে 2-3টা এরকম আর কি।
0: সপ্তাহে 2-3টা পরে,
1: হুম হুম
0: ভালোই তো পরে, তাহলে মাসে অনেকটাই হয়,
1: হ্যাঁ, মাসে মোটামুটি আর
0: তিন
1: কি।
0: চার হাজার টাকা তো কম না
1: হ্যাঁ,
0: মাসে।
1: সব সপ্তাহে পড়ে না, কোনো কোনো সপ্তাহে 2-3টাও পড়ে, কোনো কোনো সপ্তাহে আবার 1টাও পড়ে, ওই রকম আর কি, ঠিক
0: আচ্ছা,
1: নেই।
0: তো আর যে এলআইসি করছেন,
1: হ্যাঁ,
0: এসবিআই লাইফের সঙ্গে
1: SBI
0: যুক্ত আছেন, ওটা থেকে আজকে কত বছর ধরে যুক্ত?
1: ওইটার মধ্যে আমি 2022-এ জয়েন করি, 2022 থেকে এত, মানে এখন 26 পর্যন্ত চলছে আর কি।
0: 22-এ জয়েন করেছেন,
1: হ্যাঁ,
0: কার অনুপ্রেরণা এখানে ঢুকলেন প্রথম?
1: প্রথম কারো অনুপ্রেরণা না, ওইটা আমার নিজের
0: নিজের
1: একান্ত
0: নিজের
1: নিজের,
0: উদ্যোগে?
1: হ্যাঁ নিজের উদ্যোগে আমি নিজে থেকেই, এবং আমাকে আমার যে স্যার আছে, সিনিয়র স্যার, উনি ওনাকেও আমি বলেছি যে আমি এরকম একটা কাজ করব, তখন উনি আমার বাড়িতে আসে এবং এসে আমাকে প্রপোজালটা দিয়ে দেয়। তারপর আমরা একটা পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে ওইটার
0: ওটা তো
1: মধ্যে জয়েন।
0: পরীক্ষা দিতে হয়।
1: হ্যাঁ, পরীক্ষা দিতে হয়,
0: আচ্ছা,
1: ওইটার মধ্যে জয়েন
0: পরীক্ষাটা
1: করি,
0: কোথায় গিয়ে দিতে হয়?
1: ওইটা আগরতলা গিয়ে দিতে হয়।
0: আচ্ছা, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসলো?
1: হ্যাঁ, পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট চলে আসে, তারপর তখন ওই আমাদের হেড অফিস আছে, হেড অফিস থেকে অনেক কিছু, মানে আমাদের আই কার্ড, তারপরে আমরা যে ওইটার মধ্যে জয়েন করব ওইটার একটা লেটার, ওইগুলো পাঠায় আর কি।
0: আচ্ছা, তো শ্রোতা বন্ধুরা, একজন গিন্নি শুধু সংসার সামলাচ্ছেন না, উনি ওনার ইচ্ছে মতো করে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের পাশাপাশি ওনার স্বপ্নটা পূরণ করার জন্য ইনি তৈরি, যে উনি কিছু করছেন, এসবিআই লাইফের সঙ্গে যুক্ত, পাশাপাশি ঘরে বসে হোমমেড কেক তৈরি করছেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারাও অনেকে চেষ্টা করবেন ঘরে বসে কিছু করার জন্য। আজকালকার মেয়েরা বা বউরা যারা গিন্নি আছেন, শুধু ঘর বন্দি হয়ে থাকবেন না, শুধু রান্না বান্না এসব নিয়ে যে থাকতে হবে তা কিন্তু কথা নয়, রান্না বান্নার পাশাপাশি আপনি যদি ইচ্ছে করেন অনেকটা সময় আপনি বাইরেও দিতে পারবেন, যেটা নিজের ভালো লাগবে হয়তো, ঠিক আছে? আপনার মনকে ভালো রাখার জন্য প্রথমত আপনাকেও ভালো রাখতে হবে, এই যে দিদি বললেন অনেকটা আগে। তো দিদি, পরিবারে অনেক সময় দেখা যায় শাশুড়ি মা অসুস্থ, বা মানুষ তো অসুস্থ হতেই পারে, তাই না?
1: হ্যাঁ
0: তো এই সেবা শুশ্রূষা গুলো তো আপনাদেরকেই করতে হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ, ওইটাও আমাদেরকেই করতে হয়, আমরা দেখাশোনা করি দুইও যা মিলে, বা

0: দুইও ছেলেও করে, ছেলেরাও করে, মা অসুস্থ হলে সবাই করে
1: এটাই। বা ধরুন আপনিও কখনো ঠাকুর না করুক অসুস্থ হলেন, আপনার হাজবেন্ড দেখাশোনা করছে তো,
0: হ্যাঁ হ্যাঁ অসুস্থ হলে
1: একে অপরের পাশে তো থাকছে না।
0: থাক, হ্যাঁ
1: এটাই এটাই একটা বিরাট ভরসা যে দোকান সামলাচ্ছেন পাশাপাশি এসে, স্বাভাবিক
0: হ্যাঁ
1: বাড়িগুলো আপনাকেও তো ঠিক বাড়ির কাজগুলো করে
0: বাইরে
1: আবার
0: বেরোতে হয়।
1: বেরোতে হচ্ছে, পরিবারের কাজগুলো করছেন। তো আর বলছিলাম যে আপনি তো এই দুটো কাজের সঙ্গে যুক্ত আছেন, আরো কিছু করতে ইচ্ছে করে?
0: হ্যাঁ অনেক কিছুই করতে ইচ্ছে করে। আমি
1: যেমন আপনার যেমন কি স্বপ্ন ছিল, যে কি হলে আপনার ভালো ছিল?
0: স্বপ্ন ছিল আমার একটা জব করার,
1: আচ্ছা
0: কিন্তু জবটা তো আমার আর হয়ে ওঠেনি
1: হুম
0: তখন। অ্যাকচুয়ালি যখন আমি পড়ালেখা করতাম স্টুডেন্ট ভালোই ছিলাম, কিন্তু আমাকে গাইড করার মতো কেউ ছিল না যে একটা জব করব, যে জবের জন্য কি করতে হয় বা কি করলে আমি পাবো, ওই রকম
1: আচ্ছা
0: কেউ আমাকে বলার মতো ছিল না। তো এই
1: এমনিতে
0: আমার
1: কতটুকু পড়াশোনা করেছেন?
0: এমনিতে আমি বিএ পাস করেছি,
1: আচ্ছা
0: গ্রাজুয়েশন কমপ্লিট।
1: এরপরে আর করা হয়নি, বিয়ের পরে আর করাটা হয়নি,
0: না বিয়ের পরে আর
1: এটা কি
0: কমপ্লিট হয়নি।
1: সংসারের চাপে নাকি?
0: সংসারের চাপে মোটামুটি, কারণ আমার যখন বিয়ে হয় তখন মানে আমি কলেজে পড়তাম, হঠাৎ এসে সমুদ্রের মাঝখানেই পড়ে গেছি।
1: এটাই বলছি, সমুদ্রের মাঝেই।
0: তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর আচ্ছা যাই হোক, তারপর আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারপর আর আমার হয়ে ওঠেনি আর কি। যদি চেষ্টা করতাম এমএ করে তাহলে আমি বিএড করতে পারতাম, কিন্তু আর
1: যদি
0: হয়ে
1: সেই
0: ওঠেনি।
1: সুযোগটা পেতেন, সত্যি আমরা যদি কারোর অনুপ্রেরণা পাই যে ওটা করলে, পাশাপাশি আমার সঙ্গের যে জন আছে সেও যদি আমাদেরকে মানে অনুপ্রেরণা দিত। আসলে আমাদের অনেক সময় খেয়ালও থাকে না, ঠিক না, যে এটা করবো কিনা। সংসারের একটা বাচ্চা হয়ে গেলে তখন মনে হয় ওর দিকেই বেশি খেয়ালটা চলে যায়, ঠিক না?
0: ওই রকম আর কি।
1: তো আপনার বাচ্চাকে সামলাতে হচ্ছে, শাশুড়ি মাকে সামলাতে হচ্ছে, পরিবারের সবাইকে সামলিয়ে, না গান টান এসব কিছু করেন
0: গান আমি শিখতাম কিন্তু করি না, এখন করি না,
1: এই মুহূর্তে?
0: এই
1: কোনো
0: মুহূর্তে
1: একটা
0: করি
1: গান
0: না
1: জানা আছে?
0: না। অ্যাকচুয়ালি এখন আমার গলাও ঠিক নেই, আমার অনেক দিন রেওয়াজ বন্ধ। এমনিতে শিখতাম আমি গান, কিন্তু
1: আচ্ছা আচ্ছা,
0: এখন
1: বুঝতে
0: করি না।
1: পেরেছি, মানে চর্চা নেই দেখি, এই জন্য আর এটা হচ্ছে না আর কি।
0: হচ্ছে না। হ্যাঁ
1: ঠিক, তো সেটা কি মেয়েকে দিয়ে করানো হচ্ছে, মেয়ে করছে
0: না, মেয়ে তো গান করে না, মেয়ে নাচ করে, তারপর
1: নাচ
0: আবার
1: করে,
0: গিটার শিখে।
1: গিটার শিখে,
0: হ্যাঁ
1: মাস্টার দিয়ে
0: মাস্টার দিয়ে।
1: বাড়ি গিয়ে গিয়ে করতে হয়।
0: হ্যাঁ না, গিটারের মাস্টার বাড়িতে এসে শিখে, আর নাচের মাস্টারের কাছে যেতে হয় আর কি, স্কুলে
1: আচ্ছা,
0: যেতে হয়।
1: তো দিদি এবার একটু রান্নাঘরে ঢুকবো।
0: হ্যাঁ
1: তা আপনার হাতের কোন রান্নাটা দাদা বেশি পছন্দ, বা পরিবারের, আপনাদের যেহেতু যৌথ পরিবার যেহেতু, সবার কোন রান্নাটা বেশি প্রিয় আপনার হাতের?
0: আমার হাতের মোটামুটি আমি ভালো বানাতে পারি টিফিন।
1: টিফিন?
0: হ্যাঁ টিফিন আইটেম গুলোই আমি ভালো বানাতে পারি রান্নার থেকেও।
1: আচ্ছা
0: আমি চাউমিন বা এগ রোল, তারপরে যা যা আছে মোমো, ওইগুলো আমি বানাই বাড়ির
1: আচ্ছা,
0: মধ্যে,
1: মোমোটা কিভাবে করেন যদি একটু বলেন, ঘরে বসে?
0: ঘরে বসে ময়দা দিয়ে।
1: দোকানেরটা তো খেয়েছি ঠিক আছে,
0: হ্যাঁ
1: কিন্তু হাতের তৈরি দেখি না কিভাবে,
0: হাতের তৈরি
1: আমার শ্রোতারা একটু
0: সেমি,
1: শুনলো।
0: ময়দা দিয়ে, মাংস লাগবে, তারপর
1: আচ্ছা
0: টমেটো দিয়ে, টমেটো লাগবে, টমেটো দিয়ে প্রথমে আমরা চাটনিটা করে নিই, তারপর এবার স্যুপ বানাই, স্যুপের
1: আচ্ছা
0: মধ্যে আমরা মাংসগুলি দিয়ে দিই, তারপর কিছু মাংস, কিছু অংশ মাংস আমরা স্যুপের মধ্যে দিই, তারপর ওইখানে আদা রসুন পেঁয়াজ এগুলো
1: হুম
0: দিতে হয়, তারপর যদি বাঁধাকপি থাকে বা পেঁয়াজ কলি থাকে ওইগুলোও দেওয়া যায়, ধনে পাতা থাকে ওইগুলোও
1: হুম
0: দেওয়া যায়, তারপর গোলমরিচের গুঁড়া ওইগুলো দিই আমরা, ওইগুলো দিয়ে তারপর স্যুপটা করি।
1: হুম
0: তারপর ওই মোমো আমরা যে এই
1: তো শ্রোতা বন্ধুরা, গিন্নি মানে শুধু সংসারের দায়িত্ব নেওয়া মানুষ নন, তিনি একটি পরিবারের অনুভূতিরও প্রাণকেন্দ্র। কিন্তু সেই ভোরের প্রথম আলো থেকে রাতের শেষ ক্লান্তি পর্যন্ত উনি পরিবারকে, সবার খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখছেন তিনি নিঃস্বার্থভাবে। অনেক সময় দেখা যায় কি, ওনারা যে কাজগুলো করছেন সে কাজগুলো আমাদের চোখে পড়ছে না, কিন্তু পরিবারের প্রতিটি ছোট সুখের পেছনে তাদের অসীম পরিশ্রম ও ভালোবাসা জড়িয়ে থাকে। ওনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের চোখে হয়তো অনেক সময় দেখাই যায় না, সে কাজগুলো তিনি কখনো মা, কখনো বন্ধু, কখনো পরিবারের সবার কর্ণধার হয়ে থাকেন। একজন গিন্নিকে অনেক কিছু সামলাতে হয়। সেই সকাল থেকে যে উনি শুরু করেন পরিবারের সবার চা থেকে শুরু করে, আমি যা বলছি ধরুন চা থেকেই শুরু করে রাতের সেই ডিনার অবধি, সবাইকে একা হাতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছেন, সবার খেয়াল রাখছেন। কখনো অনেক সময় দেখা যায় ওনার খেয়াল রাখতেই উনি ভুলে গেছেন, অনেক সময় ঠিক না দিদি, এমন হয় না অনেক সময়?
0: হ্যাঁ,
1: যে পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে আপনার নিজের খেয়াল কখন রাখবেন সেটাই ভুলে যাচ্ছেন, ঠিক না? মনে হচ্ছে জানি আরেকটু করে নি, এই কাজটা করে নি। অনেক সময় এমন হয়, আমার নিজের কথাই বলছি আমি, অনেক সময় মানে পরিবারের কাজগুলো করতে করতে মনে হয় জানি কখন জানি খাবো, খাওয়ার টাইমটাই ভুলে যাই। কিন্তু আমি মনে করি না, এখনো উপলব্ধি করি আর কি, যে এটা সত্যি নিজের জন্য কিছু একটা সময় বের করে রাখা উচিত। আপনার কি মনে হয়?
0: রাখা তো উচিত, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে পরিবারের মধ্যে না, সকালবেলা হলেই সব কাজ একসঙ্গে, মেয়ে স্কুলে যাবে, জামাই দোকানে যাবে, তারপরে ভাসুর আছে, ভাসুর অফিসে যাবে, তাদেরকে রেডি করে দিতে দিতে নিজেরটাই ভুলে যায়।
1: এই কথাটাই বলছিলাম যে পরিবার মনে করে যে অনেক সময় এক এক এক হাতে খুন্তি লাড়ছি আর এক হাতে এক কাপ চা নিয়ে চাটাও খাচ্ছি খুন্তিও লাড়ছি, এমন হয়েছে আপনার?
0: হ্যাঁ, ওই রকম তো হয়, প্রায়ই হয়। আর চা খাওয়া তো এখন বন্ধই করে দিয়েছে, চা এখন খাইই না,
1: এখন খাওয়াই বন্ধ। তাহলে সকালবেলা কোনো টিফিন?
0: সকালবেলা অ্যাকচুয়ালি কোনো টিফিন করি না, 9টার সময় বা 9টা সাড়ে 9টা কোনো সময় বাজে তখন একটু টিফিন করে নিই আর কি।
1: আচ্ছা, তো এরপরে দুপুরবেলার ভাতটা দুপুরে একবারই খাওয়া হয় সবার, সবার একসঙ্গে, সবাই একসঙ্গে বসে খাওয়া?
0: না, একসঙ্গে না, আমরা তিনজন আর কি, আমার শাশুড়ি, আমি, আমার যা, আমরা
1: তিনজন একসঙ্গে একসাথে, এটা আলাদা একটা আনন্দ না? অনেক সময় তো দেখা যায় দুজনে বসে খাচ্ছি, কোনো আনন্দ নেই, শুধু পরিবারের সবাইকে মিলে, সেটা হয়তো রাতের বেলা হয় সবাই একসঙ্গে বসে, সবাই বাইরে থেকে ঘরে ফিরে আসলো, সবাই মিলে একসঙ্গে খেলাম। আর অনেক সময় দেখা যায় এমন পরিবারে যে পুরুষটা আগে সবাই খেয়ে গেল, তারপরে আমরা নারীরা সবার, হ্যাঁ, শাশুড়ি যা সবাই, যেমন আপনাদের, অনেক সময় এমনই, অনেক সময় খুব গল্প করতে করতে খুব ভালো লাগে, খাওয়ার টেবিলে গল্প হয়।
0: হয় হয়।
1: আচ্ছা, যদি কিছু মনে না করেন আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, এটাই, দুই জায়ের মধ্যে কখনো খুনসুটি হয়েছে?
0: হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হয়, হবেই, দুইজন মহিলা যেখানে থাকবে ওইখানে একটু না একটু হবে। তারপরও মানে আমার জাল অনেক সাপোর্ট করে অনেক কিছুতে,
1: মানিয়ে গুছিয়ে নিয়ে আবার দুজনে মান অভিমান ভেঙে আবার কথা হয়ে যায়,
0: কথা হয়ে যায়।
1: এটাই যে বড় বোন আর ছোট বোনের মতো দুই দুজনের ভিতরে ঝগড়াঝাটি হতেই পারে, হবে, এটাই স্বাভাবিক,
0: স্বাভাবিক
1: এটা বলা। তো শাশুড়ি মা সেটাকে কোন দৃষ্টিতে দেখেন, যে ওটা নিশ্চয় বুঝান উনি?
0: না, শাশুড়ি মার কোনো রিয়েকশন নেই,
1: তোমরা তোমরা করো, তোমরা তোমরা আবার ভালো হয়ে যাবে, উনি লক্ষ্য করছেন
0: ওই রকম আর কি।
1: আচ্ছা, তো দিদি একটা আপনি তো বললেন যে একটা পরিবারকে বেঁধে রাখতে যে প্রথমত বিশ্বাস দরকার, আর কি কি আপনার মনে হয় যে একটা পরিবার একসঙ্গে থাকতে হলে কি কি বোঝাপড়া লাগে?
0: একটা পরিবার একসঙ্গে থাকতে গেলে অনেক সময় মানে অনেকে অনেক সময় অসুস্থ হতে পারে, আমার যাও অসুস্থ হতে পারে বা ভাসুরও অসুস্থ হতে পারে, তখন তাদের অবস্থাটাও আমাদের বুঝতে হবে না, আর আমরা হলে আমরার অবস্থাও তারা বুঝতে হবে,
1: বুঝতে হবে
0: যখন কখন আলাদা হয় মানুষ, যখন একজনের সঙ্গে বেশিরভাগ মানুষ তো নিজের নিজের নিজের বাঁচা বা নিজের নিয়ে থাকে, নিজেকে নিয়ে থাকতে ব্যস্ত, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই রকম না, বা আমার ভাসুরও ওই রকম না, আমার ভাসুরও খুব মানে ভাই বা হ্যাঁ ভালো মনের মানুষ,
1: মানে দুইজনে ছোট বউকে খুব ছোট বোনের মতো করে মনে করে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভুল ত্রুটি হলে বুঝাবেন
0: বুঝাবেন ওইটা আর কি,
1: দুই ভাইয়ের মধ্যে খুব বন্ডিং,
0: হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে কোনো সময় কোনো ঝগড়াঝাটি কোনো সময় হয় না,
1: আচ্ছা,
0: তারাও আছে ওই রকম।
1: পরিবারে কখনো কঠিন সময় এসেছে যে যা আপনাকে সামলাতে হয়েছে?
0: হ্যাঁ, ওই রকম কঠিন সময় তো এসেছে, অ্যাকচুয়ালি আমার শ্বশুর তো ক্যান্সারের পেশেন্ট ছিল,
1: আচ্ছা,
0: তখন আমার শ্বশুরকে নিয়ে আমার হাজবেন্ড গিয়েছিল একবার আমার শ্বশুর ট্রিটমেন্ট করাতে, আমার শ্বশুর ট্রিটমেন্ট করাতে হচ্ছে টাটা হসপিটাল,
1: টাটা মেমোরিয়াল হসপিটালে,
0: ওই ওই মুম্বাই, তখন ওইখানে যখন আমার শ্বশুর যেত তখন আমার একজন কাকা শ্বশুরকে নিয়ে যেত, তারপর লাস্টে লাস্টে যখন আমার শ্বশুর বেশি অসুস্থ হয়ে যায় তখন তার ছোট ছেলেও যায় ওইখানে,
1: তোমার হাজবেন্ড?
0: হ্যাঁ, আমার হাজবেন্ডও যায়, তখন আমি দোকান সামলাতাম, বাড়িও সামলাতাম, আমি দোকানেও বসতাম তখন,
1: ওই জেরক্স দোকানেও বসতে
0: হ্যাঁ
1: হতো।
0: হ্যাঁ ওই জেরক্স দোকানে গিয়ে

0: না, তখন আমরা সবাই মানে পাগলের মতো ব্লাড খুঁজতাম ওইরকম আর কি। ওইটা আমাদের
1: মানে
0: জীবনে
1: ওই
0: একটা,
1: সময়টা একটা
0: হ্যাঁ
1: বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকা মানে সবাই মনে করে যে সবাই অসুস্থ,
0: অসুস্থ,
1: সত্যি মনের দিক থেকে অসুস্থ, মানে অন্যরা আর কি ছেলে মেয়ে বৌমা পরিবারে যারা আছে সবাই মনের দিক থেকে একেবারে অসুস্থ, কারণ এত বড় একটা সমস্যা এটা আরো নিয়ে আসা, বা ওরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায়,
0: হয়
1: যে কোনো মুহূর্তে ওদের অ্যাক্সিডেন্ট হতেই
0: হঠাৎ
1: পারে।
0: হঠাৎ অসুস্থ হয়ে যেত, আর ব্লাড লাগতো একদম লাস্ট টাইমে,
1: হুম
0: প্রচুর ব্লাড লাগতো। তখন ব্লাড খুঁজে পাওয়া যেত না, আমরা পাগলের মতো এখানে ওইখানে ব্লাড খুঁজতাম, সবাই খুঁজতো, তারপর মানে পেলে দিতাম ওই রকম আর কি। তখন ওই সময়টা খুবই খারাপ ছিল, ওই
1: খারাপ
0: সময়টা,
1: ছিল
0: হ্যাঁ ওই সময়টার কথা
1: সত্যি,
0: মনে করলে খারাপ লাগে।
1: খারাপ লাগে এটাই। আর এমন কোন সুখকর স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে, মানে সুখের স্মৃতি? নিশ্চয়ই সুখের
0: আছে,
1: স্মৃতি তো
0: হ্যাঁ
1: আছে, যদি
0: সুখের
1: একটু শেয়ার
0: স্মৃতিও
1: করো।
0: আছে, সুখের স্মৃতি। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বিয়ে হয়েছিল এখানে আমাদের বাড়িতে,
1: বাহ,
0: ওইটা একটা আমার কাছে মানে খুব ভালো
1: বাপের
0: লেগেছিল।
1: বাড়ি
0: আমি
1: কোথায়
0: আমার
1: আপনার?
0: বাপের বাড়িতে কলাছড়া, সাবরুম।
1: সাবরুম, কলাছড়া।
0: তা আমার বিয়ে হয়েছে আমাদের বাড়িতে,
1: হুম,
0: আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজন এসেছে সবাই, ওগুলো তো সব আমার নিজের আত্মীয়, ওইটাই আমার খুব ভালো লেগেছিল
1: মানে একবার মনে হচ্ছিল বাপের বাড়ির
0: বাপের
1: মতোই,
0: বাড়ির
1: বাপের
0: মতো।
1: বাড়ির
0: হ্যাঁ
1: সবাই নিজ বাড়িতে,
0: নিজ
1: মানে
0: বাড়ি
1: স্বামীর
0: থেকে
1: বাড়িতে।
0: এসেছে, তারপর আমার বাংলাদেশ থেকে অনেক রিলেটিভ এসেছে
1: হ্যাঁ,
0: আমার এখানে, তো সবাই আমাদের বাড়িতে এসেছিল তখন, একটা মানে খুব
1: তো বলছিলাম যে বাড়ির সবাই মানে আত্মীয় স্বজনরা যখন ওই বিয়েতে অ্যাটেন্ড করেছিল, এখানে কেন হয়েছিল, বাপের বাড়িতে না হয়ে এখানে?
0: আমাদের বাপের বাড়িটা তখন বিক্রি করে দিয়েছিল,
1: আচ্ছা,
0: ওই জন্য ওইখানে হয়
1: হ্যাঁ,
0: নাই আর কি, আমাদের বাড়িতেই হয়েছিল।
1: বাহ, সে এক আলাদা অনুভূতি,
0: হ্যাঁ
1: মানে সবাই মিলে মজা
0: সবাই
1: আনন্দ,
0: মজা, হ্যাঁ
1: কম করে তো 1 সপ্তাহ থাকতে হয়েছে বা দু,
0: হ্যাঁ
1: হ্যাঁ বউকে অনেকদিন থাকতে
0: হ্যাঁ
1: হয়েছে,
0: হ্যাঁ
1: তারপরে নিয়ে গেছে এবার নতুন বাড়িতে।
0: হ্যাঁ নতুন বাড়িতে বলতে আমার দাদা তো কলকাতা থাকে, ওইখানে
1: আচ্ছা,
0: নিয়ে গেছে আর কি।
1: কলকাতা নিয়ে
0: হ্যাঁ
1: গেছে। আচ্ছা, তো এখন বাড়ি হয়েছে,
0: ওই এখন ওইখানে কলকাতা ফ্ল্যাট আছে, কলকাতা
1: আচ্ছা,
0: তো ওখানে ছিল,
1: কলাছড়া এখন বাপের
0: না
1: বাড়ি নেই,
0: কলাছড়া এখন নেই, ওইটা বিক্রি করে দিয়েছে।
1: সম্পূর্ণ বিক্রি। মা বাবা আছেন?
0: বাবা নেই, মা আছে,
1: মা, মাকেও নিয়ে গেছে
0: হ্যাঁ
1: কলকাতা?
0: মাকে কলকাতা নিয়ে গেছে।
1: তো তাহলে তো আপনাদের যাওয়া হয় কলকাতা বাপের বাড়িতে?
0: হ্যাঁ যাওয়া হয়, যাই
1: আচ্ছা,
0: আমরা প্রায়ই যাই,
1: হুম,
0: গত বছরও গেছি।
1: আচ্ছা দিদি, তো আপনার মতো বা আমাদের মতো যারা গিন্নি আছেন, ওই গিন্নিদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে একটা ওদের উদ্দেশ্যে কি বলতে চান, যারা নতুন গিন্নি হচ্ছে, সদ্য বিবাহ করে, ওরাও তো নতুন গিন্নিপনায় পদার্পণ করছেন, ঠিক আপনিও যেমনটা এসেছিলেন, এমন সবারই আসতে হয়, তো নতুন গিন্নি যারা, ওদের উদ্দেশ্যে কিছু বলবেন, কোনো টিপস, যে একটা সংসারকে সামলিয়ে রাখতে হলে কি কি থাকা দরকার, সেগুলোই বলুন।
0: নতুন যারা গিন্নি
1: হুম,
0: তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা যাতে যেই সংসারেই যাওয়া যাক, যাতে সবার সাথে মানিয়ে চলতে পারে, কারণ এখনকার মেয়ে বলবি আর যাই
1: হুম,
0: বউই বলি, কারণ এখন তো সবাই মানে কেউ
1: মানুষ,
0: কেউই
1: হ্যাঁ,
0: মানসিকতা মানে খারাপ।
1: অন্যরকম সত্যি, ওরা সবাই চায় একা একা,
0: একা একা,
1: ঠিক
0: হ্যাঁ
1: না?
0: এই জিনিসটা আর কি, ওই এই জিনিসটা আমি বলবো কি, সবাইয়ের সাথে থাকার মধ্যেও মজা আছে,
1: মজা
0: একা
1: আছে,
0: থাকার থেকে সবার সঙ্গে থাকার মধ্যে মজা আছে। যদি তোমরা সবার সাথে মিশে থাকতে পারো তাহলেই ভালো,
1: ভালো,
0: তাহলেই বুঝতে পারবে এর মজা।
1: একে অপরের বিপদে
0: হ্যাঁ
1: কাছে থাকা যায়, যে
0: কাছে
1: কোনো একটা সমস্যা হলো, তোমার হয়তো ভালো লাগলো
0: একা
1: না এটা,
0: থাকার মধ্যে
1: হ্যাঁ
0: অনেক সমস্যা থাকে, আর
1: এটাই এটাই,
0: হ্যাঁ আর
1: মনের
0: যৌতুকের
1: দিক
0: মধ্যে,
1: থেকেও তুমি চিন্তা করো, ধরো আমি একা একা ঘরে বসে আছি, গল্প করার কেউ নেই,
0: কেউ নেই, হ্যাঁ
1: কিন্তু আপনার তো এখানে যা আছে, শাশুড়ি মা আছে, শাশুড়ি মা হয়তো ঠাকুর না করুক আজ আছেন কাল নেই, বা কিন্তু আপনার যে ঘরে যা আছে, যা যায় সঙ্গে বসে বসে
0: বসে
1: গল্প
0: বসে কথা,
1: করলেন,
0: হ্যাঁ
1: খুব
0: গল্প
1: ভালো
0: করা
1: লাগলো,
0: করা
1: মনের
0: যায়,
1: কথাগুলো
0: হ্যাঁ
1: শেয়ার করলেন, কোনো একটা অসুবিধে হলো, দিদি এটা কিভাবে করব, বা উনিও এসে আপনার সঙ্গে সাহায্য করলেন, বা
0: বা
1: মনের
0: অসুস্থ
1: কথা।
0: থাকলেও
1: হুম,
0: অনেকে, যখন আমি একা থাকবো তখন আমাকে কে দেখবে
1: সেই
0: অসুস্থ
1: সেই,
0: হলে, তো কিন্তু যদি পরিবারের মধ্যে অন্য কেউ থাকে তাহলে তারাও তো এসে খোঁজ নেবে বা বলবে।
1: বলবে,
0: হ্যাঁ এই জিনিসটাই মানে অনেক কিছুই, মানে একা থাকার মধ্যে কোনো মজা নেই, একা থাকার মধ্যে একটাই মজা যে সিঙ্গেল ভাবে থাকো, মানে কোনো মানে কোনো ঝামেলা নেই
1: ঝামেলা
0: এমনিতে
1: নেই,
0: থাকো, আর যত যদি থাকো ভবিষ্যতে যখন বাচ্চা কাচ্চা হবে তখন তাদেরকে দেখাশোনার জন্য লোক লাগে, তখন একা থাকলে কিন্তু একা সামলানো অনেক কষ্টকর।
1: কষ্টকর এটাই, একা থাকলে বিশেষত নিজেকেও অনেক সময় একাকিত্বে ভুগতে হয় মনে
0: ভুগতে
1: হয়
0: হয়,
1: জানি,
0: হ্যাঁ
1: ঠিক না? বেশিরভাগ মানুষ কিন্তু এখন
0: একাই,
1: একাকিত্বেই
0: হ্যাঁ
1: ভুগছেন, এই যে যার যার হাতে হাতে শুধু একটা একটা মোবাইল, এ ঘরে বসে বসে শুধু মোবাইল দেখছেন, কোনো কিছু শেয়ার করতে পারবো?

0: পাচ্ছেন না, এমনই। এ কারণেই তো যে কোনো সংসারে, এই যে এখন প্রত্যেকটা সংসারে অনেক সময় বিভিন্ন ঝামেলা,
1: ঝামেলা,
0: হ্যাঁ, কিভাবে হচ্ছে, সবার হাতে হাতে মোবাইল, কিন্তু একে অপরকে, স্বামী বলুক স্ত্রী বলুক, একে অপরকে যতটা বেশি সময় দেওয়া হবে ততটা বেশি খুব কাছের হবে, তাই না? আপনিও থাকলেন দূরে, উনিও থাকলেন দূরে, বা পরিবারের সবার সাথে না মিশিয়ে কি জানি একটা ছন্নছাড়া টাইপের, ঠিক না? তো একটা পরিবার মানে সংসার সামলাতে গেলে কখনো এমন হয়েছে যে আপনাকে মানে বাজার করতে হয়েছে, বা পরিবারের সব রান্না বান্না করতে হয়েছে, কেউ বাড়িতে নেই, পুরো সংসারটা আপনাকে সামলাতে হচ্ছে, এমন কখনো হয়েছে?
1: না এমন কখনো হয় নাই।
0: হুম,
1: এমনিতে তো বাজার আমরা শখ করে অনেক সময় করি,
0: করেন?
1: হ্যাঁ, মানে বাজারে গেলাম, যে জিনিসটা ভালো লাগলো নিয়ে নি, ওই রকম করে।

আকাশবাণী মিলনিয়ায় অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ এবং প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত রাষ্ট্রীয় সেবাক্রম অনুষ্ঠান বিবিধ ভারতী। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশ পানি মিলনিয়া, এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

শ্রোতা বন্ধুরা, শুরু করছি পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান নবকাশ অঞ্জলি। আজ শুনবেন একই গীতিকার শৈলেন্দ্র রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। আজকের প্রথম ছবি রাত অর দিন, কণ্ঠ দিয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীতায়োজনে শঙ্কর জয়কিষাণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই গীতিকার শৈলেন্দ্র রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। এবারের ছবি জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, শিল্পী লতা মঙ্গেশকর।

0: आपने मुझसे वादा किया था।
1: मैं हूं आसमान का तारा हूं।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান অবকাশ সঞ্জনী। আজ শুনলেন একই গীতিকার শৈলেন্দ্র রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। সবশেষ গানটি শুনলেন শিল্পী মুকেশের কণ্ঠে সারঙ্গ ছবি থেকে। এরই মধ্য দিয়ে শেষ হল আজকের মতো অবকাশ সঞ্জনী অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে বাংলা লোকগান। শিল্পী ছিলেন গীতা চৌধুরী। আকাশবাণী বিলোড়িয়া শুরু হয়েছে কক্বরক অনুষ্ঠান। এতে প্রথমে শুনবেন স্বরচিত গল্প পাঠ, পাঠ করবেন মধুসূদন দেববর্মা। এরপরে শুনতে পাবেন শিল্পী বিমল দেববর্মার কাছ থেকে কক্বরক আধুনিক গান।
1: লংত্রাণী হাসুগো সালসা মোসাং দফনি সামুং তাঙ্গু শিকলা জরাওন আবনো নগৈ সত্যরঞ্জন বেলাইখেন বিনি অতামুন হামজাক্কা হামজাগৈ লংত্রাইনী নার কামি খুংসা তঙ হকু তৈসা আর কাইসা ফ্রংনক তঙ আর নগ ফ্রংনানী বাকৈ তালাং থাংজগু মোসাং দামলে ব হদা দফনি সামুং তাঙ্গু আউন বাকৈ ব থাঙ্কা থাঙ্গৈ আর রংনগ তালসা ফরংমানিয়া গুলো বংনা হাতি হকু তৈসা হাতিও থা।

থাঙ্গই আর বংনি সান্দাই জুহেলি সংবাই মালাইকা মালাই ব নগতলাং থাঙ্গাকা নগতলাং থাঙ্গাকমানি আহর বংনি নগ বংনি সান্দাই আয়াং লংত্রাই নি হাসে গতংনাই মনিকা বেড়ানো ফায়ু মনিকা তাই জুহেলি ন সিকলা সকজাক নগই মচাং বেলাই কেন নাইথকজাকু সাউ ভা নংনি নাইথক নরকনি গরন বেলাই নাইথক নরক নরক নলে আং বেলাই হামজাক্কা ও হামজাক্কা নই সামানি ন জুহেলি তাই মনিকা উল্টা বুচিকা বরক খেপাবিও ববাই হামজাগু বরকনো নাইথকজাগু হনমানি বরকনো হামজাগু কাইজাকনানি বাকে হামজাক্কানা নই খাউ জং ফিয়া মচাংনি হামজাকমা হংকে বরকনি গরন বরংনি নাইথক বংনি ককথাই বংনি খরাং বংনি সাকদুক সাকমাং আবনো সা হামজাগু ও হামজাগু অবনো বংনি জেক তমুং চামুং আবনো ব বুচিখা ফিয়া মনিকা বাই জুহেলি যে বরক খাবাই হামজাগি তংমনি অব মেলাইন কুথুক অফাইকে নুখা হংকে মচাং আহর সাকা কক সালাইকা কক সালাইতে সালাইতে সিকলানি কক বা বরক মেলাই কেন বংনি আগেনি কক্রক তাবংনি কক্রক গদালি বরক তংমানি চামানি বরক পরিমানি বং দল রক ভাল রকনি কক্ন সাহায্য খেলা মচাং আপ্রু ও নেই বংনি কক্ন বুঝি নাও ফিয়া মচাং বরকন পুজকটানি নাইখা হামজাগু অব ককঠাই বেলাই নক কথার বেলাই নক কাহাম বেলাই নক রাগ ফিয়া ও হামজাকমুং জুদা জুদা বিনি মাং তঙ হামজাকমুং ককঠাইনি আবনি বিসিং বোমা বুফা বসানো হামজাগু বসারক বোমা বুফানো হামজাগু বুচি বুচু সুকন হামজাগু বিবি হানকন হামজাগু বুতা বুফায়ুন হামজাগু বুফায়ুং বুতানো হামজাগু হানক বিবি হামজাগু খুমন যতন হামজাগু খুমনি নাইথকন চারাই রকন যতন হামজাগু বিনি তম চামু বিনি গরন আবন নগুই নাইথক ন যতন হামজাগু হামজাকমুং ন বুচিমানি জুদা অংখাংকে চাইয়াঙ্গু অফাইনি মচাং সাইখানারকা ফিয়া বরক বুচিনা নাইলিয়া ও হামজাগু খা বিসিং বিসিং হামজাগিনি তং বংনি তমুঙ্গ মচাং থাউইমানকা অভয় কেন তাইন দিন জুহেলি বাই মনিকা সাউ আনি দাদা কাইসা জাগা তঙ্গ মনিকা নি বুফা আর ব আদাদা সাইসং তঙ্গ জিং আর থাংলাই বেড়াইলাই নুগিয়া খংকেবা অফাইনি সাকে বরক থাংলাইকা আচ্ছা হিন্দি হই থাংলাইকা থাঙ্গি বরক আ হরব কক গবাং মশালাইকা হামজাগু মানে অ কক নন সালাইকা ফিয়া আফ্রু মচাং বুচি রানি বাকে বরণ তাইব কক সাকা আইদি ও হামজাগো হমানি নরক বুচি ছকিয়াকো ও হামজাকুনি জুদা জুদা মাং তঙ্গ অফাইনি সাউই বরণ সাকা নরক তাবুক তরখাংকে লখাংকে বুচি মানান তাহলে নরক পরিধি কাহামকে তাবুক নরক মাধ্যমিক জরাসে পরিকু তাহলে তাবুকনি যুগ বরি রক বেলাই কেন রং রং পরিণান নাং পরীক্ষাংকে বুচিনাই সিনাই বরি রক রংখাংকে সাক রংখাংকে নুখুং রঙু নুখুং রংকে দফানো রং ফিয়া চালা রকমকে সাক রংকে সাক সাইচুং দফা হদানো বরক ফরিংমানমান কম বুজক মমান কম ফিয়া বরগনি তাং বরংনি তৈমুং হদা দফানি সামুং তৈনু হাইফানো চালা রকনি সামুং বরি রকনি সামুং ফেরু অভাইকে সাবই খানারকা গে সাগি খানারকা নরক কাহামকে পরিদি নরক নজে নাংমানি আং সাজেশন রনাই সাজেশন রুই নরক কাহামকে পরিদি আফরু সাউ পরিতে পরিতে নরক হামজাকনাই পরানো হামজাকনাই ও হামজাকমুঙ্গ কাইসা হামজাকমানু বইন হামজাকমু ব হামজাকমানু বই কেতাল কেতাল নুকে সঙ্গ হামজাগু পরিণাম সঙ্গ ও ব হামজাকমানু ও হামজাকমুনি মাং জুদা সিকলা সিকলি হামজাকমানি মাং জুদা অবন বুচিনানি নাইদি নরক অফাইনি সাউই বরক তেব কক সালাই নরক হামজাকমানি অব জুদা অফাইনি মচাং বরং সাউ ও জুদা হামজাকমুং নরক বুচিনা নাংনাই তাহলে নরক যদি কাহামকে পরীক্ষে নরক বুচি মানাই সাক সাক বুচি মানাই আফ্রু সাইমানানো ও হামজাকমুনি ছয় মাং তামো অফাইনি বরক সাউ সামনিয়াগুল ব পরিতে তৈন কক সালাইতে তৈন ব সাউই খানার নং বৈতুবুদি সাহেসান রিবন আকরণনি সাউই বইনাখা সাহেসান খালাইকা সাহেসান খালাই বরক ন ফনুগিরিখা তাহলে আজরা জুহেলি ওয়াইনি মাধ্যমিক রুই ফেল হংজাক তাই মনিকা আংকে ওয়াইসা মাধ্যমিক রুতির ক্লাস টেন পড়িও মাধ্যমিক নাই তাবুক জরা নরক পড়িনানি কাহামকে পরীক্ষা আংকে নরক পাস নাই বুচিমাননাই তিরক তিরক অফাইনি সাকা ফিয়া জুহেলি কিসা কিসা বুচিমানখা ও মোসাংনি কক ন ফিয়া মনিকা আংকে বুচিমাইয়া বকে হামজাগু অংকে হামজাগু প্রত্যেক সাইখানারকা ই হামজাগু যদি নন ও নিনে হামজাকমানি কাজাকনানি বাকে হিংকে আং নন কক থে সাবন নন মাধ্যমিক পাস খালাইদি টুয়েলভ পাস খালাইদি গ্রেজুয়েশন নি আপুরু আং কাজাক ফাইন নন বাই অফাইনি মচাং সাইখানারকা হাইফানো বপুচিন নাইয়া তাহলে মচাং ও হামজাগু হনি কক সামান বরক উল্টা বুচি ওয়ানা জাগি মচাং বেলাইনে ওয়ানা জাখা ব সাক সাকন চাইয়া হিমাতংখা ফিয়া ববাবিউ বুড়ি রক যদি ও গ্রেজুয়েশন

সঞ্জরা পরীক্ষাকে বরক শিকলা সকু কাহাম কঙ্গু সাক সাক কাহাম হামিয়া ওয়ানসুকি মানু আপুর সাইমানু ও হামজাক কুনি সৈমাং অফাইনি খাও জঙ্গিব ফাইকিয়া ফাই কেন তেব দিন গবং তংখাঙ্কে বরক তেব খাবাই খুবাই তেব হামজাক নাই অফাইনি ব মজাং কিফিলি ফাইকিয়া আর তাইন দিন বিনি রংনগ অফাই কেন ব ওয়ানসুকমাং ওয়ানসুকমাং ওয়ান জাকা এ বরকন ও হামজাক গনি সামানি বং নাইথক বরনি গরণ নাইথক বং তম চামু নাইথক হামজাকমানি বরক উল্টা বুচিউই বেলাই কেন চায় হাই মাতংখাং অফাইনি সাইচুং সাইচুং মচাং ওয়ানাজাগু অফাই কেন ও আরো তাই তং মুচুং জাগলিয়া আরো তংখাংকে মনিকা তাই জহেলি বরকনি যে হামজাক মুনি অকক মাংন বুচিমানগ্লাক আউন বাকি তাইব ঘনিষ্ঠ অংনাই হায়কবা মালাইখাংকে বেড়াই ফাইনাই ওর ফরং নগ আপুর বুই জুদাকে নুকনাই মকল আউন বাকি ওয়ানাজাগি ব সাউই কাবুখা বরকন ই আং থাকছিনাই নরক কাহামকে পরিদি কাহামকে কদি পরিমাণ ইয়াগুলো আং বাই মালাইনাই কক সালাইনাই নরক বাই অপাইনি ব হকদিসা কামিন ইয়াকারি ফাইকা মচাং বিশা বিশিংনি বিশিকতাম বিশিবা লাইখা সালসা জুহেলি বাই আগুলি ও মালাইখা মচাং আপুর জুহেলি জুহেলি নং তাম খালাইর বাহাই বাহাই তংতাবুক অপাইকে সঙ্গমান ইয়াগুলো জুহেলি সৌ আং মাধ্যমিক পাশংখা সেকেন্ড ডিভিশন টুয়েলভ পাশংখা সেকেন্ড ডিভিশন গ্রেজুয়েশন কা সেকেন্ড ডিভিশন এম এ বহামকেন পাশ খাই তাবুক আং পিজিটি চাকরি মানখা ও পিজিটি চাকরি মানখা হুকে বাহাইসা কেতে কাজাখা কব কাজাখা হুকে নিন লগিসং হুকে তাম খাই বব পিজিটি নু খাই পোস্ট গ্রেজুয়েট টিচার বেলাই কেন হামখা হুকে আনি কক বুচি মানখা নু আংকেল নিন কক আং বুচি মানখা হামজা গুমানি অবনি মাং জুদানু বরক বাই বরক হামজাকমানি নাইথকন হামজাকমানি তংথকন হামজাকমানি বয়ন হামজাকমানি অবু জুদা জুদানু চারাইন হামজাকমানি জুদানু আং বুচিমানখা হুকে মনিকা হুকে বাহাই বজাকা তংতাবু বপ পরিখ নিশঙ্কা জহেলি সাউ বপরিলিয়া নং ফাইমানি আবিশিও ন মাধ্যমিক রুই ফেলংখা বপরিলিয়া খরকচা চালাবাই থাঙি পাইখা কাজা আপুরু মচাং সাউ হামজাক হুমানি অকক মাংন বুচিয়ানি বাকিন তিনি মনিকা কাজিয়া গিয়ে আম বাকি আংব খা তংফানো আর হদাদফানি সামু তাংসুকি মামুলিয়া আউন বাকি খাও খেনে খেনে তাবুক বুকে বুচি মানখা জুহেলি নু আনি কক্ন ফিয়া জুহেলি নু কলে সৈ সৈ ন মচাংব হামজাকমানি ফিয়া সান্দাই কলাই হুনি সাউই মানে ব হামজাক ফানো ববাই কাজাকানি হামজাক মাইয়া খাও চঙ্গি নাও মচাংব অবকেন ববাই কক সালাই থাঙ্কা হুকে জুহেলি উল মালাইনাই বেড়ে ফাইদে আনি নগ অফাইনি সাউই জুহেলি বু থাঙ্কা মচাং বু থাঙ্কা জানি জান নগ তা হলে মচাং আগুলি ও নতুন জুহেলি হুকে বারা তং বারা তঙ্গি বরক রং নগ থাংলাই বিহি কুচাই জানি জা পুস্তিং আবুনি আগুলো হাইনহাই বিশা পরে মালাইখা মালাই জুহেলি সু বাহাই তং তাবলে আনি কক নাং সকানাবলে নি সাউ আও নাং সকা আঙ্কেল অবাইনি সাউই ব কাকলাইখা কাকলাইমানি ইয়াগুলো মচাং খা খেনে খেনে যাবো মনিকা ন মনিকা বিনি কক বুচিলিয়া নালিয়া ও হামজাগ হুই সামানি বাকিদা বাবা অফাইংখা সাক সাক ন দুষি হাই মা তংজাগু মচাং হাইকেন খাও পাইসো গিয়া বিনি ও হামজাক মা কক ঠাইন বারক রক কাহামকে তাবুক বুচিয়াকু অফাইনি ওয়ানাজাগি ব সাউ জহেলি বাথাগ্রারি আনি মোবাইল নাম্বার না দি কক সালাইন জরা মানখে অবানি নাম্বার তো নুং যে জরা মানপুর কক সাদি তাই মনিকালে বড় তং তাবু বিয়াং আংবো মালাইয়া বালকা মাই জহেলি সাউ তাও হলে মচাং মনিকা ন তাই ওয়াইসা বসকাং বসকাং কক সাউই সঙ্গনানি মুসং জাগু ও হামজাক মানো উল্টা বুঝিমানি বাকি সয় ন বুজকনানি বাকি হায়াকা সয় ন সঙ্গনানি বাকি যদি নাম্বার তংখে বিনিরুদি মাই সাউই আও আং মালাইকে নাম্বার নাউই ননার ওয়ান অফাইনি সাউই বরক কাক লাখা কেন জান জান নগ থাঙ্কা মচাং তাই জহেলি অরণ পাইখা আও তককে দুঃখ থাং সুক

শুনলেন ককবরক আধুনিক গান। শিল্পী ছিলেন বিমল দেববর্মা। এরই সাথে শেষ হলো আজকের মতো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ, বাজার দর। এ পর্বে শুনবেন বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় এই সময় ধান চাষে কৃষক বন্ধুদের করণীয় কাজ, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি আধিকারিক অভিজিৎ দত্ত। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এ নম্বরে। শুনলেন আমাদের আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছি আবহাওয়া বার্তা। লেম্বুসরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আগামী 17 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23-24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95-45% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা, এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। খোলা স্থানে বজ্রপাতে মানুষ ও গবাদি পশু আহত হতে পারে। প্রবল বাতাস ও শিলাবৃষ্টিতে সবজি এবং মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। খোলা স্থানে শিলাবৃষ্টির কারণেও মানুষ ও গবাদি পশু আহত হতে পারে, তাই বজ্রপাতের বা শিলাবৃষ্টির সময় গবাদি প্রাণী ভিতরে বেঁধে রাখাই ভালো। বাইরে খোলা জায়গায় কাজ করা থেকে বিরত থাকা দরকার। বজ্রপাতের সতর্ক বার্তা পেতে দামিনী অ্যাপটি আপনারা ডাউনলোড করতে পারেন। গরম আবহাওয়ায় কৃষকদের সকালে বা সন্ধ্যার শেষের দিকে কীটনাশক স্প্রে করা দরকার। সুরক্ষার জন্য প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করা দরকার। গরমের প্রভাব এড়াতে সকালে পরিপক্ক ফসল সংগ্রহ করে নিতে হবে। ফলের বাগান ও সবজি খেতে, বাতাসের চলাচল সুবন্দোবস্ত করতে এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি কমাতে গাছের ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত অংশগুলো ছাঁটাই করে

দিতে হবে। পোকামার মাকড়ের আক্রমণ রোধে সংরক্ষিত শস্য নিয়মিত পরীক্ষা করা দরকার। গরম আবহাওয়ায় মুরগির স্বাস্থ্য এবং ডিম উৎপাদন বজায় রাখার জন্য মুরগিকে প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সুষম খাদ্য সরবরাহ করা দরকার। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফসল কাটার আগে আবহাওয়ার দিকে নজর রাখুন। ফসল কাটার পর ফসল নিরাপদ স্থানে স্থানান্তর করে নিতে হবে। ইঁদুরের আক্রমণ নিয়ন্ত্রণের জন্য আটা বা গমের ভুষি বা ভুট্টার গুঁড়ো 80 গ্রাম, গুড় 10 গ্রাম, শুটকি মাছ 5 গ্রাম এবং জিঙ্ক ফসফাইড 5 গ্রাম মিশিয়ে শুকনো বিষ টোপ তৈরি করে জমির বিভিন্ন জায়গায় রেখে দিতে হবে।

বরবটির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, গাছে ফুল আসার সময় হয়ে এসেছে, জমিতে ন্যূনতম তস বজায় রাখা দরকার। বর্ষার আগে বৃষ্টিপাত অনিয়মিত থাকবে, স্থানীয়ভাবে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে সেচের পর মাটির আর্দ্রতা আপনারা সংরক্ষণ করতে পারেন। এই মাসের মধ্যে আদা গাছ লাগানোর কাজ শেষ করে নিতে হবে। শেষ চাষের সময় কানে প্রতি 3 কেজি ইউরিয়া, 35 কেজি SSP এবং 11 কেজি MOP সার আপনারা প্রয়োগ করতে পারেন। চারাপোনা তৈরি করার এখন উপযুক্ত সময়। বৃষ্টিপাতের জল ধরে রাখার আগে পুকুরের রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কারকরণ বা খননের কাজ শেষ করে নিতে হবে। পুকুরের জল নিষ্কাশন করে নিয়ে তলদেশ শুকিয়ে নিতে হবে। তাছাড়া পুকুরের বা পুকুর পাড়ের আগাছা নির্মূল করে দিতে হবে। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বু স্বরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। জানিয়ে দিচ্ছে বাজার দর পর্বে বড়পাথরের নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। করলা প্রতি কুইন্টাল 11,000 টাকা, প্রতি কেজি 140 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। গাজর প্রতি কুইন্টাল 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। বরবটি প্রতি কুইন্টাল 7,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। শসা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বড় কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি 200 টাকা। হাঁসের ডিম প্রতি চারটে 50 টাকা। মুরগির ডিম প্রতি চারটে বিক্রি হয়েছে 35 টাকা। ব্রয়লার আস্তা প্রতি কেজি 180 টাকা। কাটা মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে 280 টাকা। রসুন প্রতি কুইন্টাল 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। আদা প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল 5,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,200 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা। পটল প্রতি কুইন্টাল 6,500 টাকা, প্রতি কেজি 80 টাকা। আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1,200 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। লোকাল চাউল প্রতি কেজি বিক্রি হয়েছে 45 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 120 টাকা। কাঁকরোল প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 120 টাকা। মিষ্টি কুমড় প্রতি কুইন্টাল 3,000 টাকা, প্রতি কেজি 40 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। শুনলেন বাজার দর পর্বে বড়পাথরি নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। শুরু করছে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো কৃষক বন্ধু, আমাদের আজকের আলোচনার বিষয় এই সময় ধান চাষে কৃষক বন্ধুদের করণীয় কাজ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রেশমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক অভিজিৎ দত্ত। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545।

0: বলেন। নমস্কার অভিজিৎবাবু।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় এই সময় ধান চাষে কৃষক বন্ধুদের করণীয় কাজ, তা আপনার কাছ থেকে প্রথমে জানব যে আমাদের কৃষক ভাই বোন যারা এই সময় ধান চাষ করেছেন ওনাদের প্রথমে সর্বপ্রথমে কী বলবেন?
1: সবার প্রথমে সবাইকে নমস্কার। আমার যত কৃষক বন্ধুগণ রয়েছে, আশা করছি এবছর আমরা খুব তাড়াতাড়ি আমরা বৃষ্টিটা পাচ্ছি।
0: আচ্ছা,
1: তো কৃষক ভাইদের জন্য খুবই সুখবর। আর এখন যেহেতু বৈশাখ শেষের পথে, একদম শেষ পর্যায়ে এসেছি আমরা, তো এখন মেইনলি আমরা ফোকাস করব সেই সমস্ত কৃষকদের যারা সবজি চাষ করে।
0: আচ্ছা,
1: কারণ তারা যদি তাড়াতাড়ি জমিতে ফসল লাগাতে পারে তাহলে তারা তাড়াতাড়ি তাদের ফসল পাবে এবং জমিটা খুব তাড়াতাড়ি তারা পাবে সবজি চাষ করার জন্য।
0: আচ্ছা,
1: এই জন্য আমরা এখন মেইনলি সেসব কৃষকদের প্রতি জোর দেব যারা সবজি চাষের প্রতি নজর।
0: আচ্ছা,
1: এ পর্যায়ে এখন করণীয় কর্তব্য হলো সবার প্রথমে তারা জাতের প্রতি কোন জাত
0: লাগাবেন। আচ্ছা,
1: এটার প্রতি ধ্যান দিতে হবে। প্রধানত যে জাতগুলি কম সময়ে,
0: আচ্ছা,
1: ম্যাচুরিটি হয়,
0: মানে
1: ফলন পায়,
0: আচ্ছা,
1: কৃষকরা ওই জাতগুলির প্রতি ধ্যান দিতে হবে।
0: আচ্ছা,
1: সাধারণত এখন আমরা যদি মানে বিজ্ঞানের ভাষায় বলি, এখন আউস,
0: আচ্ছা,
1: ধান, আউস ধানের এখন প্রিপারেশন, যেটা হচ্ছে আপনার প্রি মনসুন ধান যেটাকে বলা হয়, মানে বৃষ্টির আগে
0: আগে
1: যে আমরা যে রোপণটা করি ওইটাকে বলে আউস ধান।
0: আচ্ছা,
1: সাধারণত আউস ধানটা আপনার আমাদের নর্থ ত্রিপুরাতে, ঊনকোটিতে তারা বেশি জোর দেয়। আমরা সাউথের দিকেও করা হয়।
0: আচ্ছা,
1: তো আমাদের খুবই, আপনি জেনে খুশি হবেন যে সাউথের মধ্যে আমাদের ঋষিমুখেই আউস ধানটা বেশি হয়।
0: আচ্ছা,
1: আর সবচেয়ে বেশি হয়েছে আমাদের উত্তর সোনাইচুরিতে।
0: আচ্ছা,
1: উত্তর আমাদের সোনাইচুরির এলাকাতে আউস ধানটা কৃষক।
0: আউস ধানটা যেখানে হয় সেখানে সম্ভবত জলসেচের সুবিধা থাকতে হয়।
1: মানে জলসেচের সুবিধা মিন্স আউস ধানটা এমন একটা ধান সেটা হচ্ছে আপনার বৃষ্টিতে নষ্ট হবে না।
0: আচ্ছা,
1: এখন কৃষকরার কাজ হবে জমির প্রস্তুতি, মানে নার্সারি,
0: মানে
1: জ্বালা ভিডা আমরা যেটা বলি
0: পরবর্তী ফসলের জন্য।
1: হ্যাঁ, মানে না পরবর্তী সময়, এখন তো আপনার ধান লাগাতে হলে আগে তো আপনি জ্বালা, মানে জ্বালা ভিডা তো আগে আমরা যে আমরা আমাদের ভাষায় যেটা বলি জ্বালা ভিডা,
0: একদম একদম
1: জ্বালা ভিডা, এটা এটা আপনি প্রিপারেশন করতে হবে। এখন জ্বালা ভিডা আপনি প্রিপারেশন করে প্রথমত আপনি বীজ বপন করতে হবে। বীজ বপনের পরে তারপরে আপনি 15 থেকে 16 দিনের মাথায় আপনি চারা নিয়ে আপনি মেইন ফিল্ডে নিয়ে, মানে মেইন জমিতে নিয়ে লাগাবেন।
0: আচ্ছা, এটা কোন ফসলের জন্য? এখন তো আউশ ধান আছে।
1: আউশ ধানের জন্য।
0: আউশ
1: ধানের জন্য।
0: আচ্ছা আচ্ছা,
1: আউশ এখন মেইনলি আমরা আউশ, কারণ
0: এখন জমিতে যে ফসলটা আছে এটাকে কি ফসল বলা হচ্ছে?
1: এখন তো যেটা আছে সেটা হচ্ছে রবি।
0: আচ্ছা আচ্ছা,
1: শীতকালীন যেটা,
0: আচ্ছা,
1: যেটা আপনি কোথাও দেখবেন কাটা হয়ে গেছে,
0: তার বাপে কেচে একটু একটু পেকেছে দেখা যায়।
1: হ্যাঁ, কিছু কিছু পেকেছে, এটা হচ্ছে আপনি রবি।
0: আচ্ছা,
1: রবি এটা। আর এখন যেটা হবে সেটা হচ্ছে আউশ। আর যখন আমরা শ্রাবণ মাস আসা শ্রাবণ মাসে যেগুলি লাগাবো,
0: আচ্ছা,
1: ওইটা হচ্ছে আপনার আমন।
0: আচ্ছা,
1: আউশ, আমন, রবি।
0: আচ্ছা আচ্ছা,
1: বুঝেছি। আচ্ছা, আর আউশের ক্ষেত্রে আউশের ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের যে ভ্যারাইটিটা আমরা নিতে হবে,
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে।
0: হ্যালো, নমস্কার। কে বলছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আউশ ধানের মানে কি জাত লাগাবেন আপনি?

0: তাই তো?
1: তাই
0: আউশ ধানের বীজ উনি কি কি বীজ লাগাবেন এটা জানতে চেয়েছেন।
2: আপনার বাড়ি কোথায়?
1: মাধবনগর।
0: মাধবনগর,
2: মাধবনগর না?
0: হ্যাঁ
1: মাধবনগর।
2: আচ্ছা আচ্ছা, ভালো হচ্ছে আপনি মাধবনগর। আপনি আপনার যে আপনার কাছের যে স্টোর ব্লক আপনার যেটা, এটা কোনটা আপনার? মাধবনগর না? এখানে আপনি সহভাগী যে ভ্যারাইটিটা আছে যাত্রা সহভাগী, এটা চিকন ধান আপনার 3 মাসের জন্য আর কি, ওইটা আপনি লাগান। সবচেয়ে এইটা আপনি পেয়ে যাবেন, হয়েছে আপনি ঋষিমুখে পেয়ে যাবেন, ঋষিমুখ, তারপরে আপনার কৃষ্ণনগর, কৃষ্ণমুখ, কৃষ্ণনগর, ওই নলুয়া, অভয়নগর, এই স্টোরগুলিতে আপনি পেয়ে যাবেন। কি বলেছেন?
1: রবিনগর এটা আবার
0: পাশে না আর কি, ওনার পাশে না।
2: আচ্ছা, ওনার পাশে। এখন আপনার তো অ্যাকচুয়ালি আপনারা তো পোয়াংবাড়ি ব্লকের আন্ডারে না? আচ্ছা, পোয়াংবাড়ি ব্লকের আন্ডারে অ্যাকচুয়ালি এগুলা এটা গিয়েছে না, আমি তো ঠিক বলতে পারছি না, বাট আমাদের এখানে আপনি পেয়ে যাবেন। যদি একটু যোগাযোগ করেন অবশ্যই পাবেন, আর যদি তারপরে যদি অসুবিধা হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিলোনিয়াতে আছে, আমি এখানে বিলোনিয়া অফিসে আছে, আপনার জন্য আমি অবশ্যই এই যাতের ব্যবস্থা করে দেব।
0: ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হুম হুম। তা আমরা মূল আলোচনা ফিরে আসছি, যে আমাদের এখন কৃষক ভাই বোনদের কী করণীয়।
2: আচ্ছা, যে আউশ ধান যেটা আমি বললাম সহভাগী, এটা আপনার চিকন।
0: হুম হুম। এখন কতদিনের ফসল এটা?
2: এটা আপনার 90 দিন।
0: আচ্ছা, তুমি 3 মাস?
2: 3 মাস।
0: আচ্ছা,
2: এখন আপাতত কৃষকদের যারা, যেমন তিনি যে এখন ফোন করেছেন, কৃষক ভাই ভাইকে আমার একটাই পরামর্শ থাকবে, আপনি এখন জমির প্রস্তুতি করেননি।
0: আচ্ছা,
2: পাওয়ার টিলার দিয়ে 1 চাষ 2 চাষ দিন জ্বালা বসান, তারপরে লাগান।
0: আচ্ছা,
2: আউশ ধানটার একটা হচ্ছে আপনার এটা নষ্ট হয় না।
0: আচ্ছা,
2: জলসেচের ব্যবস্থা থাকলে এটা নষ্ট হয় না, খুব তাড়াতাড়ি ফসল দেয়, চিকন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো।
0: আচ্ছা,
2: এটা হচ্ছে আউশ ধানের মেইন মানে
0: বৈশিষ্ট্য,
2: বৈশিষ্ট্য আমাদের উপকারিতা আউশ ধান। কিন্তু এটা দুঃখের বিষয় যে এখানে এদিকের মানুষ আউশ ধানটা খুব কমই করে।
0: আচ্ছা আচ্ছা,
2: করতে চায় না।
0: হুম হুম। তো এই মুহূর্তে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমাদের আজকের যে অতিথি অভিজিৎ দত্ত, কৃষি আধিকারিক, উনি যে কথাটা বলছেন, কিন্তু আউশ ধানের চাষ কিন্তু আপনারা করতে পারেন, অনায়াসে করতে পারেন, এবং অনায়াসে করলে পরে কিন্তু আপনারা কিন্তু ভালো লাভ পেতে পারেন, তাই তো? আচ্ছা,
2: এটা অ্যাকচুয়ালি যারা সবজি চাষি
0: হুম হুম
2: তাদের জন্য খুবই উপকার। যদি তারা বাজারে সবজির ফলন আল্লি আল্লি যেটা আমরা বলি, তাড়াতাড়ি যদি বাজারে উঠাতে চায় সবজি, তাহলে অবশ্যই আউশ ধানের দিকে নজর দিতে হবে।
0: আচ্ছা,
2: এটা হচ্ছে মেইন আর কি।
0: আচ্ছা, এখন আউশ ধান চাষ করতে গেলে তাহলে কৃষক ভাইদের আর কোন কোন বিষয়ে নজর দেওয়া দরকার?
2: আচ্ছা, এখন তো মেইন দেখেন, এখন তো যখনই আমরা, অ্যাকচুয়ালি এটা আউশ ধান না, এটা যারাই কৃষি কাজ করে সবার জন্য আমার পরামর্শ। আমরা কি করি সাধারণত, প্রথমে এটা জ্বালা বসাই, আমরা জমিতে জ্বালা বসাই, তারপর আমরা জমি মানে চাষ দিই, 1 চাষ, এরপরে এটা পচার পরে 2 চাষ, তারপর গিয়ে 3 চাষ দিই, তারপরে আমরা জমিতে যে চারা সেটা রোপণ করি।
0: আচ্ছা,
2: এখন কি দেখা যায় প্রকৃতপক্ষে, সেটা হচ্ছে সবাই তো আর ট্রাক্টর নেই আমাদের এখানে, যেটা বলি ট্রাক্টর, অ্যাকচুয়ালি এটা তো আমাদের ভাষায় হচ্ছে পাওয়ার টিলার।
0: পাওয়ার টিলার,
2: ওই পাওয়ার টিলার একজনের জমি চাষ করে আরেক জমিতে আসবে, আরেক জমি চাষ করে আসবে, এইগুলি করতে করতে আমাদের চারার বয়স হয়ে যায়।
0: আচ্ছা,
2: ঠিক আছে,
0: আসলে কতদিনে চারা লাগাতে হয়?
2: নিয়ম তো আমাদের প্রকৃত নিয়ম হচ্ছে, যদি আপনি এসআরআই পদ্ধতিতে লাগান,
0: তা তো 10 থেকে
2: মানে 8 থেকে 12 দিন।
0: আচ্ছা আচ্ছা,
2: ঠিক আছে, হায়েস্ট সর্বোচ্চ 15 দিন, 15 দিনের বেশি জ্বালা ব্যবহার করা যায় না। কারণ আপনি যদি 15 দিনের বেশি জ্বালা ব্যবহার করেন জমিতে, সেটা হচ্ছে শিকড়, মাটির যে শিকড়, শিকড় বৃদ্ধি বেশি হয়ে যায়।
0: আচ্ছা,
2: আপনি যখন নতুন জমিতে এটা নিয়ে রোপণ করেন, শিকড়ের মানে যে ওই জমিতে যে অভিযোজিত হতে যে অতিরিক্ত সময় লেগে যায়।
0: আচ্ছা আচ্ছা,
2: যার ফলে ওই যে চারা মানে ফসলটা, যে গাছটা, এটার যে আপনার গ্রোথ,
0: আচ্ছা,
2: ভেজিটেটিভ গ্রোথ,
0: বৃদ্ধি আর কি,
2: বৃদ্ধিটা এটা খুব দেরিতে হয়, আস্তে আস্তে।
0: আচ্ছা আচ্ছা,
2: দ্বিতীয় কথা হচ্ছে আস্তে আস্তে হওয়ার ফলে এদিক দিয়ে আপনার সময় চলে যায়।
0: ঠিক,
2: তো তখন মনে হয় যে গাছ

0: বড় হয় না, ইউরিয়া সার সবাই মারে,
1: ঠিক ঠিক,
0: যে ইউরিয়া সার মেরে দিলাম
1: গাছটা তাড়াতাড়ি বড়
0: গাছটা
1: হবে।
0: তাড়াতাড়ি বড় হবে, অ্যাকচুয়ালি এমন না, কিন্তু
1: তখন ইউরিয়া সার দিলে কি হয়, গাছটা একটু নরম হয়ে যায়
0: নরম হয়ে
1: এবং
0: যায়,
1: পোকার আক্রমণটা বেশি হয়।
0: পোকার আক্রমণ হয়, তুফান হলে
1: ঠিক,
0: ঝড়ে পড়ে যায়,
1: গাছটা নরম হয়ে যায়।
0: নরম হয়ে যায় একদম, পুরো ঝরে যায়।
1: ঠিক ঠিক,
0: আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যদি দেরি মানে বয়স্ক জ্বালা যদি লাগান,
1: আচ্ছা,
0: তাহলে ওইটার যে ধানের যে ছড়া বাইর হয়,
1: হুম
0: আমরা
1: হুম হুম হুম
0: পিলারিং বলে আর কি,
1: আচ্ছা
0: ওইটা ওইটার সংখ্যা কম হয়,
1: আচ্ছা,
0: আর শেষমেশ কি হয়, ওবিয়াসলি আমাদের যে ফসল এটা কমে যায়।
1: কমে যায়।
0: কিন্তু কৃষক ভাইদের এটা বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্ট হয়ে যায়, ওরা বুঝতে চায় না। এখন অ্যাকচুয়ালি আপনি যদি আগে জমি প্রস্তুতি করেন,
1: আচ্ছা,
0: এক চাষ দেন,
1: হুম হুম
0: পোস্তে দেন,
1: হুম হুম
0: দুই চাষ দেন,
1: হুম হুম
0: দুই চাষ দেওয়ার আগে আপনি নিজের জমি মানে জ্বালা ফালান,
1: হুম হুম
0: মানে জাবা জ্বালা যেটা আমরা বলি, মানে বীজ
1: হুম হুম
0: বীজ রোপণ করেন,
1: হুম হুম
0: তারপর আপনি তিন চাষ দেন, তিন চাষ দেওয়ার সাথে সাথে আপনার জমিও রেডি,
1: হুম হুম
0: আপনি আপনার এদিকে
1: ধানের চারাও রেডি,
0: ধানের চারাও রেডি,
1: আচ্ছা,
0: নার্সারিও রেডি,
1: ঠিক তাই।
0: তাহলে আপনার আর ওই যে একটা যে বৃদ্ধ যে বুড়া যে জ্বালাগুলি এগুলি আমরা লাগাতে হয় না,
1: ঠিক তাই।
0: এটা অ্যাকচুয়ালি যে এফেক্ট
1: হুম হুম
0: কিভাবে হয় তখন আপনি তখনই বুঝতে পারবেন, যদি আপনি একটা 8 থেকে 12 দিনের জ্বালা
1: হুম হুম
0: আর এক জমিতে লাগান, সেম ভাবে একই জমিতে সম পরিমাণে
1: হুম হুম
0: সার ব্যবহার করে 20 থেকে 25 দিনের জ্বালা যে জমিতে
1: হুম হুম
0: ব্যবহৃত হয় ওইখানে লাগান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফসলে কি তারতম্য হয়।
1: আচ্ছা আচ্ছা, ঠিক তাই। তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাই বোন কিন্তু আমরা যেখানে সাক্ষাৎকার নিতে যাই বলছেন যে কিন্তু আসলে 20 থেকে 25 দিনের যারা মানে চারা অনেকে লাগান, এক্ষেত্রে কি কি আর সমস্যা হতে পারে?
0: এক্ষেত্রে তো আমি আপনাকে বললাম যে বিশ
1: হুম
0: থেকে পঁচিশ দিনে যদি হয়,
1: হুম হুম
0: সেটা হচ্ছে আপনার প্রথমত যে শিকড়ের খুব অসুবিধা হয়,
1: হুম হুম
0: শিকড় বৃদ্ধি হতে সমস্যা হয়, এরপরে আপনার সার অতিরিক্ত সার ব্যবহার করতে হয়,
1: ঠিক তাই,
0: পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়,
1: হুম হুম
0: ফসল কম হয়ে যায়, এগুলি হচ্ছে মেইন সমস্যা আর কি, যদি
1: সমস্যা,
0: জ্বালা
1: আচ্ছা,
0: বেশি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এখন যদি যে আমাদের যে নার্সারি প্রিপারেশন, নার্সারি বেড
1: হুম হুম
0: যেটা বলি, জ্বালা ভিডা,
1: হুম হুম
0: ওই ওইখানে আপনার প্রিপারেশন করতে হলে আমরা সাধারণত কি করি, কোনো সার ব্যবহার করি না।
1: আচ্ছা,
0: এভাবে অনেক সময় কৃষকরা কি করে, এইভাবে এমনি পাওয়ার টিলার দিয়ে এক চাষ দিয়ে
1: হুম হুম
0: রোপণ করে দিই অ্যাকচুয়ালি, কিন্তু যখনই আমরা নার্সারি বেড
1: আচ্ছা,
0: প্রিপারেশন করি,
1: হুম হুম
0: কিছু জিনিস আমাদের ফলো করতে হয়।
1: আচ্ছা,
0: প্রথম হচ্ছে ওইখানে ইউরিয়া সার,
1: হুম হুম
0: সুপার ফসফেট, পটাশ,
1: আচ্ছা,
0: এবং কিছু গোবর আমাদের দিতে হবে,
1: আচ্ছা,
0: যাতে আপনার বীজের
1: হুম হুম
0: বীজ যাতে সঠিক খাদ্য পায়,
1: আচ্ছা,
0: যাতে আপনার যে চারাগুলি এগুলি যাতে সঠিকভাবে বৃদ্ধি হয় ওই দিকে আমাদের ধ্যান দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, একটু উঁচা জমি, উঁচা জমি দেখতে হবে,
1: আচ্ছা,
0: কারণ উঁচু জমি হলে কি হয়, বর্ষার সময় আমাদের যেহেতু এখন বর্ষাকাল, অনেক সময় কি হয় দেখা যায় যে আপনার জল জমে যায়,
1: আচ্ছা,
0: এর ক্ষেত্রে কি হয়, বেশিরভাগে আপনার যে চারা যে জ্বালা
1: হুম হুম
0: সেগুলি নষ্ট হয়ে যায়। উঁচু জমি হলে জল নিষ্কাশনের সুবিধা থাকে, তাহলে সেগুলি আর নষ্ট হয় না।
1: আচ্ছা,
0: আরেকটা হচ্ছে কতটুক বীজ দরকার আমাদের,
1: হুম হুম
0: প্রতি কানিতে কতটুক বীজ দরকার,
1: যদি এসআরআইতে করেন একরকম, যদি সাধারণ পদ্ধতিতে করেন আরেক রকম।
0: আরেক রকম,
1: আচ্ছা,
0: এসআরআইতে করলে কি হয়, আপনার জ্বালার সংখ্যা কম থাকে, কারণ যেহেতু আমরা 1 থেকে 3টা জ্বালা ব্যবহার করি,
1: হুম হুম
0: আর এসআরআইতে করেন, আর স্বাভাবিকভাবে আমরা ধরেন কানিতে 6 থেকে 6.5 কেজি আমাদের বীজের দরকার হয় আর কি।
1: আচ্ছা,
0: আর অবশ্যই বীজ শোধন করতে হবে,
1: ঠিক,
0: বীজ শোধন যদি আপনি না করেন,
1: হুম হুম
0: তাহলে ওই জমিতে রোগের এবং পোকার আক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে,
1: ঠিক তাই।
0: এখন মা যদি অসুস্থ থাকে,
1: হুম হুম
0: তাহলে সন্তান তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে,
1: একদম একদম।
0: এখন সেই সেইভাবে বীজ শোধন
1: হুম হুম
0: যেটা আমরা কৃষকরা করি না, কৃষকরা ক্ষেত্রে কি হয় সাধারণত, এই বছর আমরা যে ধানটা পাই
1: হুম
0: যা রেখে দিই,
1: ঠিক,
0: পরের বছর ওই ধানটাই আমরা বীজের জন্য ব্যবহার করি,
1: হুম হুম
0: কিন্তু ওই যে এক বছর রাখি ওইখানে বিভিন্ন পোকের আক্রমণ হয়,
1: ঠিক তাই,
0: ঠিক আছে,
1: হুম হুম
0: পাশাপাশি যে বীজটা রাখছি ওই বীজটা গত বছর আদৌ কি ওই বীজটা ওই জমি থেকে আদৌ কোনো রোগের আক্রমণ হয়েছিল কিনা সেটা কিন্তু দেখতে হয় আমাদের,
1: ঠিক তাই,
0: এই জন্য বীজ শোধন অবশ্যই করতে হয়।
1: হুম হুম

0: দেখা যায় যে বিশ্বদিন করার পরেও আপনার নার্সারিতে
1: আচ্ছা
0: অনেক সময় অনেক সময় কি হয় যে অতিরিক্ত উষ্ণতা, রোগ প্রতিরোধের ক্ষমতার কম হওয়ার কারণে অনেক সময় যে আক্রমণ দেখা যায় পোকার,
1: হুম হুম
0: পোকা যখন আক্রমণ তখন আপনি কার্বোডাইজিমটা পার লিটারে 1 গ্রাম করে স্প্রে করতে পারেন।
1: আচ্ছা
0: এটা হচ্ছে নার্সারিতে আর কি,
1: ঠিক তাই,
0: নার্সারির জন্য মানে আর কি।
1: হ্যাঁ হ্যাঁ, নার্সারি থেকেও যদি আমাদের রোগ পোকার যদি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, কারণ নার্সারিতে যখন জ্বালা ভিটা থাকে তখন অল্প পরিমাণ জায়গা থাকে,
0: জায়গা থাকে,
1: ঠিক আছে, কিন্তু ধরুন 1 ঘন্টা বা আধা ঘন্টা এমন
0: হুম
1: থাকে,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: যখন মূল জমিতে লাগানো হয় তো হয়তো আমরা 2-3 কানি জায়গাতে আমরা লাগাচ্ছি, তখন সেটা নিয়ন্ত্রণ করতে অনেক টাকা পয়সা খরচ হয়,
0: খরচ
1: অনেক
0: হয়,
1: পরিশ্রম হয়, অনেক
0: পরিশ্রম
1: লেবার
0: হয়,
1: কস্ট পড়ে,
0: হুম হুম
1: কৃষক ভাইদের অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
0: হুম হুম হুম এটা আর কি। আর একটা হচ্ছে, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা প্রায় সময় দেখি গাছের পাতা নার্সারিতে, যে গাছের পাতা
1: হুম হুম
0: এগুলো হলুদ হয়ে যায় আপনার,
1: আচ্ছা
0: সেটা সাধারণত হচ্ছে নাইট্রোজেন ডিফিসিয়েন্সি,
1: আচ্ছা
0: নাইট্রোজেনের অভাবে আর কি। তো সেই জন্য অবশ্যই নার্সারিতে আপনার ইউরিয়া সার একটু
1: আবার
0: দিতে
1: অনেক
0: হবে,
1: সময় জিঙ্কের অভাবে হতে পারে
0: হ্যাঁ জিঙ্ক অভাব
1: বা
0: হতে হবে,
1: বোরনের অভাবে হতে পারে।
0: বোরনের অভাবও হয়
1: আচ্ছা
0: কিন্তু মেইনলি জিঙ্কের অভাব হয়।
1: আচ্ছা
0: ত্রিপুরার মাটিতে জিঙ্কের অভাব দেখা যায়,
1: আচ্ছা
0: ত্রিপুরা মাটিতে সাধারণত জিঙ্কের অভাব দেখা যায়। এখন যে সারের,
1: হুম
0: এখন
1: হুম
0: যে আপনি সার কতটুকু ব্যবহার করেন
1: আচ্ছা
0: পাটকানিতে,
1: মূল জমিতে,
0: মূল জমিতে,
1: হুম
0: মূল জমিতে সার ব্যবহার করার জন্য আপনি ধরেন পাটকানিতে 20 কেজি ইউরিয়া,
1: আচ্ছা
0: 8 কেজি পটাশ,
1: হুম হুম
0: 25 কেজির মতন আপনি সুপার ফসফেট ব্যবহার
1: আচ্ছা
0: করবেন,
1: আচ্ছা
0: পাশাপাশি
1: হুম হুম
0: 4 কেজির মতন জিঙ্ক
1: আচ্ছা
0: প্রতি 3 বছর অন্তর
1: হুম হুম
0: আপনি জমিতে অবশ্যই ব্যবহার করবেন।
1: আচ্ছা
0: পাশাপাশি যেহেতু ত্রিপুরার মাটি আম্লিক,
1: হুম হুম
0: তো কিছু চুন,
1: আচ্ছা
0: চুন ব্যবহার করলে
1: হুম হুম
0: আপনার খুবই
1: প্রতি বছর দরকার আছে কি চুন প্রয়োগ করে?
0: চুনটা আপনি অল্প অল্প বেশি একটু মানে ব্যবহার করাই ভালো,
1: আচ্ছা আচ্ছা
0: তাহলে মাটিতে একটু অম্লত্বের পরিমাণ কমে যায় আর কি।
1: আচ্ছা আচ্ছা
0: এই হচ্ছে সার প্রয়োগ করবেন। আর ইউরিয়া সারটা অবশ্যই 3 ভাগে প্রয়োগ করবেন,
1: আচ্ছা
0: যেমন আমি কি বললাম প্রতি কানিতে 20 কেজি,
1: হুম হুম
0: 20 কেজি হলে প্রথম জমির প্রিপারেশন সময় মানে
1: হুম
0: তিন
1: হুম
0: চাষের সময় 10 কেজি,
1: আচ্ছা
0: 20-25 দিনের মাথায় 5 কেজি,
1: হুম হুম
0: আবার 40-50 দিনের মাথায় বাকি 5 কেজি ব্যবহার করবেন।
1: ব্যবহার করবেন। তো অভিজিৎ বাবু, সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, তা আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের এই সময়ে করণীয় কাজ সম্পর্কে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: কৃষক ভাই বোনেরা, আপনারা তখন শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এই সময় ধান চাষে কৃষক বন্ধুদের করণীয় কাজ, আর এ নিয়ে আলোচনা করেছেন রেশমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক অভিজিৎ দত্ত। তাহলে কিষাণ বাহিনী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই শুনতে পাবেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি। 7:35, 7:45 এবং 7:55 শুনবেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। 8:05 প্রচারিত হবে পাক্ষিক কুইজ। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ফোন করতে পারেন 8731875545 এ নম্বরে। 9:00 শুনতে পাবেন যুববাণী। স্বর্গম অনুষ্ঠানে সানাই বাদন, শিল্পী আলী আহমেদ হোসেন। আজ শুনবেন রাগ ইমান, শোনা যাবে 9:30। 10:00 শুনতে পাবেন হারানো দিনের গান। 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আকাশবাণী বিলোনী কেন্দ্র থেকে প্রচারিত পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী রতন অধিকারী।

আপনারা শুনছেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী রতন অধিকারী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বন্দনা অনুষ্ঠানে ভক্তি গীতি। শিল্পী ছিলেন রতন অধিকারী। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে কক্সবাজার এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত একাধিক দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির কোনো খবর নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

0: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিকস বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: সরকার জানিয়েছে যে দেশ জুড়ে অপরিশোধিত তেল এলপিজি
2: শিপার কোই ড্রাই আউট রিপোর্টেড নেই হ্যায় সব জগহ পর নরমাল অপারেশন চল রহে হ্যায়।
0: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গত রাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Dibba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রীর আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বোরোকে পরিবহন ও বোরোল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ দেখাশোনা করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12ই মে মুখ্যমন্ত্রী এই 4 জন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলামে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ VD সতীশকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ AIADMK সাধারণ সম্পাদক ইডাপ্পাড়ি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি SP ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমারির নেতৃত্বাধীন এআইএডিএমকে 25 জন বিধায়ক

0: ওয়েস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেইলস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19%, পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
1: The American and Chinese people share much in common. We value.
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
1: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব শিল্পী দেবর্মা তিনি ককতমা ববাক রকমখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি খা সালতক বুহা বেড়াইমা ও আবুধাবি ও থাঙ্গান ভারত নি চংবাড়ি কমিশন তিনি ত্রিপুরানো খবুই কাইচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকলজাক আমচায় এস আই আর নি উলথাম বেরেম সাকলাইখ্যা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পিজিটি ফ্রংনাই রোগনি সেবুনি অফার ইয়াফারকা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নৈচি বিশিনি ফুটবল নি বসং বাতাইলাইমাও ত্রিপুরা গ্রুপনি উন্নয় থাইমাও গেপলাইংখা তাবুক ককতমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সালদক নি বুহা বেড়াইমাও খা আবুধাবিও থাঙ্গানো ব বেড়াইমা জরাও ব কথাজাক আরব আমিরাতন্য খবুই নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তাই ইতালি বেড়াইয়ানে বেড়াইমা জরা মন্ত্রী বক্রক আহা কতনি রাষ্ট্র বক্রক রোগবাই সকজাংনাই নাইমো থাকনো তুইনে ককলাম সালাইনানি ককতঙ্গ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কাতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমাও মানজাক ফাইনাই বুইহাই মন্ত্রী রকবাই মালাইখা রাশিয়ানি বুইহা মন্ত্রী সার্গেই লাভরব ইরাননি বুইহা মন্ত্রী আব্বাস আরাকচি সালগ্রা আফ্রিকানি বুইহা মন্ত্রী রোনাল্ড লামোলা তাই

ব্রাজিল নিবুইহা মন্ত্রী মাউরু বিয়েইরান নখবই জুদা জুদা অজারক তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই মালাখ্যা দিল্লি কেতালর সংযাজাক ব্রিক্স বুইহা মন্ত্রী ডকনি ককলাম সালাইমানি কচার অ মালাইমং অঙ্গ আবনি সেকাং চেঙ্গি রেমা কক খনারমাও বুইহা মন্ত্রী ড এস জয়শঙ্কর সাকা টংকচাং তাই নাইমথাং হায়ুং গনাঙ্গি তাবু চৌধুরী নাং ককমা অঙ্গি টংখা বসাকা সালকিশা রমুই অং টংমা টং হালক হামিয়ানো তুই ককলাম সালাইনা নাং ককমা তাইব সেরাই সেরাই অংখা বফান বকশিনী কক নারেখা অ হামিয়া তাংহালগ যত বাইথংনি বারজানো ইয়াচাকি থানসাকি কথাউই হামগ্রাইনি বখা ককলাম সালাইমা বুসকাঙ্গি তলংনা নাংনাই মোচাং জয়শঙ্কর মাঞ্জক ফাইনাই হাকতর নিরগ্ন ব্রিক্স তাং বেখরে পোচো বচোরনা কগ্রমা বাই হামবাই আফারকা ককলাম সালাইমাও বৈহা মন্ত্রী রক বাইথং হাকতরনি হামগ্রাইতাই আমচানি ককন তুইনি ককলাম সালাইয়ান হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অপারেশন সিন্দুর সেঙ্করাকনি বাবাইও ভারতনি ফানো ফুনগি রেখা আসাম রাইফেলসনি নিজস্ব সেক্টরনি চেতন বাই তিনি আগরতলানি আলফা অডিটোরিয়ামও লুকু হদাতাই নাইমথাং বাহিনীনি বিশিং কথালাইমুং বাবাইনো তৈ সংযাজাক সেমিনারনো মকক শাখা বসাকা নাইমথাং বাহিনী তাই নাইকলফং তাবুনি জরা হাকতর তাই টংকশং লুকুরগনি জুদা জুদা জিংজাল ইয়াকাগ্রেনাও নাংমা বারজা ইয়াচাগি দঙ্গ সেমিনারও সরস্র তাংক্রা অভিষেক সিং পুলিশনি দাগিফাং অক্রা অনুরাগ কুচুক আচুক থাইনি ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং আসাম রাইফেলসনি কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল বিএসএফনি আইজি অলোক কুমার চক্রবর্তী বসং নাইমথাং লুকহদান খুবই জোদা জোদা বাহিনীনি নাংকুকমা বাবাইরগ্ন তুই ককনা রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা হাস্তে হাপাংনি 2018 তাই 2019 রাং বিশিনি সিমি তাবুক জরা হাস্তেও ডাই ইন হার্নেস ন খবুই বেবাগী খড়ক নই সাইচুকুরা দকচিন সেবগ্রগ হাবরেখা আবনু কারুইব কন্ট্রাকচুয়াল তাই আউট সোর্সিং নি বিশিংতি খড়ক নৈচি নৈ স্নিচি চারণ সামুনি ঠাই রেখা তিনি আগরতলানি রংনক রং নাইখং বাই সংসাজাক পিজিটি ফুরংনাই রকনি সেবুকনি অফার ইয়াফার্মা পান্ডাও ব কক শাখা মন্ত্রী অক্রা শাখা 2018 বিশিনি সিমি তাবুকজোড়া মাধ্যমিক রং নাইখংনি বিশিং তৈ খড়ক সাশাই ব্রীড়া স্নিচি বা পিজিটি ফুরংনাই ব্রীড়া ব্রিচি ব্রিজিটি ফুরংনাই চার্চি চার স্পেশাল এডুকেটর খড়কচি বা স্কুল লাইব্রেরিয়ান তাই সারাদক ফিজিক্যাল ইন্সট্রাক্টর সেবুক তলংজাখা আবনু কারিব বুনিয়াদি রংনাই খুঁনি বিশিং খড়ক থামসাই স্নিচি বা স্নিচি দক জিটি খড়ক সাশাই সারা ব্রী ইউজিটি বড়ক তালংজাখা পান্ডাও রংনক নাইখুংনি তাংকরা ডক্টর মিলিন রামটেকে বুনিয়াদি রং নাইখুংনি তাংফাং রাজীব দত্ত ককনা রেখা খোরসাজাখা তিনি পিজিটি ফুরংনাই রোগনি বিশিং খড়ক চাররা দক্ষিবানো অফার ইয়াফার জাখা ভারতনি চংবাড়ি কমিশন তিনি ত্রিপুরানো খুবই কালচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকল যাক আমচায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবা এস আই আরনি উলথাম বেরেম সাকলাইখা ও সামুংবুতাং বেরেম বেরেম হাকতনি কাইচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বা নাইকল যাক আমচায় অসামুং চেংজাগানো ও বেরেম হাস্তে রকমখা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হরিয়ানা ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা পাঞ্জাব সিকিম ত্রিপুরা তেলেঙ্গানা তাই উত্তরাখণ্ড কেন্দ্র বা নাইকল যাক আমচয় রক উংখা বসং রাজাঘর আমচয় দিল্লি চণ্ডীগড় তাই দাদরা নগর হাভেলি দমন তাই দিও হা কতুর গণাঙ্গি ভোটার মুংরেম চায়াকুরি খ্লাইনাও ভোটার মুংরেম স্নামফির মুংনি বাবাইও অমকাইশা নাংকুকমানি আফ্রি চংবাড়ি কমিশনী আওয়াইমুং কারিমানো রোগী ত্রিপুরানি খড়ক নিচি চার রাশাই চুকুচি স্নে সাই দগরা স্নিচি বুড়ি বুটা রোগনি বাকি এস আই আর রায়দা চেংচাংনা থাঙি দঙ্গ অ সামুং বুতাংনি বিশিং বুসকাং সেপ্টেম্বর সালবা সালমারিনি সিমি সেপ্টেম্বর চিবরি সালমারি জরা যোগালিমুংনি সামুং অঙ্গানে তাই সেপ্টেম্বর চিবা সালমারিনি সিমি অক্টোবর চিবরি সালমারি জরা খড়ক থামসাই থামরা বাচিদক বুট লেভেল অফিসার নক নগ থাঙি কক থুম ছেড়ে নায়ানো লগি দঙ্গানো খড়ক দক সাই স্নিরা বাচি স্নি ঘিমুং মানজাক থংরং বদলনি এজেন্ট এবা বিএলএ এস আই আরনি অ সামুং বুতাঙ্গ চংবাড়ি কমিশনের চাকলাইজাক মানরগী বুসকাং অক্টোবর তালনি নৈচিসা সালমারিব বুটার মুংরেম কারি জাগানো অ সালন সানমুংতে কেবং মুং পাইরেনা সামুং পায়ানো ডিসেম্বর চিচুকু সালমারিব পাইথাকনি বুটার মুংরেম কারি জাগানো ডিসেম্বর নৈচি থাম সালমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ো আকাশবাণী কক তোমার আপডেট মানার বাকি লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম ও এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবর নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র কক তোমার আপডেট মান রাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকও

0: AIR News Agartala te YouTube Agashwani News Agartala wo naina nangana Chamung Mantri Sushant Chaudhary shaka hasse wo petrol diesel te chamung ni mani nangmani she khatijak tongo tini tangno kotoro kokto mathomna rokni thumo okokno shaka bo bo shaka hasse wo petrol te diesel shalchibani bage khatijak tongo Lukubag Muntai, Fiokjak Hati, Bebak Miliwi, Shal Shara, Dokchi Charni Bagai, Myrum Hati Jak Tongo, Abuna Karibo, Chini, Gom, Mosur Dal, Pias, Alu, Shom, Nangmani Shak Hati Jak Tongo. Congress Nibakhakti Tini, Shakla Jaka, Congress Ni MLA, VD Satisno, Teshapori Firo, VD Satisan, Keralamni Katal Monji, Okra Anganet, Dili Katala Koktuma Thomna Rokni Thumo Congress Oja. Ajay Maken, Mukul, Wasnik, Tai, Dipa, Dashmunsi, Okoktumano, Shaklaika, O Shaklai Mungiagula, Congress Tidulja, UDF, Haste Hapang, Shamsama Shamung, Buskangi, Telangana. Pandit Dindoyal Upadai Furung Mungmoha, Obijani Bukagot. Tini Nishimi Haste, Changjaka, Bijipni Mondol, Beremi Furung Mung Shibir. Agotorni Nagarzula Town, Bordoli, Mondol by Shamsazak, O Furung Mung, Shibino, Changi Reka Montreal, Professor Dr. Manik Shaha. Pando Manjaka, Bijipni Haste Kasku, MP Rajib Bhattacharjo. TB Bemar Jorakai Shaw, Kirijakna Bemar Tongmani, Fiatabu Kozak Mung, Daitino, Chongui Shaknai Mani, Sheb by O Bemar No Pai Shugrana Hari, Hakotor Buskangi Tongo, Montebok Norendo Modini, Koka Bemar Yakaksa Barot, Snamti Shana Nahar Muno Buskangi, Unokuti Hankorobo, O Shamung, Butang Jengjaka, Shal Sarani Alai the Shamung Butang, Only Beremo Jengjaka, Kanadi Obnutine Kashakoktum.
1: Hankor Shakam Naikung Nebakati Shaimanka, Unokuti Hankoro Tabu, Korok Shara Tiba, Tibi Bemar Manzak Tongo, Borokli Jamunkaham Nebagui Tal Brumno Bang account of Koksha Shairang Rizago, Aboni Logi Logi, Butaita Putin Ganang, Jamungo Rizago, or Shamungutan Nebakakotini Koila Shohor Purapori Shotni Conference Holo, Tongjazaka Nikoi Arugo Shibir, Aromagna, Exeno Kobui Shakam Jerry Nizaka, Shibiro Manzaka Puro Amtani Safai Shebu Rokno Kobui Tongkoshong Lukuro.
2: Screening under আমরা চেস্ট এক্সরে করছি সাথে অন্যান্য টেস্ট যেমন হিমোগ্লোবিন ব্লাড সুগার এইচআইভি এবং বিএমআই মেজারমেন্ট এগুলো করছি কারণ টিবি ভালনারেবল যে পপুলেশন যেমন যারা এইচআইভি তে আক্রান্ত যারা মদ্যপান বেশি করে স্মোকার আর যারা অপুষ্টিতে ভুগছে টিবি হওয়ার সম্ভাবনা বেশি তো তাদের এর জন্য আমরা এই চেস্ট এক্সরের সাথে অন্যান্য টেস্টগুলো করছি আপনারা জানেন টিবি একটা সামাজিক সমস্যা প্রতি বছর আমাদের পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ টিবিতে আক্রান্ত হয় এর মধ্যে 25% ই ভারতীয় মানে প্রতি 4 জনের মধ্যে একজনই টিবিতে আক্রান্ত হচ্ছে ভারতীয় আক্রান্ত
1: কয়লা শহর পুর পরিষদ নিবখাকতেই খড়ক সারা সাফাই নিশেবুক রক্ন গ্লাভস রেইনকোট ইয়া ক্লাব নখবই জুদা জুদা শাখামনি মানিরক বাগজাখা শাখাম নাইখুনি খাকামং যতনি কথা জাক চেতন বাই নই সাই থামচি বিসিনি সকাংনো টিভি ইয়াকাকজা খাঙ্কর হাসতেতাই হাকতর ইংগানে ককতমা খতল নিশমি আংবিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: Chhattisgarh Swami Vivekananda Mukumu Umar Nai Chi Bishini Football Ni Bosong Batalema Wo Tripura Group Ni Ulnai Thanglaima Wo Kaplai Angkha Tini Haste Bodol Nai Sha Gol Ni Fair By Delhi No Match Angkha Abo Bai Kani Match Haste Bodol Kaplai Angkha Paithak Ni Match Thangana Sikkim Bai Nobody Panikok, Buskang Dam Nichi Brio, Hastani Shaltang, Unokuti Dholaitai, Kwai Hankoro, Ferankogi Dam Shaw Bri, Chini Shimi Bachi Kilometer Dowi, Nobar Wati, Faiman Hone Hojagunuka, Nobartibar Naikung. Koktuma Pinani Shikan Koktuma Bokrok Hino High Polypiro, Montreal Bokrok Norendo Modi, Kana Shaldogni Buha Beremawa Abu Dabio Tangana, Barok Nichong Bari Commission, Tini Triprano Kobui, Kachido Haste Tai, Kaitam Kendrover, Nikoljak, Amchayo, SIR Ni Ultam Berem Shaklaika, Montreal Professor Dr. Manik Shaha Tini PZT Furunairogni, Shebugni Offer Yafarka, Chhattisgarh Swami Vivekananda Mukumu Umar Nichi Bishini Football Ni Boshong Batalemawo, Tripura Group Ni Unni, Thanglaimawo Kaplayanka. Kok tu mati ni bagai orang nak pakai, unik kok tu mah awalnya ngan nak kena.

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিকের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। এবার বিস্তারিত সংবাদ। ভারতের নির্বাচন কমিশন আজ ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছে। এটি হল এসআইআর এর তৃতীয় পর্যায়। এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। তাছাড়া দিল্লি, চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাবিলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও এই পর্যায়ের আওতায় আনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন, নবীকরণ ও নির্ভুল করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভোটার তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম অপসারণ সহ বিভিন্ন সংশোধনী কাজ সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রিপুরার 28,97,674 জন ভোটারের জন্য বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলছে। এই কর্মসূচির অধীনে আগামী 5ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলবে এবং 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত 3,356 জন বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সঙ্গে থাকবে 6,757 জন স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্ট বা বিএলএ। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21ই অক্টোবর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওই দিন থেকেই দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে 19ই ডিসেম্বর। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 23ই ডিসেম্বর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, অপারেশন সিন্ধুর সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। আসাম রাইফেলসের 21 সেক্টরের উদ্যোগে আজ আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সামরিক বাহিনী ও সাধারণ প্রশাসন বর্তমান সময়ে দেশ ও সাধারণ নাগরিকদের বিভিন্ন উদ্ভূত সমস্যা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। সেমিনারে স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, পুলিশের মহানির্দেশক অনুরাগ, পদস্থ সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং, আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল, বিএসএফের আইজি অলোক কুমার চক্রবর্তী, জাতীয় নিরাপত্তা সামাজিক নাগরিক সমাজ, সামরিক আধাসামরিক বাহিনীর সমন্বয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থবছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডাই ইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকুরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং এর মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। আজ আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকুরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে 1,471 জন স্নাতকোত্তর শিক্ষক, 444 জন স্নাতক শিক্ষক, 88 জন স্পেশাল এডুকেটর এবং 115 জন স্কুল লাইব্রেরিয়ান, 106 জন শারীরিক

0: শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাছাড়া বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে 3,776 জন স্নাতক শিক্ষক, 1,104 জন অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত বক্তব্য রাখেন। প্রসঙ্গত উল্লেখ্য যে আজ স্নাতকোত্তর শিক্ষক পদে 865 জনকে অফার প্রদান করা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির মণ্ডল স্তরে প্রশিক্ষণ শিবির। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার নাগেরজোলায় টাউন বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের গামছাকোবরা, লেফুঙ্গা ও বীরমোহনবাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য রুনেইল দেববর্মা। এদিকে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ মন্ত্রী শ্রীনাথ ই রিক্সা জুড়ে সচিবালয়ে আসা যাওয়া করেন। ব্যবসায়িক সংস্কার বা বিজনেস রিফর্মসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে। তিনি জানান, রাজ্য সরকার রাজ্যে শিল্প বাণিজ্য ও বিভিন্ন ব্যবসা সহজ সরল করা এবং বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তরের সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্বাগত পোর্টালে প্রক্রিয়া সহজ ও সরলীকরণে বিভিন্ন দপ্তরে সংস্কার সাধন করেছে। এই সংস্কারের ফলে রাজ্যে শিল্প ও বাণিজ্য ব্যবসা লগ্নি আকর্ষণ সহজ হবে। তিনি বলেন, সংস্কারের ফলে 2022 সাল থেকে গত 4 বছরে ত্রিপুরায় 35,140 কোটি টাকার 394টি মো বা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত 94 কোটি টাকার সরাসরি লগ্নি হয়েছে। আগামী দিনগুলিতে পর্যটন, মেডিকেল শিক্ষা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে 4,000 কোটি টাকার লগ্নি আসবে বলে শ্রী গিত্তে উল্লেখ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহীসহ নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। সফরকালে তিনি ওই দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। রাজ্য পুলিশে আরও 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য 6 সদস্যের সিলেকশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন টিএসআরের প্রথম ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট মিহির লাল দাস। পুলিশ সদর দপ্তর সূত্রে আজ এই খবর জানানো হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের 15 দিনের মজুত রয়েছে। গণবণ্টন ও খোলা বাজার মিলিয়ে 168 দিনের চাল মজুত রয়েছে। তাছাড়া চিনি, গম, মসুর ডাল, পেঁয়াজ, আলু, লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতব্যয়ী হতে বলেছেন, তার সঙ্গে সংকটের কোনো যোগসূত্র নেই। যক্ষ্মা বা টিবি একসময় ছিল আতঙ্কের নাম, তবে এখন সচেতনতা, দ্রুত শনাক্তকরণ আর নিয়মিত চিকিৎসার মাধ্যমে এই রোগ নির্মূলের লক্ষ্যে এগুচ্ছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যক্ষ্মা রোগ মুক্ত ভারত গঠনের সংকল্পকে সামনে রেখে 9টি জেলাতেও চলছে জোরদার কর্মসূচি। বর্তমানে চলছে 100 দিনের বিশেষ অভিযানের দ্বিতীয় পর্যায়। একটি প্রতিবেদন,
1: জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে 9টি জেলায় বর্তমানে 115 জন সক্রিয় টিবি রোগী রয়েছেন। তাদের পুষ্টির জন্য প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 1,000 টাকা, পাশাপাশি ফল ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রীও প্রদান করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় নিক্ষয় আরোগ্য শিবির। এখানে বিনামূল্যে এক্স রে সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে অংশ নেন পুরো এলাকার সাফাই কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও।
2: এই স্ক্রিনিংয়ের আন্ডারে আমরা চেস্ট এক্স রে করছি, সাথে অন্যান্য টেস্ট যেমন হিমোগ্লোবিন, ব্লাড সুগার, এইচআইভি এবং বিএমআই মেজারমেন্ট এগুলো করছি। কারণ টিবি ভালনারেবল যে পপুলেশন, যেমন যারা এইচআইভিতে আক্রান্ত, যারা মদ্যপান বেশি করে, স্মোকার, যারা অপুষ্টিতে ভুগছে, টিবি হবার সম্ভাবনা বেশি। তো তাদের এর জন্য আমরা এই চেষ্টা

0: সাথে অন্যান্য টেস্টগুলো করছি। আপনারা জানেন টিবি একটা সামাজিক সমস্যা, প্রতি বছর আমাদের পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ টিবিতে আক্রান্ত হয়। এর মধ্যে 25% ভারতীয়, মানে প্রতি 4 জনের মধ্যে একজনই টিবিতে আক্রান্ত হচ্ছে, ভারতীয় আক্রান্ত।
1: কৈলা শহর পুর পরিষদের পক্ষ থেকে 100 জন সাফাই কর্মীর হাতে গ্লাভস, রেইনকোট বা বর্ষাতি এবং জুতো সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় 2030 সালের আগেই টিবি মুক্ত হবে জেলা, রাজ্য এবং দেশ। 9 কোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
2: কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি ডি সতীশন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 10 দিন পর আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে শ্রী সতীশনের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস পরিচালিত ইউডিএফ জোট কেরলম বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। আজ রাজ্যদল 2-1 গোলে দিল্লিকে হারিয়ে দেয়, ফলে টানা 2 ম্যাচে রাজ্যদল জয় পেল। শেষ ম্যাচটি খেলবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলার 9 কোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 15.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার 2018-19 অর্থবছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
3: আকাশবাণী মিলনিয়া, এতক্ষণ শুনছিলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজ এবং প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:10 হয়ে 20 সেকেন্ড। শুরু হচ্ছে এ পক্ষের কুইজ। আর অনুষ্ঠান শুরুতেই বলে রাখছি, যারা নতুন বন্ধু বা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আবারও বলছি 8731875545 এই নম্বরে। তাহলে শুরু করা যাক এ পক্ষের কুইজ।

শুরু হলো এ পক্ষের কুইজ। কুইজের নিয়মাবলী সম্পর্কে আপনারা বিশেষভাবে

জানেন, তারপরও যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, পরপর দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ আপনাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই আপনি পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। যদি আজ শুধুমাত্র একজন দুটো প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে তাকে আমরা এ পক্ষের কুইজ যে পুরস্কার প্রাপক সে নামটা ঘোষণা করব। আর একের অধিক যদি হয়ে থাকে, সেখানে আমরা লটারির মধ্য দিয়ে যে কোনো একজনকে বেছে নেব এবং তাকেই বিজয়ী বলে ঘোষণা করব। তাহলে শুনলেন, খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে।

0: আজকের প্রথম প্রশ্ন, দেখছি কে আছেন সঙ্গে। ইতিমধ্যে একজন ফোন করেছেন। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আর সোনাইচুরি থেকে কানু মগ? আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম আপনি উত্তরদাতা, অর্থাৎ আপনি প্রথম ফোন করলেন, স্বাগত আপনাকে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, আপনি তৈরি তো, মানসিকভাবে প্রস্তুত? আচ্ছা, এখন বৈশাখ মাস চলছে, শেষের পথে, এই তো মাত্র আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করলাম, 25শে বৈশাখ, এটা কততম ছিল? তিয়াত্তরতম, 73। উত্তরটা নিতে পারলাম না, ভুল উত্তর ছিল। ঠিক আছে, আমরা দেখছি পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: উদয়পুর থেকে দীপা।
0: দীপা কি?
1: দীপা
0: দাস, স্বাগত আপনাকে।
1: স্যার, আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিতে চাই।
0: প্রথম প্রশ্নের উত্তর?
1: হ্যাঁ।
0: আচ্ছা, প্রশ্ন শুনেছেন?
1: হ্যাঁ শুনেছি।
0: কততম?
1: এটা 165তম।
0: 165তম, একদম যথার্থ উত্তর দিয়েছেন। 165তম আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলাম। ঠিক আছে, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ থেকেই প্রশ্ন করব। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কোন বংশধর ছিলেন? জোড়াসাঁকো ঠাকুর পরিবার। কোন বংশ? আমি পরিবার বলিনি, কোথায় বলিনি, তাদের বংশটা কি ছিল? পারবেন না? রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কোন বংশে ছিলেন? পারবেন না? ধন্যবাদ। রবীন্দ্রনাথ, তার পূর্বপুরুষরা আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার পূর্বপুরুষরা কোন বংশ অধিকারী ছিলেন? হ্যালো, হ্যালো,
2: নমস্কার,
0: কে বলছেন? সুমন।

0: জোলাই বাড়ি থেকে। সুমন কি? সুমন মোহরি, বলুন প্রশ্ন শুনেছেন। ব্রাহ্মণ না, কোন বংশের? হয়নি। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কোন বংশের ছিলেন? ঠিক আছে, পরবর্তী শ্রোতা বন্ধুর জন্য অপেক্ষা করলাম, দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: স্মৃতি মন্দিরের সঙ্গে থেকে উত্তম মজুমদার।
0: স্মৃতি মন্দিরের, বিলোনিয়া স্মৃতি মন্দির। আচ্ছা, উত্তম মজুমদার বলুন, আপনাকে স্বাগত, প্রথমত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। উত্তমবাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা বলুন, কোন রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কোন বংশের ছিলেন? হ্যালো, একটু জোরে বলবেন। কুশারি বংশের, একেবারে সঠিক উত্তর, কুশারি বংশের ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। যে রবীন্দ্রনাথকে আমরা সাহিত্যের, বাংলা সাহিত্যের চির সম্রাট বলে মনে করে থাকি, যদিও সাহিত্য সম্রাট বলতে আমরা বঙ্কিমচন্দ্রকে বুঝি, তারপরেও সাহিত্যের সে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন উত্তমবাবু, প্রস্তুত আছেন তো? আচ্ছা, আপনার জন্য এবারকার প্রশ্ন, হ্যালো, আপনার কথা ভীষণভাবে একেবারে মৃদু, খুব নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা বুঝতে পাচ্ছি। যাই হোক, আপনার জন্য প্রশ্ন, বাংলা ভাষার মূল কি? বাংলা ভাষা তার মূল কি? হ্যাঁ, বাংলা ভাষার মূল কি? আপনাকে আমি একটু হিন্টস দিতে পারি, আপনি রাজি আছেন? অস্ট্রিক ভাষা, দ্রাবিড় ভাষা, আর্য ভাষা, এর মধ্যে কোনটা হতে পারে বলে আপনার ধারণা, বা কোনটাকে আপনি ল করতে চাইছেন? দ্রাবিড় ভাষা, বাংলা ভাষার মূল দ্রাবিড় ভাষা, আপনি শিওর? মনে হওয়া আর সেটাকে সঠিক বলে মেনে নেওয়া এক নয়, আপনি আগে এটাতে আপনি যেতে চাইছেন কিনা বলুন, মূল ভাষা বলে বলছেন, ভুল নিতে পারলাম না, নিতে পারলাম না, ঠিক আছে, দুঃখিত, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখি আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন। বাংলা ভাষার মূল কি? এই উত্তরটার জন্য আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যাব। কে আছেন? হ্যাঁ হ্যালো, কে বলছেন? চার্লি কর্মকার, স্বাগত আপনাকে চার্লিবাবু। হ্যাঁ বলুন, বাংলা ভাষার মূল কি? সংস্কৃত ভাষা, সংস্কৃত, আমি আপনাকে এর আগে আমি তিনটা গ্যাস দিয়েছিলাম, অর্থাৎ তিনটা অপশান বলেছিলাম, আপনি নিশ্চয় শুনেননি। হ্যালো চার্লিবাবু, অস্ট্রিক ভাষা, দ্রাবিড় ভাষা, আর্য ভাষা, হ্যাঁ অস্ট্রিক,

0: অস্ট্রিক ভাষা? আপনি শিওর, নিশ্চিত এ বিষয়ে?
1: দুঃখিত, ভুল উত্তর।
0: বাংলা ভাষার মূল হল ভারতীয় আর্য ভাষা, আর তিনটে ছিল, তিনটের মধ্যে আপনারা দুজনেই বললেন, একজন বললেন উত্তমবাবু দ্রাবিড় ভাষা আর আপনি বললেন অস্ট্রিক ভাষা, তার মধ্যে বাকি ছিল ভারতীয় আর্য ভাষা এবং সেটাই সঠিক উত্তর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন? হ্যালো, হ্যালো, কোথা থেকে? একেবারেই মৃদুস্বরে আপনার কথাগুলো আসছে, আপনাদের কথাগুলো আমি ঠিক। হ্যালো, ঘোষখামার থেকে তাপস দাস, তাই তো? আমি এটাই শুনতে পেলাম তো, তাপস দাস। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, আপনি রাজি আছেন? আপনি প্রস্তুত? আপনি প্রস্তুত আছেন? ঠিক আছে, আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন? আচ্ছা, কোন অনুষ্ঠানটা সবচেয়ে বেশি ভালো লাগে, এটা প্রশ্ন নয়, এটা জানতে চাওয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার জন্য প্রশ্ন করছি। হ্যালো, আপনি কি সঙ্গে আছেন? আচ্ছা, জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তাপস বাবু, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, না সরি, পারলাম না। জাতীয় বিজ্ঞান দিবস, হ্যালো তাপস বাবু, জানা নেই? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সঙ্গে থাকবেন। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? প্রত্যেক বছর আমরা পালন করে থাকি। আমরা দেখছি পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, দুঃখিত, আপনাদের কথাগুলো খুব আস্তে আস্তে আসছে, আমার শুনতে ভীষণ অসুবিধা হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে অন্যান্য শ্রোতা বন্ধু যারা আছেন তারা শুনতে পাচ্ছেন কিনা, বা আপনাদের গলার স্বর ওনাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? কালীনগর থেকে কে বলছেন? মরণ দাস, নয়ন দাস, প্রশ্ন শুনেছেন? বলুন, উত্তর দিন। 28শে ফেব্রুয়ারি, একেবারে সঠিক উত্তর, 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আমরা পালন করে থাকি। প্রথম প্রশ্নের উত্তর একেবারে সঠিক। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে, আপনি প্রস্তুত? ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় বসে? ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় বসে? একেবারেই খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে,

দুঃখিত, আপনার সময় শেষ। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করবেন তখন খুব দ্রুততার সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করছি আপনারা সহযোগিতা করবেন, কারণ এখন সবার হাতে মুঠোফোন আছে। আধুনিক সভ্যতায় আমরা প্রশ্নের উত্তরগুলো বের করতে বেশিক্ষণ সময় নেয় না, তাই বিনম্র অনুরোধ, আপনারা যারা অংশগ্রহণ করবেন খুব দ্রুততার সঙ্গে প্রশ্নগুলো উত্তর দেবেন। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? শান্তির বাজার থেকে অমিত শোর, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, স্বাগত আপনাকে অমিতবাবু। সোনপুর মেলা একেবারে যথার্থ উত্তর, ব্রিলিয়েন্ট অ্যান্সার, অনেক অনেক অভিনন্দন। পরবর্তী শ্রোতা, পরবর্তী প্রশ্ন। হ্যালো অমিতবাবু, পরবর্তী প্রশ্ন। অমিতবাবু সঙ্গে আছেন কি? হ্যাঁ, অবস্থার ব্যবস্থাটা একেবারেই খারাপ। যাই হোক, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম বিশ্ব বন্দিতা নায়িকা বা হিরোইন কে ছিলেন? প্রথম বিশ্ব বন্দিতা নায়িকা নার্গিস দত্ত। আরেকটু ভাবুন। দুঃখিত, পারলাম না, দুঃখিত, কোনোটাই নয়। সুচিত্রা সেন, উত্তম সুচিত্রা জুটি, সেই সুচিত্রাকে এক পলক দেখার জন্য যারা দিনের পর দিন অপেক্ষা করতেন, সেই সুচিত্রা সেন ছিলেন বিশ্ব বন্দিতা নায়িকা ভারতবর্ষের। দেখছি আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেল। আমরা দেখছি, অপেক্ষা করছি পরবর্তী শ্রোতা বন্ধুর জন্য। আপনারা শুনছেন পাক্ষিক কুইজ। হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? উদয়পুর থেকে?

0: হ্যাঁ
1: হ্যাঁ, আমরা বুঝতে পারছি, কিছুই বোঝা যাচ্ছে না। আর যারা যারা প্রশ্নের উত্তর দিতে দিচ্ছেন বা অংশগ্রহণ করছেন শুনতে পাচ্ছেন না, আপনারা অনেকেই বললেন, কোথাও না কোথাও টেকনিক্যালি প্রবলেম হয়তো বা আছে। আমরা দেখছি আমাদের এখান থেকে, আমি কিন্তু আপনাদের শুনতে পাচ্ছি খুবই মৃদুস্বরে, যদিও আমাদের বিষয়টা কারিগরি বিভাগে যারা আছেন তাদেরকে জানিয়েছি, দেখছি ওনারা কতটুকু এই বিষয়ে আমাদের, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমরা দেখছি এই বিষয়ে কতটুকু আমরা ইতিবাচক হতে পারি। আমরা খুব আমরা চেষ্টা করছি খুব স্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। পরবর্তী শ্রোতা বন্ধু, হ্যালো হ্যালো, কি বলছেন কি বলছেন, হ্যালো, আমরা দেখছি আসলে আমাদের শব্দগুলো, আপনাদের শব্দগুলো আমাদের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে না। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখছি কোথায় সমস্যা।

আপনারা শুনছেন পাক্ষিক কুইজ। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য স্পষ্টভাবে, এবং আপনারা যাতে আমাদের কাছে পৌঁছতে পারেন, আপনাদের শব্দগুলো যাতে আমাদের কাছে স্পষ্ট হয়, সে জন্য আমাদের কারিগরি বিভাগে যারা আছেন তারা ভীষণভাবে চেষ্টা করছেন। কেউ আছেন কি সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, না ঠিক পাচ্ছি না।

একজন ফোন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? নারায়ণচন্দ্র মজুমদার। কোথা থেকে? মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রশ্ন করব, আপনি প্রস্তুত? ভারতের প্রথম

সবাক ছবির নাম কি? প্রথম সবাক ছবি। জানা নেই। প্রথম সবাক বাংলা ছবির নাম বলতে পারবেন? যার পরিচালক ছিল অমর চৌধুরী। হ্যালো নারায়ণবাবু, বলতে পারবেন? বলতে পারবেন না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সঙ্গে থাকবেন। আপনাদের, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা একটু আমাদের এই বিষয়ে নিশ্চিত করুন যে এখন আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা, এবং যারা কথা বলছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তাদের কণ্ঠস্বরটা আমাদের এয়ারে ঠিকভাবে যাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ আছেন সঙ্গে? কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ঠিক স্পষ্ট নয়। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আপনার কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না।

0: हेलो हेलो,
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: বলছিলাম তাপস গুপ্ত, জোলাইবাড়ি থেকে।
0: জোলাইবাড়ি থেকে তাপস গুপ্ত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো?
1: হ্যাঁ, শুনছি।
0: আচ্ছা ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন প্রস্তুত তাপসবাবু? হ্যাঁ, কেটে কেটে আসছে, কিন্তু কি করা যাবে, এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। চেষ্টা করছেন আমাদের যারা কারিগরি বিভাগে আছেন, ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। হ্যালো তাপসবাবু, বলুন কি বললেন? আপনার জন্য প্রশ্ন। হ্যাঁ, নতুন প্রশ্ন করছি। প্রাচীনকালে দাবা খেলা কি নামে পরিচিত ছিল? প্রাচীনকালে দাবা, চেস, যেটাকে আমরা ইংরেজিতে চেস বলে থাকি, সেই দাবা খেলা কি নামে পরিচিত ছিল? একেবারে সঠিক উত্তর, চতুরঙ্গ। ব্রিলিয়েন্ট আনসার। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, কথাগুলো কেটে কেটে আসছে। আমরা প্রত্যেক দিন তার কোনো না কোনো শব্দ শুনে থাকি, তার কোনো না কোনো গান শুনে থাকি। সে বিখ্যাত শিল্পী কিশোর কুমার, ঠিক আছে? এই কিশোর কুমারের আসল নাম কি? কিশোর কুমারের শিল্পী কিশোর কুমারের আসল নাম কি ছিল? হ্যাঁ, কিশোর কুমারের সত্যি নাম, যেটা অফিসিয়ালি নাম যেটা ছিল। কিশোর কুমার তো পরবর্তী পরে হলেন। হ্যাঁ, আভাস কুমার গাঙ্গুলি।

সঠিক উত্তর। আজকের পরপর দুটো প্রশ্নের উত্তর দিয়ে আপনি পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত হলেন তাপসবাবু। আপনার ঠিক আছে, শুভেচ্ছা রইল অনেক অনেক। তাপস, তাপস, হ্যালো। হ্যাঁ বাহ, তাপস, টাইটেলটা তাপস কি বললেন? তাপস গুপ্ত, ইয়েস, জোলাইবাড়ি থেকে তাপস গুপ্ত। অনেকের নাম আমাদের কাছে সবাই প্রিয়। ঠিক আছে তাপস গুপ্ত, আপনার ফোন নাম্বারটা বলুন। 9862884116। ঠিক আছে, আজকে প্রথম আপনি একমাত্র এই পুরস্কার প্রাপক তালিকায় অন্তর্ভুক্ত হলেন পরপর দুটো প্রশ্নের উত্তর দিয়ে। এখন পর্যন্ত সেরকমভাবে আমরা আর কাউকে পাইনি, আপনি সেই সৌভাগ্যবান। এখন পর্যন্ত আপনি পরপর দুটো প্রশ্নের উত্তরদাতা। ঠিক আছে, ভালো থাকবেন, অপেক্ষা করুন, কোনো একদিন সেই আপনার প্রাপ্য পুরস্কার আমরা আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী শ্রোতা বন্ধু, হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ কি বলছেন? দুঃখিত, কি বলছেন আবার আরেকবার বলবেন? কোথা থেকে? উদয়পুর থেকে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন করব, আপনি প্রস্তুত? আচ্ছা, গোমতী ত্রিপুরা থেকে বলছেন, নামটা আরেকবার বলবেন? কেশব চক্রবর্তী, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। আপনার জন্য প্রশ্ন, ক্রিকেটের, ভারতবর্ষে ক্রিকেটের ভগবান বলতে আমরা সচিন তেন্ডুলকরকে বুঝে থাকি, ঠিক সমগ্র বিশ্বে সেই ক্রিকেটের ডন, ক্রিকেটের গড, যাকেই যে নামেই বলি না কেন, স্যার ডন ব্র্যাডম্যান, তার রানের রেকর্ড কি বা গড় কি? খেলা থেকে একটা প্রশ্ন করলাম। হ্যাঁ, রেকর্ড কত, রেকর্ডটা কি, গড় কত বলতে পারবেন? গড়ে কত রান করেছেন? ৬৯০০। হ্যাঁ হ্যাঁ, একেবারেই ৬০০০। গড়টা, গড়টা বলতে পারবেন? এটা তো রানটা বললেন, ৬৯৯৮। গড়টা বলা যাবে? ৯৯। আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি, মোট 52টি টেস্টে তিনি 80টা ইনিংস খেলে 6,998 রান করেছিলেন, যেখানে গড় ছিল 99.94, 99.94%। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে কেশববাবু, পরবর্তী প্রশ্ন প্রস্তুত? আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু কোথায় অবস্থিত? পৃথিবীর মধ্যে সেতু, পৃথিবীর মধ্যে, ভারতবর্ষটাও পৃথিবীর মধ্যে পড়ে। এবার উত্তরটা

যদি সঠিক হয় সেটা ভারতবর্ষের মধ্যে হতে পারে, আবার এশিয়া মহাদেশও হতে পারে। আসাম ব্রহ্মপুত্রের উপর যেটা আছে সেটা বলছেন আপনি? না, নামটা কি বললেন? সানিয়ান? অস্পষ্ট আসছে, সেটা কোথায়? ভারতের, ভারতে, সেটা এশিয়া মহাদেশের ভারতেই অবস্থিত। সেটার নাম সোন ব্রিজ। হ্যাঁ, আমরা উত্তরটা রিনেম রিনেম রিনেম রিনেম ইয়েস ইয়েস উত্তরটা আমরা নিলাম। পরপর দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেন, তার জন্য আপনিও আজকের এই পাখি কুইজে দ্বিতীয় সেই সৌভাগ্যবান যিনি পরপর দুটো প্রশ্নের উত্তর দিলেন এবং পুরস্কার প্রাপকের অধিকারী হলেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো কেশববাবু, আপনার কেশব টাইটেলটা কি বললেন? কেশব চক্রবর্তী। কেশব চক্রবর্তী উদয়পুর থেকে, তাই তো? উদয়পুর। আপনার নাম্বারটা বলবেন অনুগ্রহ করে। হ্যাঁ হ্যাঁ বলুন। 6033481760। ঠিক আছে, 6033481760। ধন্যবাদ কেশববাবু। অনুষ্ঠানে অনুষ্ঠানে জুড়ে থাকুন। আমরা ঠিক এখন থেকে প্রায় ধরুন 12 মিনিট পরে, অর্থাৎ 9টা বাজার কিছুক্ষণ আগেই আমাদের অনুষ্ঠান শেষ হবে এবং তখন লটারির মধ্য দিয়ে, যেহেতু এখন পর্যন্ত 2 জন সঠিক উত্তরদাতা, সুতরাং আমাদের লটারি করতেই হচ্ছে। দেখা যাক কে সেই পুরস্কার প্রাপকের তালিকায় আজকে আমরা বিজয়ী বলে ঘোষণা করতে পারি। ধন্যবাদ।

হ্যালো, কেউ আছেন সঙ্গে? আপনারা শুনছেন পাক্ষিক কুইজ। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বৎসন্তীপুরা বাতিসা কলোনি থেকে। আচ্ছা, প্রশ্ন করব, প্রস্তুত? ভারতে ফুটবলের জনক কে? কাকে বলা হয়? খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। শুনতে পাচ্ছি, সুনীল

ছেত্রী? না না, সুনীল ছেত্রী তো এখনো মাত্র খেলা থেকে হয়তো বা অবসর নিয়েছেন, অনেক আগে থেকেই যিনি খেলতেন। এবং হ্যাঁ, পারবেন না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সঙ্গে থাকবেন। ভারতীয় ফুটবলের জনককে কাকে বলা হয়? হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো,

0: হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজি চক্রবর্তী বলছি, আসলে থেকে
0: প্রেমময় চক্রবর্তী,
1: প্রেমজি চক্রবর্তী আসলে থেকে
0: প্রেমজি চক্রবর্তী। হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো?
1: আপনার কথা শুনতে পাচ্ছি, কষ্ট আসছে।
0: স্পষ্ট হচ্ছে না আপনার কথাও, আমাদের কাছে ঠিক স্পষ্ট আসছে না। তারপরেও এই যে ফোন করেছেন, চেষ্টা করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন, ভারতীয় ফুটবলের জনক কে? নগেন্দ্র প্রসাদ। প্রসাদ আপনি কি নগেন্দ্র প্রসাদ বলছেন তো? দুঃখিত, টাইটেলটা ভুল। হ্যালো, শোনা যাচ্ছে? খুব ধীর লয়ে শোনা যাচ্ছে, মানে অর্থাৎ কেটে কেটে আসছে। যাই হোক, আপনি নগেন্দ্র প্রসাদ বললেন এতটুকু শুনতে পাচ্ছি, কিন্তু উত্তরটা ভুল। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। হ্যাঁ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভারতে ফুটবলের জন্য কাকে বলা হয় দেখছি। পরবর্তী শ্রোতা বন্ধু কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? সঞ্জয় রিয়াং। কোথা থেকে? বীরচন্দ্র মনু, শান্তির বাজার বীরচন্দ্র মনু। আচ্ছা ঠিক আছে, বলুন উত্তরটা, বলবেন, বলতে পারবেন? বাইচুং ভুটিয়া। হয়নি, হয়নি, ঠিক আছে। আমরা দেখছি কে আছেন। ভারতের ফুটবলের জনক কাকে বলা হয়? আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আমরা হয়তো আর একটা

ফুটবলের জনক কাকে বলা হয়? আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আমরা হয়তো আর একটা আমরা হয়তো আর একটা

বাহ, এবারে আমরা একটা সবাই মিলে যদি কোরাস কিছু শুনতে পাই ভালো লাগবে। হবে কি কোরাস? ঠিক আছে, তাহলে সবাই মিলে এবার একটা কোরাস শুনি।

তার পরও কথা থাকে, বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠান্ডা বাতাসের মাটিমাখা গন্ধের মতন আবছায়া মেঘ মেঘ কথা। হ্যাঁ, আমাদেরও আরও অনেক কথা রয়ে গেল, গান রয়ে গেল, কবিতা রয়ে গেল। আবার আরেকদিন আমরা সবাই মিলে আমাদের শ্রোতা বন্ধুদের শুনিয়ে যাব। তবে আজকে আমরা এখানেই শেষ করব আমাদের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। পরিবেশন হয়েছিল স্বর্ণালী সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়েছিল। অনুষ্ঠানে এখন এবারে শুনুন দেশাত্মবোধক সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক সঙ্গীত আকাশবাণী মিলনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান সরগম। এতে আজ শুনতে পাবেন যন্ত্রসঙ্গীতে সানাই বাদন, শিল্পী আলী আহমেদ হোসেন। আজ শুনবেন রাগ ইমান।

ওষুধ ফুরিয়ে গেছে, বাথরুমে কেটে গেছে আলো, কাজের মেয়েটা শুধু রোজ আসে, এই মেয়েটা ভালো, এক মুখ হাসি, ছ ছটা বাড়িতে কাজ সেরে বলে মাসি তবে আসি।

0: শ্রোতা বন্ধুরা,
1: এতক্ষণ শুনলেন হারানুদ্দিনের গান।
0: শিল্পী ছিলেন শ্রাবন্তী মজুমদার।

জারি দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল শুক্রবার 15 মে 2026 ইংরেজি, 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। যথারীতি আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6:05 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা ভক্তিগীতি পরিবেশন করবেন 6:10। ককব্রুক তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুংনি খরাং প্রচারিত হবে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে 6:25। সকাল 6টায় তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শিল্পী মণীন্দ্র দে সরকার 7:45। 8:15 শুনতে পাবেন আজকের কবিতা। কবিতা পাঠ করবেন ঋক্ষিতা দেবনাথ ও জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুলে 3য় শ্রেণীতে পাঠরত। এর অবহিত পরে শুনতে পাবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ফিরুজা বেগম শিশুমেলা 8:30। 9:05 শুনতে পাবেন অনুষ্ঠান গানে গানে। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত। 10:30 শুনতে পাবেন পুরাতনী অনুষ্ঠানে